বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59 আমাদের স্টুডিওর ঘড়িতে। আজ বুধবার 15/8/1433 বঙ্গাব্দ, 18/রবিউল সানি 1448 হিজরি, 30 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণা রয়েছে লুবনা হাসনা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ আতর রহমান গাজী। শুরুতেই সকাল 8:00 ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এর পরপরই রয়েছে স্থানীয় সংবাদ বাংলায়।

0: Assalamu alaikum. 8 a.m. This is Bangladesh Vitar, broadcasting on the morning of Wednesday, the 15th of Ashin, the 18th of Rabiul Sani, and September the 30th. The news read by Taslima Omar. First, the headlines. ECNEC approves 13 projects involving over 15,823 crore taka. Prime Minister directs reduction of consultancy costs. Tariq Rahman pays courtesy call on President Mirza Fakhrul Islam Alamgir for the first time at Bongo Bhavan after resuming presidency. President calls for stepping up research and innovations in modern technology sectors. Legal protection alone is not enough to prevent misinformation. Developing social and political awareness is necessary to do so, comments Prime Minister's Information and Broadcasting Advisor. Government has no wish to control media, however, action will be taken in case of disseminating propaganda and false information, says State Minister for Information and Broadcasting. Bangladesh seeks forward-looking and mutually respectful ties with India, says State Minister for Foreign Affairs. U.S. forces today withdraw from their last bases in Iraq, ending a military presence that lasted more than two decades. Now, on to the details. The Executive Committee of the National Economic Council, ECNEC, has approved 13 development projects involving an estimated cost of 15,823 crore and 57 lakh taka. The approvals was given at the ECNEC meeting held at the Secretariat with ECNEC Chairperson and Prime Minister Tariq Rahman in the chair. State Minister for Planning Mohammad Zunaid Abdul Rahim Saki briefed the newsmen after the meeting at the NEC conference room at Sher-e Bangla Nagar in the capital yesterday. He said Prime Minister Tariq Rahman has directed the authorities to significantly reduce consultancy costs in development project proposals. He also directed to ensure strict accountability for delays in project implementation without logical justification. Prime Minister Tariq Rahman paid a courtesy call on President Mirza Fakhrul Islam Alamgir yesterday. The visit marked the Prime Minister's first official meeting at the Bongo Bhavan after President Mirza Fakhrul Islam Alamgir assumed the office. Upon the arrival of the Prime Minister at the Bongo Bhavan, the President welcomed him. During the meeting, the Prime Minister briefed the President on his recent visit to the United States, participation in the UNGA session, sideline meetings with heads of state, UN high officials, and economic and development partners, and apprised him of the government's overall activities. President Mirza Fakhrul Islam Alamgir has called for stepped-up research and innovation in artificial intelligence, AI, nanotechnology, biotechnology, and semiconductors for the public welfare. He made the call when a delegation of Khulna University of Engineering and Technology, KUET, led by its Vice-Chancellor, Professor Dr. Mohammad Masood, paid a courtesy call on him at Bongo Bhavan yesterday. The President said awareness must be maintained to ensure that AI is not used uncontrollably and indiscriminately. He stressed on the need of decentralizing advanced education. Prime Minister's Information and Broadcasting Advisor Dr. Zahidur Rahman has stressed on developing social and political awareness to prevent misinformation, as legal protection alone is not enough to do so. He said this at a weekly press briefing at the Press Information Department, PID, at the Secretariat yesterday. Dr. Zahidur Rahman said the government is working to formulate the legal framework for a new Cyber Security Act to prevent misinformation, as it has started consulting with stakeholders to this end. Responding to a question about the country's law and order situation, the Prime Minister's Information and Broadcasting Advisor said law enforcement agencies are currently working very actively. State Minister for Information and Broadcasting, Yasir Khan Chaudhary, has said Government has no wish to control media. However, action will be taken in case of disseminating propaganda and false information. He said this while speaking at a view exchange meeting with executive committee members of the Dhaka Reporters Unity, DRU, at the secretariat yesterday. The State Minister for Information and Broadcasting said the government is committed to the development of professional journalism, improving media standards and ensuring the welfare of journalists. This is Bangladesh Betar giving you the news. State Minister for Foreign Affairs Humayun Kabir has reaffirmed Bangladesh's commitment to working with India in a forward-looking and mutually respectful manner on issues of shared interest and for the benefit of the people of both countries. He made the remarks when Indian High Commissioner Dinesh Trivedi paid a courtesy call on him at the Ministry of Foreign Affairs in the capital yesterday. They discussed bilateral issues and regional and international developments, including the recently concluded 81st session of the United Nations General Assembly in New York. U.S. forces are set to withdraw from their last bases in Iraq by today, ending a military presence that lasted more than two decades. The withdrawal was agreed in 2024 under President Joe Biden and is now being carried out by President Donald Trump's administration. Iran and its allied groups in Iraq have welcomed the move as a victory. Iraqi security experts warn that the withdrawal could increase Iran's influence and create space for Islamic State to regain strength. More than 4,500 Americans died during the U.S.-led war and military operations in Iraq over the past two decades. Iran's security chief, Mohsen Rezai, says U.S. President Donald Trump neither negotiate nor wage war. Trump says Iran is doing very poorly in the conflict and that he does not know whether Tehran will give up. The United States has also sanctioned 10 individuals and companies over alleged links to Iran's military. U.S. Treasury Secretary Scott Bessent says Washington will continue targeting those who financially support Iran. Dhaka Meteorological Office says the land depression over Myanmar and adjoining East Central and Northeast Bay moved northwestwards and now lies over Myanmar and adjoining Northeast Bay at 6 p.m. yesterday. It is likely to move north-northwestwards further and weaken gradually. Under its influence, squally weather may affect the maritime ports of Chattogram and Cox's Bazar, Northeast Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram and Cox's Bazar have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast valid till 1 this afternoon says there are chances of rain or thundershowers with temporary south, east, easterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Noakhali, Chattogram and Cox's Bazar. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. ECNIC approves 13 projects involving over 15,823 crore taka. Prime Minister directs reduction of consultancy costs. Tariq Rahman pays courtesy call on President Mirza Fakhrul Islam Alamgir for first time at Bongo Bhavan after assuming presidency. Legal protection alone is not enough to prevent misinformation. Developing social and political awareness is necessary to do so, comments Prime Minister's Information and Broadcasting Advisor. Government has no wish to control media. However, action will be taken in case of disseminating propaganda and false information, says State Minister for Information and Broadcasting. Bangladesh seeks forward-looking and mutually respectful ties with India, says State Minister for Foreign Affairs. U.S. forces today withdraw from their last bases in Iraq, ending a military presence that lasted more than two decades. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি বৃষ্টি আক্তার। খুলনায় ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্যে এক সভা গতকাল নগর ভবনে জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় রুফটপ সোলার সিস্টেম স্থাপন ও বাস্তবায়নের নিমিত্তে কেসিসি প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খানকে আহ্বায়ক এবং নির্বাহী প্রকৌশলী শেখ মোহাম্মদ মাসুদ করিমকে সদস্য সচিব করে 8 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এছাড়া সভায় প্রাথমিক পর্যায়ে শেরে বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্চের সভাপতিত্বে কমিটির সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে খুলনা সিটি কর্পোরেশনের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কমিটির এক সভা গতকাল নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় মেডিকেল বর্জ্য পৃথকভাবে সংরক্ষণের জন্য প্রতিটি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের পত্র প্রেরণ এবং মেডিকেল বর্জ্য পৃথকভাবে সংরক্ষণের জন্য 6 সদস্য বিশিষ্ট কমিটি গঠন এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া কেসিসির রাজবাট ট্রেন্সিং গ্রাউন্ডে নবনির্মিত মেডিকেল বর্জ্য ট্রিটমেন্ট প্ল্যান্ট দ্রুত চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সভায় প্রধান অতিথি ছিলেন। মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কেসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদের সভাপতিত্বে কমিটির সদস্যগণ সহ মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত বেসরকারি প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন। ইউনিসেফ ও কেসিসি যৌথভাবে এর আয়োজন করে। ডেঙ্গু রোগ প্রতিরোধ ও সুরক্ষা এবং ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা গতকাল ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মশালায় ডেঙ্গু প্রতিরোধে সকলের সচেতনতা বাড়ানো, নিজ অফিস আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এডিস মশা জমে এমন স্থানকে চিহ্নিত করে অভিযান পরিচালনা করা এবং ডেঙ্গু রোগ প্রতিরোধে মসজিদের ইমামগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার উপর গুরুত্ব আরোপ করা হয়। জেলা প্রশাসক হুরেজান্নাত এতে প্রধান অতিথি ছিলেন। খুলনা ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন মজুমদারের সভাপতিত্বে ডেপুটি সিভিল সার্জন ডা মোহাম্মদ শওকত আলী, বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের শিক্ষক সহ ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারীরা এই কর্মশালায় অংশ নেন। খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজন করে। এদিকে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খুলনা মহানগর যুবদলের উদ্যোগে গতকাল খুলনা জেলা স্কুল মোড় প্রাঙ্গণে মশারি বিতরণ করা হয়। মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন এতে প্রধান অতিথি এবং মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল বিশেষ অতিথি ছিলেন। ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা বজায় রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার বিস্তার রোধে সবাইকে সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়। মহানগর যুবদলের সদস্যবৃন্দ এবং থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারণা কমিটির সভা গতকাল খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা বৃদ্ধি, মাদকের প্রবেশদ্বার চিহ্নিত করে রুটগুলো বন্ধ, মাদকের বিরুদ্ধে মসজিদের ইমামগণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এবং মাদকের কুফল সম্পর্কে প্রচার প্রচারণা বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ হারুনের সভাপতিত্বে সভায় খুলনা বিভাগের 10 জেলার জেলা প্রশাসকগণ অনলাইনে যুক্ত ছিলেন। এছাড়া অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক আবু সায়েদ মোহাম্মদ মঞ্জুর আলম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আহসানুর রহমান, বিভাগীয় পর্যায়ের সরকারি দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। গ্রামীণ সড়কের কোররোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা গতকাল যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আধুনিক প্রযুক্তি নির্ভর পরিকল্পনার মাধ্যমে টেকসই অবকাঠামো ও গ্রামীণ সড়ক ব্যবস্থার উন্নয়নই এই কর্মশালার মূল লক্ষ্য। এলজিইডি যশোরের নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা ও এলজিইডির কর্মকর্তা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ এ সময় উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আরএসআইএইচপি প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়। নজরুল বর্ষ 2026 উদযাপন উপলক্ষে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামের মাল্টিপারপাস রুমে গতকাল আন্তঃ অনুষদীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ আসাদুজ্জামান সরকার এতে প্রধান অতিথি ছিলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করে। এ কর্মশালার মধ্য দিয়ে নজরুলের সাহিত্য, দর্শন ও মানবিক মূল্যবোধ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল নিউট্রিশন বিভাগের সহকারী অধ্যাপক ড মোহাম্মদ তাসলিম হোসেনের সভাপতিত্বে বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সাতক্ষীরার কলরোয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল প্রাথমিক বিদ্যালয়ের 9 জন প্রতিবন্ধী শিক্ষার্থী ও 6 জন বয়স্ক প্রতিবন্ধী ব্যক্তিকে 15টি হুইল চেয়ার ও 5 জন অসহায় ব্যক্তির মধ্যে 5টি ভ্যান বিতরণ করা হয়। জেলা প্রশাসক মিস কাউসার আজিজ প্রধান অতিথি হিসেবে এসব হুইল চেয়ার ও ভ্যান বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে সহকারী কমিশনার ভূমি, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর ফুটবল। খুলনার দিঘুলিয়া উপজেলার YMA ক্লাব মাঠে বেগম খালেদা জিয়া স্মৃতি 16-দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় হাজিগ্রাম একতা সংঘ 1-0 গোলে লস্করপুর প্রগতি সংঘকে পরাজিত করেছে। এদিকে সাতক্ষীরা দেবহাটা উপজেলা ফুটবল মাঠে 4-দলীয় প্রীতি ফুটবল ম্যাচের গতকালের ফাইনাল খেলায় দেবহাটা থানা ফুটবল একাদশ 1-0 গোলে উপজেলা প্রশাসন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, মিয়ানমার ও তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে গতকাল সন্ধ্যা 6টায় মিয়ানমার ও তৎসংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরসমূহ, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার প্রতি ঝড় হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ পূর্ব অথবা দক্ষিণ দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
2: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আমাদের আয়োজন মেলায় এই মুহূর্তে রয়েছে দেশের গান। শুরুতেই শুনবেন মোহাম্মদ খসরুর কণ্ঠে, গানে কথা লিখেছেন আহমদ মুনির।

0: হাওরবিল এলাকায় বজ্রপাত থেকে জীবন বাঁচাতে আগাম সতর্কবার্তাকে গুরুত্ব দিন। বাজার ঘাট বা ফসলের মাঠে সাইরেন কিংবা মসজিদের মাইকে ঘোষণা শোনা মাত্র খোলা মাঠে কাজ, মাছ ধরা ও নৌযান চলাচল বন্ধ রাখুন। নিরাপদ আশ্রয়ের জন্য উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি ও লোহার বস্তু থেকে অন্তত 15 ফুট দূরে থাকুন। দ্রুত কোনো পাকা দালান কিংবা বিশেষ লাইটেনিং শেডে আশ্রয় নিন। মাননীয় হাইকোর্টের নির্দেশনার আলোকে আসুন সচেতন হই এবং কার্যকরী পদক্ষেপ নিয়ে বজ্রপাত থেকে জীবন রক্ষা করি। সতর্ক থাকুন, জীবন বাঁচান।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা আমন্ত্রণ জানাচ্ছি স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালীতে। শুরুতে গিয়েছেন শামিমা ইয়াসমিন রত্না, গানে কথা লিখেছেন ইমরুল কায়েস, সুর করেছেন আবু আফান রোজ বাবু।

0: जुलेखा जुलेखा
1: अरे भोर भी है ने कावरी थी सुना बोले कोई गेसिला
2: बड़ो बाजारे
1: हमारो तो कोई जाते पड़ता
0: ओए यानो भैन गाड़ी उठने नहीं आए
1: भैन गाड़ी अरे शोरपुनाश भैन भोरती है तो किसु
2: कत्त बड़ो बड़ो मास अंसी देख सो और मांसो गोटा खासी ऑब्जेक्ट नहीं आई सी
1: की जे पागल मैं करू ना तुम्हें ये तो बाजार आंसो कैन को दो বাড়িতে তো কারো বিয়া লাগে নাই এত মাছ মাংস কই রাখো মামি ফ্রিজে তো জায়গা নাই
2: জায়গার কাম নাই রানতে পারবে কিনা কও আর না পারলে বাবুরসি আনুম
1: এই শুনো তুমি মনে হয় একটু বেশি পাগলামি করতাছো এইবার বিদেশ থেকে আসনে পর থেকে তোমার ভাবভঙ্গি কেমন জানি ঠেকতাছে কিসের বাজার কিসের বাবুরসি কারো লাগে কোনো পরামর্শ নাই
2: মামু আইতাছে
1: কিসের মামু হ্যাঁ কিসের মামু কোন মামু কার মামু
2: কন্ট্রাক্টর মামু
1: কন্ট্রাক্টর মামু কন্ট্রাক্টর মামুর লেগে এত আয়োজন বিষয়টা কিন্তু আমার কাছে খটকা লাগতেছে তোমার মতলবটা কি শুনি হ্যাঁ
2: আরে না সুলেখা তুমি যা ভাবতেছো সেরকম কোনো মতলব আমার নাই জানো না তুমি বিদেশে থাকার প্রতি রাতি তো তোমার সাথে কথা হইতো আমার মামুরে দাওয়াত দিছি অন্য কারণে
1: কি কারণ
2: মামুর টাকা আছে মুঠা ভর্তি টাকা নগদ নগদ
1: তার মানে মামুরে খাওয়াইলেই সব টাকা তোমারে এমনে এমনে দিয়া দিব না কন্ট্রাক্টর মানুষ এক টাকা দিলে দুই টাকা উসুল কইরা নিব
2: মোট কথা আমার এখন নগদ টাকার দরকার
1: টাকা দিয়ে তুমি কি করবা হ্যাঁ
2: বাড়ির সামনে রাস্তাটা পাকা করুম আর পাঁচটা বছর বিদেশ করে তারপর আমি আবার ফিরে আসুম তখন গাড়ি কিনুম সদর থেকে গাড়ি চালাইয়া বাড়ির উঠান আর উঠান থেকে গাড়ি চালাইয়া সদর বিশ্বাস করে জুলেখা বিদেশে একলা থাকতে আর ভাল লাগে না
1: মামুর কাছে কি জমি বেচবা
2: পাগলের মাথা খারাপ এত কষ্ট জমি কিনছি আমি মামুর কাছে বেচনে লাগিয়া
1: তাইলে
2: বাড়ির পশ্চিম পাশে গাছ গাছালি বাগিচাটা আছে না ওটা বেচে দিব কথা পাকা হয়ে গেছে আজ আসবো টাকা নিয়া নগদ কসকসা টাকা হ্যাঁ
3: সমেদ
2: মামু সমেদ না সামাদ
3: আরে হইল সারা জীবন সমেদ কই এই ডাকছি বিদেশ করো বইলে তো আর নাম পাল্টাতে পারি না কি কইবা ক
2: গাছের দাম তো সাইয়ানাও দিলেন না অথচ কুড়াল করাত লোক লষ্ট লাগাই দিছেন গাছ কাটতে
3: যথা সময়ে টাকা পেয়ে যাবে এখন কাটতে দাও ট্রাক নিয়ে আসছি লেবার নিয়ে আসছি করাতকল থেকে টাকা নিয়া তোমারে আরো কিছু যত সামান্য দিয়ে দেব
2: আরো কিছু যত সামান্য দিয়ে দেব মানে এমনি তো 5 লাখ টাকার গাছ 1.5 লাখ টাকায় ফুরাইছেন মামু বললে কি
3: মামু ভাগনা যেইখানে মুশকিল আসান সেইখানে আমি তো আসি ভাগনা রোড বানাবার সময় তোমারে কনসেশন করে দিব মনে
4: পরিবেশ কর্মী হিসাবে আমার কিছু বলার আছে
3: বলেন পরিবেশ কর্মী আপা কি বলার আছে পুরা বাগিচা আমি কিনা নিছি আমার গাছ আমি কাটু এইটাতে বাধা দেওয়ার এখতিয়ার কিন্তু কারো নাই
4: ঠিক আছে আপনার কথা ঠিক আছে কিন্তু সামাদ ভাই
2: যে বলেন রূপিয়াপা এই দেখো দেখো দেখো তোমরা কুড়াল করা থামাও আপা এবার বলেন
4: এই এত বড় বাগিচার আম জাম কাঁঠাল গাছ এভাবে কাটতেছেন কেন এগুলো তো এখনো ফল দিতেছে প্রতি বছর আপনি ফল বেচা কত টাকা পান বলেন ঠিক আছে আপনার কথাও ঠিক আছে কাটবেন তবে একটা কাটলে দুইটা লাগাইতে হবে গাছ না থাকলে মানুষ পশু পাখি তো বাঁচতে পারে না সেটা বুঝতে হবে না
3: কি যে বলেন না রুবিয়াপা পরিবেশ
4: আপনি নিশ্চয়ই জানেন অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারি না গাছ আমাদেরকে অক্সিজেন দেয় আর আমাদের নিঃশ্বাসের সাথে বাইর হওয়া কার্বন ডাই অক্সাইডের মতন বিষাক্ত গ্যাস শোষণ কইরা গাছ বাচ্চা থাকে। গাছ মাটির আর্দ্রতাকে ধইরা রাখে, মাটির ধস ঠেকায়। তাই আমরা সামাজিক বনায়নের কর্মসূচিও চালায় যাইতেছি, এটা সবাই জানেন তো?
2: জানি জানি।
4: আপনার দেখা দেখি সবাই যদি দরকারে অদরকারে এইভাবে গাছ কাটা শুরু করে, তাহলে দেশের অবস্থাটা কি হবে একবার চিন্তা করে দেখেন তো সামাদ ভাই। আপনি বরং সবাইকে উৎসাহ দেন যেন বেশি বেশি কইরা গাছ রোপণ করে। এই যেমন ধরেন ফলের গাছ, ঔষধি গাছ, জ্বালানির গাছ, রাস্তার পাশে বাড়ির পাশের খালি জায়গায় এসব লাগাতে হবে। গাছ আমাদেরকে ছায়া দেয়, উষ্ণতা কমায়, পরিবেশের ভারসাম্য বজায় রাখে, পাখিদের নিরাপদ আশ্রয়ও কিন্তু এই গাছ। কাজেই পরিবেশ, জলবায়ু আর জীববৈচিত্র্য রক্ষা করার জন্য বেশি বেশি গাছ লাগান। মানুষ আর পশু পাখি সহ প্রাণীদেরকে বাঁচাতে হবে, কি বুঝতে পারছেন?
2: জি জি বুঝতে পারছি।
5: প্রিয় শ্রোতা, আপনারা শুনছিলেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। আবারও গান শুনব। এবারে গানে কথা লিখেছেন সাইদুর রহমান সাহিদ, সুর করেছেন শেখ আলী আহমেদ, শিল্পী রূপারানী সাহা।

এবারে মধুসূদন হালদার গিয়েছেন এস এম রুহুল আমিনের কথায়, গান শুরু করেছেন শেখ আব্দুস সালাম।

প্রিয় শ্রোতা, এই গানটির সাথেই শেষ হলো স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। এখন সকাল 9টার বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছে শাহরিয়ার মোস্তফা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক 15,823 কোটি 57 লাখ টাকা ব্যয় সম্বলিত 13টি প্রকল্প অনুমোদন দিয়েছে। একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। পরে রাজধানীর আগারগাঁওয়ে এনএসসি সম্মেলন কক্ষে পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে 8টি নতুন, 3টি সংশোধিত এবং 2টি মেয়াদ বৃদ্ধির প্রকল্প রয়েছে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ইন্টিগ্রেটেড হেলথ সিস্টেম রেসপন্স টু ফাইট এগেনস্ট টিবি, এইচআইভি এইডস অ্যান্ড ম্যালেরিয়া ইন বাংলাদেশ, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগে বিদ্যমান শারীরিক প্রতিবন্ধী প্রশিক্ষণ কেন্দ্রের উন্নয়ন ও সম্প্রসারণ এবং মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠান রৌফাবাদ, চট্টগ্রামে হোস্টেল ভবন সম্প্রসারণ ও সক্ষমতা প্রকল্প। পরিকল্পনার প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নয়ন প্রকল্পগুলোর ডিপিপিতে অন্তর্ভুক্ত পরামর্শক ব্যয় পর্যালোচনা করে তা উল্লেখযোগ্যভাবে কমানোর নির্দেশ দিয়েছেন। এছাড়াও যথাযথ কারণ ছাড়া প্রকল্পের মেয়াদ বাড়ানো হলে বিলম্বের জন্য দায়ী কর্মকর্তা ও বাস্তবায়নকারী সংস্থাকে জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনকল্যাণে আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, ন্যানো ও জৈব প্রযুক্তি এবং সেমিকন্ডাক্টর খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। গতকাল বঙ্গভবনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ মাসুদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, এআই যাতে নিয়ন্ত্রণহীন ও যথেচ্ছভাবে ব্যবহৃত না হয় সে বিষয়ে সচেতন থাকতে হবে। সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার কি প্রক্রিয়ায় এবং কাদের নিয়ে গঠন করা হবে সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি গতকাল জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির চতুর্থ বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এই কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও এর গঠন প্রক্রিয়া নিয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাব পাওয়া গেছে। জনগণের জন্য উপযুক্ত যে প্রক্রিয়া সংসদ বিবেচনা করবে সেটি গ্রহণ করা হবে। দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ 36.15 বিলিয়ন মার্কিন ডলার দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংক গতকাল এই তথ্য প্রকাশ করে। ইরাকে 2 দশকেরও বেশি সময় ধরে অবস্থানের পর দেশটিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সর্বশেষ ঘাঁটিগুলো থেকে আজ সেনাদের প্রত্যাহার করা হচ্ছে। 2024 সালের প্রেসিডেন্ট জো বাইডেনের সময় এই প্রত্যাহারের বিষয়ে চুক্তি হয়েছিল। এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিষয়টি বাস্তবায়ন করছে। ইরান ও ইরানপন্থী ইরাকি গোষ্ঠীগুলো এই পদক্ষেপকে বিজয় হিসেবে স্বাগত জানায়। ইরাকের নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই সামরিক প্রত্যাহারের ফলে সেখানে ইরানের প্রভাব বৃদ্ধি পাবে এবং আইএস পুনরায় শক্তি অর্জনের সুযোগ পেয়ে যাবে। ইরাকে গত 2 দশকেরও বেশি সময় ধরে চলা যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন যুদ্ধে 4,500রও বেশি মার্কিন সেনা প্রাণ হারায়। ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান মহসেন রেজাই বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় সংকটে আটকা পড়েছেন। তিনি না পারছেন আলোচনা করতে, না পারছেন যুদ্ধ চালাতে। ট্রাম্প বলেন, ইরান এই যুদ্ধে খুবই খারাপ অবস্থানে রয়েছে, তবে তেহরান আত্মসমর্পণ করবে কিনা তা তিনি জানেন না। এদিকে ইরানের সামরিক বাহিনীর সাথে যোগসূত্রের অভিযোগে 10 ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, মিয়ানমার ও তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে গতকাল সন্ধ্যা 6টায় মিয়ানমার ও তৎসংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরসমূহ, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ পূর্ব পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: প্রতিশ্রুতি দিয়ে আসে। কথাটি বলেছেন আমার।
2: সকাল ৯:০৫ আমাদের স্টুডিওর ঘড়িতে, বাংলাদেশ বেতার খুলনা।

প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি রূপালী বিভিন্ন ছায়াছবির গানের অনুষ্ঠান শোনার জন্য। সত্যি কথা বলতে কি, জীবনের কথা যদি আপনাদের সাথে একটু মিলে থাকে তাহলে ভালোই লাগে। সময় খারাপ মানে জীবন খারাপ তা কিন্তু নয়। আজ যে পথটা আমাদের কাছে কঠিন মনে হচ্ছে, হয়তোবা সেই পথটাই আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেবে। তাই যতবার আপনি পড়ে যাবেন ততবার সেটি থেকে উঠে দাঁড়াবেন। মনে রাখবেন, কতবার উঠলেন সেটাই হচ্ছে বড় কথা। আর নিজের সাথে কখনই অন্যের জীবনের তুলনা করবেন না। প্রত্যেকটি মানুষের সময় আলাদা, পথ আলাদা, তাদের হয়তো জীবনের গল্পও আলাদা। তাই অন্যের সাথে নিজেকে তুলনা করে কেন ছোট করবেন? সবচেয়ে বড় কথা, ধীরে এগোনোটা কিন্তু সমস্যা নয়, সমস্যা হচ্ছে থেমে যাওয়া। তাই একদম থেমে যাবেন না। মনে রাখবেন, আমি পারবো এই কথাটা শুধু আত্মবিশ্বাস নয়, এটি কঠিন সময় পার হওয়ার একটা অনেক বড় শক্তি। তাই এগিয়ে চলুন সামনের দিকে, সফলতা আসুক প্রত্যেকটি মানুষের জীবনে, সে প্রত্যাশাই এই মুহূর্তে আমন্ত্রণ রূপালীতে। সাথে রয়েছি পুরোটা সময় জুড়ে লুবনা হাসনা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে আছেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে আছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ আতর রহমান গাজী। আপনাদের অবশ্যই চিঠি তো আমরা পেয়েছি, তাই 01974121970 এই নম্বরটিতে যেমন ফোন করতে পারেন, ঠিক তেমনি চিঠিও লিখতে পারেন। ঠিক আছে, মতো করেই রূপালী প্রযত্ন পরিচালক বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 90000 এই ঠিকানায়। আমাদের কাছে অনেক বড় একটা চিঠি এসেছে, অবশ্য তিনি কিছু উপদেশ দিয়েছেন আমাদেরকে, শুভেচ্ছা জানিয়ে লিখেছেন যে রূপালীর নামটা একটু পরিবর্তন করলে ভালো হয়। আসলে কি, এটি আমাদের ঐতিহ্যও বলা যায়। রূপালী, অনুরোধ, নিবেদন, তারপরে ম্যাগাজিন অনুষ্ঠান, দৃষ্টিপাত, এইগুলো হচ্ছে আমাদের খুলনা বেতারের ঐতিহ্য। তাই হুট করে তো এটা সম্ভব নয়, তাই একটু কষ্ট করে লিখুন না আমাদের কাছে। আর এই কথাটি আমাদের কাছে লিখে তুলে ধরেছেন এমডি বিল্লাল শেখ এবং মিসকিন আলী শেখ, আপনারা লিখেছেন সিএনবি পাড়া চুয়াডাঙ্গা থেকে। আর পাশাপাশি শুনতে চেয়েছেন আমাদের কাছে পাহারাদার ছবির গান। চলুন আপনার গানটি দিয়ে শুরু করি আমাদের আজকের আয়োজন রুনা লায়লার কণ্ঠে।

এবারে স্বামী কেন আসামি এই ছবির গান শুনতে চেয়ে জহুরুল ইসলাম আপনি আলমডাঙ্গা চুয়াডাঙ্গা থেকে অনুরোধ করেছেন শিল্পী কুমার শানু।

0: রিতা, রিতা কই তুমি, কোথায় গেলে? রিতা, রিতা
1: কি হয়েছে, এত ডাকাডাকি কেন? পানি আনতে গিয়েছিলাম।
0: কলসটা রেখে এদিকে একটু এসো।
1: আসছি। কি হলো তোমাকে, আজ এত খুশি খুশি লাগছে, ব্যাপারটা কি?
0: দেখো তো কেমন হয়েছে।
1: বাহ, চমৎকার হয়েছে। সবুজ শাড়ি, লাল পাড়, এমন একটা শাড়ির আমার অনেক দিনের শখ।
0: কিনে তো দিতে ইচ্ছে করে, কিন্তু টাকার সাথে তো পেরে উঠি না। আর এই টাকাগুলো রাখো, তোমার কানের দুল বানাবার প্রথম কিস্তির টাকা। এমনি ভাবে জমিয়ে জমিয়ে যখন পুরোটা হবে, তখন আমরা দুজনে সোনার দোকানে গিয়ে তোমার পছন্দ মতো কানের দুল গড়তে দিয়ে আসবো।
1: তুমি শত অভাব অভিযোগের মধ্যেও এমনি ভাবে আমার শখের কথা চিন্তা করো, ভাবলে মনে হয় পৃথিবীতে আমি সবচেয়ে সুখী।
0: তোমার শখ আর পূরণ করতে পারলাম কই রিতা? তারপর মেয়েটা বড় হচ্ছে, ওকে লেখাপড়া শিখিয়ে পরের ঘরে পাঠাতে পারলে আর কোনো চিন্তা থাকবে না।
1: আমাদের সোহানাটা লেখাপড়ায় ভালো, স্কুল থেকে এসেই খেলতে চলে যায়। জানো,
0: বলো,
1: যেদিন খেলতে না যায় সেদিন শুধু পড়ে পড়ে ঘুমায়।
0: বাচ্চাদের দিনে এত ঘুমানো ঠিক না। ওই যে বলতে বলতে মামুনি চলে এসেছে।
2: আব্বু, তুমি হাট থেকে আমার জন্য কি এনেছো, দাও না।
0: এই নাও মামুনি।
2: এতগুলো দানাদার, কি মজা, কি মজা। আম্মু, আমার মোটেও ভালো লাগছে না, আমার কেমন যেন বমি বমি আসছে।
1: একি, কালকে চেয়ে দেখছি তোর জ্বর আরো বেড়েছে, জ্বরে গা একদম পড়ে যাচ্ছে।
2: মা, আমাকে আসতে ধরো, আমার সারা শরীরে ব্যথা, আমার একটুও ভালো লাগছে না।
1: ওগো সোহানার বাপ,
0: কি হয়েছে?
1: তাড়াতাড়ি চলো, সোহানাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিতে হবে।
0: কেন, ওর জ্বর কমেনি?
1: কমবে কি, আরো বেড়েছে, সঙ্গে ওর গায়েও অনেক ব্যথা হয়েছে।
0: ঠিক আছে, তাহলে নিয়ে চলো।

0: ডাক্তারাপা, কি বুঝলেন ওর জ্বর?
1: ভয়ের কোনো কারণ নেই, ঠিক হয়ে যাবে।
2: ওর কি কোনো জটিল রোগ? মানে
1: এই টেস্টগুলো আগে করে নিয়ে আসুন, তারপর দেখি।
2: আচ্ছা আপা।
1: টেস্টগুলো, হ্যাঁ যা ভেবেছিলাম, ওর ডেঙ্গু পজিটিভ। তবে খাবড়াবার কিচ্ছু নেই, রোগীর অবস্থা ভালো আছে। চিকিৎসা আর পর্যাপ্ত বিশ্রাম নিলে সুস্থ হয়ে উঠবে।
0: ডাক্তারাপা, এই ডেঙ্গু জ্বরের কারণ কি?
1: সাধারণত এক শ্রেণীর মশা, যার নাম এডিস মশা। এই মশাগুলো আকারে একটু বড় হয়, গায়ে সাদা সাদা ডোরা কাটা। এরা সাধারণত দিনে কামড়ায়। এই মশা কামড়ালেই ডেঙ্গু জ্বর হয়।
0: আমাদের মেয়েটার আবার দিনে ঘুমানোরও অভ্যাস আছে।
1: দিনে ঘুমালে গা হাত পা ঢেকে রাখতে হবে। সবচেয়ে ভালো হয় রাতের মতো দিনের বেলাও মশারি টানিয়ে ঘুমানো।
2: এসব মশা কোথায় জন্ম নেয় আপা?
1: এরা সাধারণত স্বচ্ছ জমাট বাঁধা পানিতে জন্ম নেয়। এই মশা আমাদের বাড়ির আশেপাশে জমে থাকা পানি, ডাবের খোলা, ফুলের টব, ভাঙা পাত্র, টায়ারের ভেতর জমা পানি, এইসব পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই আমাদের সকলে সচেতন থাকতে হবে যেন কোনো ক্রমে এইসব স্থানে পানি জমে এই মশা বংশবিস্তার করতে না পারে।
0: এইসব ডেঙ্গু রোগীকে কি খাবার দিতে হবে ডাক্তারাপা?
1: ডাবের পানি, লেবুর শরবত, ফলের রস, স্যালাইন ইত্যাদি তরল খাবার বেশি বেশি করে খেতে দিতে হবে এবং পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। এসব নিয়ম মেনে চললে মামনি অতি শীঘ্রই সুস্থ হয়ে উঠবে।
3: প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আপনাদের সবাই সাথে রয়েছি, শুনছেন আমাদেরকে রূপালীতে আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান। আরও একটি গান শুনব, তারপরেই আপনাদের সাথে ফোন ইন পর্বে যুক্ত হব। চলুন শুনে আসি শ্রাবণ মেঘের দিন ছবির গান সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। শুনতে চেয়ে বিজন গোমস্তা, আপনি কাকচিড়া বরগুনা থেকে অনুরোধ করেছেন।

0: কথা দিয়েছিলাম এই গানটি পরে আপনাদের সাথে ফোনের পর্বে যুক্ত হব, তাই কথা রাখতে চলে এসেছি। নিশ্চয় আপনারাও আমাদের সাথে খুব সংক্ষেপে নাম ঠিকানাটি জানিয়ে অনুরোধে কথাটি বলবেন, 01974121970 এই নম্বরে রয়েছি আমরা। প্রথম বন্ধু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম,
1: শুভ সকাল। আপনি ভালো আছেন?
0: জি শুভ সকাল।
1: জি আপু, আমি কথা বলছিলাম মোহাম্মদ জুয়েল রানা, গ্রাম ছোট পিঙ্গুইন থানা বড় গ্রাম জেলা নাটক থেকে।
0: হ্যাঁ বলুন
1: আপু, আমাকে গান শোনাবেন।
0: হ্যাঁ,
1: তোমার আমার প্রেম,
0: তোমার
1: আমার প্রেম ছবি থেকে আশা ভোঁসলের কণ্ঠে গানের কথা, বলো না বলো না আমার হলো কি,
0: বলো না বলো না আমার হলো কি। ঠিক আছে, অবশ্যই চেষ্টা করব বন্ধু আপনার পছন্দের গান শুনিয়ে দিতে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আদাব, পলাশ কুমার সরকার। হ্যাঁ বুঝতে পেরেছি, বলুন।
1: দিদি আমাকে গান শোনাবেন হচ্ছে পৃথিবী তোমার আমার ছবি থেকে।
0: পৃথিবী তোমার
1: কুমার বিশ্বজিৎ ও সঙ্গীত দেখো আছে, একতারা বাজাও না তোমরা দোতারা বাজাও না।
0: আচ্ছা ঠিক আছে, একতারা বাজাইও না দোতারা বাজাইও না, ঠিক আছে ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন নিশ্চয়ই। এবারে কে আছেন?

0: ক্রকন চন্দ্র? হ্যাঁ বলুন। বলুন,
1: ভালো আছেন সবাই?
0: হ্যাঁ হ্যাঁ ভালো, বলুন।
1: আমাকে শোনাবেন, ছবির নাম আছে উজান ভাটি।
0: উজান ভাটি, হ্যাঁ উজান ভাটি ছবির গান শুনতে চেয়েছেন আমাদের বন্ধু খোকন চন্দ্র। আমরা অবশ্যই শুনিয়ে দেওয়ার চেষ্টা করব, কেমন? সাথে থাকবেন নিশ্চয়ই। আসসালামু আলাইকুম।
2: হ্যালো।
0: জি
2: ওয়ালাইকুম আসসালাম। প্রকাশ বিশ্বাস,
0: টেঙ্গাখালী বাজার। হ্যাঁ দাদা বলুন।
2: অংশীদার,
0: অংশীদার,
2: হ্যাঁ খুশি দাম,
0: হ্যাঁ এবারে কোন বন্ধু আছেন আমাদের? আসসালামু আলাইকুম।
3: হ্যালো দিদি, শুভ সকাল।
0: জি শুভ সকাল
3: দিদি। আমি নিখিল বিশ্বাস, উত্তর বিলবাবলা, আরঙ্গাটা খুলনা।
0: হ্যাঁ বলুন নিখিল দা, কি গান শোনাবেন?
3: গান শোনাবেন, ছবির নাম বেদের মেয়ে দোসনা।
0: বেদের মেয়ে জ্যোৎস্না ছবির গান শুনতে চেয়েছেন মা আমি বন্দি কারাগারে। এবারে কে আছেন? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
4: আপু কেমন আছেন?
0: জি ভালো, বলুন।
4: আপু কথা বলতেছিলাম রাজমিস্ত্রি
0: আব্দুল সামাদ শেখ।
4: হ্যাঁ বলবার করতে আপু।
0: হ্যাঁ বলুন, কি গান শোনাবো আপনাকে?
4: হ্যাঁ আপু আমাকে গান শোনাবেন হচ্ছে ইতিহাস।
0: অনেক ভালো আছি, বলুন কে বলছিলেন?
5: আমি রূপসা খুলনা থেকে এস এম লাভলু বলছিলাম।
0: এস এম লাভলু, হ্যাঁ বলুন।
5: আমি গান শুনতে চাই, তোমাকে চাই
0: ছায়াছবি থেকে। হ্যাঁ কোন গানটি? ঠিক আছে, তোমাকে চাই ছবির গান শুনতে চেয়েছেন, কংগ্রাচুলেশন এন্ড সেলিব্রেশন। এটা সম্ভবত শাকিলা জাফর নাকি অনুরাধা পারওয়াল। ঠিক আছে, যাই হোক আমরা চেষ্টা করব আপনার গানটি শুনিয়ে দিতে। নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। কে আছেন? জি শুভ সকাল, সুফল বিশ্বাস।
6: সুফল বিশ্বাস বলছিলাম।
0: হুম হুম বলুন।
6: আমাকে গান শোনাবেন পাহারাদার ছায়াছবি থেকে।
0: পাহারাদার, পাহারাদার ছবির গান কিন্তু আজকে দাদা, আজকে কিন্তু পাহারাদার ছবির গান দিয়ে আমাদের রূপালি শুরু করেছিলাম, আপনি মনে হয় শোনেন নাই। মাস্টার সামুরাই ছবির গান শুনতে চেয়েছেন, কিছু কিছু ভালোবাসা এমন তো হয়। বন্ধুরা আপনারা যদি আমাদের গান না শোনেন, আয়োজন না শোনেন, মনটা কিন্তু খারাপ হয়ে যায়, তাই শুনবেন কেমন? এবারে কে আছেন?
7: ওয়ালাইকুম
0: আসসালাম। অনেক ভালো আছি, বলুন কি গান শোনাবো? হ্যাঁ বুঝতে পেরেছি, হ্যাঁ বলুন বুলবুল ভাই। ঠিক আছে, আমরা অবশ্যই আপনার পছন্দের গান শুনিয়ে দেব। এবারে কে আছেন? হ্যালো আসসালামু আলাইকুম। শুভ সকাল, অরুণ বিশ্বাস। বলুন কি গান শোনাবো? আমারে গান তোমারই জন্য। আমরা একটি ফোন নিব আর পরবর্তীতে আবার ফিরে যাব গানের কাছে। এবারে শেষ বন্ধু কে আছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ দাদা তো দেরিতে কেন, বলুন কি গান শোনাবো আপনাকে? কাকচিড়া বরগুনা থেকে বলুন কি গান শোনাবো? প্রেমের প্রতিদান। হ্যাঁ আমার মনের আকাশে আজ জলে সুক্তারা, অনেক সুন্দর, অনেক সুন্দর একটি গান। আপনি আমাদের সাথে থাকবেন নিশ্চয়ই, আমরা অবশ্যই আপনার পছন্দের গান শুনিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো এই মুহূর্তে আর কথা নয়, আবার ফিরব গানের কাছে। এবারে মোহাম্মদ রেজাউল আলম ঝন্টু, আপনি জোড়াদাহ হরিণাকুণ্ড থেকে অনুরোধ করে

0: বর্তমানে ডেঙ্গু ও চিকুনগুনিয়া অনেক বেশি প্রকোপ বেড়ে গিয়েছে। আসুন এর প্রতিরোধ সম্পর্কে জেনে নিই।
1: অফিসে বা বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের খালি প্যাকেট, পলিথিন, পরিত্যক্ত ফুড কন্টেইনার ইত্যাদিতে পানি জমে থাকতে দেবেন না।
0: নির্মাণাধীন ভবনের মাঝে লিফটের গর্তে, ওয়াটার মিটারের গর্ত এবং স্থাপনাগুলোতেও পানি জমে থাকতে একেবারেই দেবেন না।
1: যে কোনো পাত্রে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে পরিবর্তন করুন।
0: ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সম্ভাব্য লক্ষণগুলো হচ্ছে
1: হঠাৎ তীব্র জ্বর এবং এর সাথে যে কোনো দুটি লক্ষণ যেগুলো দেখা যেতে পারে: মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, মাংসপেশিতে বা শরীরে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, খাবারে অরুচি, বমি বমি ভাব, বমি, পেটে ব্যথা, পাতলা পায়খানা, শরীরে লালচে দানা, গলা ব্যথা, নাক মুখ বা মাড়ি দিয়ে রক্ত পড়া এবং বাচ্চাদের ক্ষেত্রে সর্দি কাশি।
0: ডেঙ্গু ও চিকুনগুনিয়া হলে বাড়িতেই চিকিৎসা ব্যাপারে আমাদের যেসব সাবধানতা অবলম্বন করা উচিত কিংবা যেসব পদ্ধতি ব্যবহার করা উচিত জানিয়ে দিচ্ছি সেসব তথ্য।
1: পর্যাপ্ত বিশ্রাম নেবেন জ্বর চলাকালীন এবং জ্বরের পর 1 সপ্তাহ।
0: স্বাভাবিক খাবারের পাশাপাশি তরল জাতীয় খাবার যেমন খাবার স্যালাইন, ডাবের পানি, স্যুপ, বাসায় তৈরি ফলের রস, ভাতের মাড় ইত্যাদি খেতে পারেন।
1: জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য কোনো ঔষধ খাবেন না।
0: দিনে ও রাতে ঘুমানো কিংবা বিশ্রামের সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে।
1: প্রয়োজনে আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা চিকিৎসকের পরামর্শ নেবেন।
0: মনে রাখতে হবে ফুলের টব সহ বাসার ভেতরে ও চারপাশে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে ফেলে দিতে হবে এবং 3 দিনের বেশি সময়ের জন্য বাড়ির বাইরে গেলে কমোড এবং প্যান ঢেকে রাখুন, পানির পাত্র উল্টিয়ে রাখুন।
1: ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন, শুধু রাতে নয় দিনেও মশারি ব্যবহার করুন।
0: মশার কামড় থেকে রক্ষা পেতে ছোট বড় সবাইকে শরীর ঢেকে রাখে এমন কাপড় পরিধান করতে হবে।
1: জ্বরের পরীক্ষা ও চিকিৎসার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ও প্রয়োজনে হটলাইন নাম্বার 1623 ফোন করুন।
0: এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি। প্রচারে বাংলাদেশ বেতার খুলনা, সহযোগিতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
2: গানের তালিকাতে রয়েছে প্রভাস কেশবপুরের বন্ধুর অনুরোধের গান চাচ্চু, আরও রয়েছে হাবিবুর যশোরের অনুরোধের গান চাপা ডাঙার বউ। তো চলুন এর ভিতর থেকে যে কোনো একটি গান এই মুহূর্তে আমরা শুনে আসি।

প্রিয় শ্রোতা, এই গানটির সাথেই শেষ হলো আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালী। আগামীকাল ঠিক একই সময়ে সকাল 9:05 আপনাদের সাথে কথা হবে সেই প্রত্যাশায়। শুভ সকাল। সকাল 9:05 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার খুলনা শুরু হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ রং। এতে আজ ভৈরবী রাগে খেয়াল শুনবেন শিল্পী মুজিবুর রহমান, রাগ ভৈরবী।

উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ রঙে এতক্ষণ ভৈরবী রাগের খেয়াল শুনলেন। শিল্পী ছিলেন মুজিবুর রহমান, বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এই ছিল আমাদের আজকের প্রথম অধিবেশনের সব আয়োজন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম লুবনা হাসনা ফারুক মিষ্টি। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নুরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ আতাউর রহমান গাজী। ঠিক বেলা 11:59 আপনাদের সাথে আমাদের কথা হবে দ্বিতীয় অধিবেশনে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্সে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। শোনার আমন্ত্রণ রইল। শুভ সকাল।

কুশল তত্ত্বাবধানে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ আতাউর রহমান গাজী। ঠিক বেলা 11:59 আপনাদের সাথে আমাদের কথা হবে দ্বিতীয় অধিবেশনে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্সে, FM ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে শোনার আমন্ত্রণ রইল। শুভ সকাল।

কুশল তত্ত্বাবধানে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ আতাউর রহমান গাজী। ঠিক বেলা 11:59 আপনাদের সাথে আমাদের কথা হবে দ্বিতীয় অধিবেশনে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্সে, FM ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে শোনার আমন্ত্রণ রইল। শুভ সকাল।

কুশল তত্ত্বাবধানে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ আতাউর রহমান গাজী। ঠিক বেলা 11:59 আপনাদের সাথে আমাদের কথা হবে দ্বিতীয় অধিবেশনে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্সে, FM ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে শোনার আমন্ত্রণ রইল। শুভ সকাল।

بسم الله الرحمن الرحیم. السلام علیکم. বাংলাদেশ বেতার খুলনা বেলা 11:06 আমাদের স্টুডিওর খুঁড়িতে শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছে লুবনা হাসনা ফারুক মিষ্টি, প্রকৌশল তত্ত্বাবধানে আছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, অধিবেশন তত্ত্বাবধানে আছেন নূরজাহান আক্তার, প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ আতাউর রহমান গাজী। প্রিয় শ্রোতা, দেশকে ভালোবাসতে হবে, দেশের যে কোনো কাজে যে কোনো উন্নয়নে এগিয়ে আসতে হবে, কেননা আপনারা আমার ছোট্ট একটু প্রচেষ্টায় দেশ এগিয়ে যেতে পারে সমৃদ্ধির পথে। তাই আসুন দেশকে আমরা এগিয়ে নিয়ে যাই আরও এক ধাপ উন্নয়নের দিকে। অধিবেশনের শুরুতেই বাংলায় সংবাদ এবং আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর 12টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি খায়রুন নিসা। জাতীয় অর্থনীতি পরিষদের নির্বাহী কমিটি 1,15,823,57,00,000 ব্যয় সম্বলিত 13টি প্রকল্প অনুমোদন দিয়েছে। 1 চেয়ারপারসন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। পরে রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে 8 নতুন, 3 সংশোধিত এবং 2 মেয়াদ বৃদ্ধির প্রকল্প রয়েছে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ইন্টিগ্রেটেড হেলথ সিস্টেম রেসপন্স টু ফাইট এগেনস্ট টিবি, এইচআইভি এইডস অ্যান্ড ম্যালেরিয়া ইন বাংলাদেশ, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগে বিদ্যমান শারীরিক প্রতিবন্ধী প্রশিক্ষণ কেন্দ্রের উন্নয়ন ও সম্প্রসারণ এবং মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠান রৌফাবাদ, চট্টগ্রামে হোস্টেল ভবন সম্প্রসারণ ও সক্ষমতা প্রকল্প। পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নয়ন প্রকল্পগুলোর ডিপিপিতে অন্তর্ভুক্ত পরামর্শক ব্যয় পর্যালোচনা করে তা উল্লেখযোগ্যভাবে কমানোর নির্দেশ দিয়েছেন। এছাড়াও যথাযথ কারণ ছাড়া প্রকল্পের মেয়াদ বাড়ানো হলে বিলম্বের জন্য দায়ী কর্মকর্তা ও বাস্তবায়নকারী সংস্থাকে জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনকল্যাণে আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, ন্যানো ও জৈব প্রযুক্তি এবং সেমি কন্ডাক্টর খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। গতকাল বঙ্গভবনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাসুদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, এআই যাতে নিয়ন্ত্রণহীন ও যথেচ্ছভাবে ব্যবহৃত না হয় সে বিষয়ে সচেতন থাকতে হবে। সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার কি প্রক্রিয়ায় এবং কাদের নিয়ে গঠন করা হবে সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি গতকাল জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির চতুর্থ বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন। সালাউদ্দিন আহমদ বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও এর গঠন প্রক্রিয়া নিয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাব পাওয়া গেছে। জনগণের জন্য উপযুক্ত যে প্রক্রিয়া সংসদ বিবেচনা করবে সেটি গ্রহণ করা হবে। দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ 36.15 বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংক গতকাল এই তথ্য প্রকাশ করে। ইরাকে 2 দশকেরও বেশি সময় ধরে অবস্থানের পর দেশটিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সর্বশেষ ঘাঁটিগুলো থেকে আজ সেনাদের প্রত্যাহার করা হচ্ছে। 2024 সালে প্রেসিডেন্ট জো বাইডেনের সুমিয়ে এই প্রত্যাহারের বিষয়ে চুক্তি হয়েছিল। এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিষয়টি বাস্তবায়ন করছে। ইরান ও ইরানপন্থী ইরাকি গোষ্ঠীগুলো এই পদক্ষেপকে বিজয় হিসেবে স্বাগত জানায়। ইরাকের নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই সামরিক প্রত্যাহারের ফলে সেখানে ইরানের প্রভাব বৃদ্ধি পাবে এবং আইএস পুনরায় শক্তি অর্জনের সুযোগ পেয়ে যাবে। ইরাকে গত 2 দশকেরও বেশি সময় ধরে চলা যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন যুদ্ধে 4,500 বেশি মার্কিন সেনা প্রাণ হারায়। ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় সংকটে আটকা পড়েছেন। তিনি না পারছেন আলোচনা করতে, না পারছেন যুদ্ধ চালাতে। ট্রাম্প বলেন, ইরান এই যুদ্ধে খুবই খারাপ অবস্থানে রয়েছে, তবে তেহরান আত্মসমর্পণ করবে কিনা তা তিনি জানেন না। এদিকে ইরানের সামরিক বাহিনীর সাথে যোগসূত্রের অভিযোগে 10 ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছেন, মিয়ানমার ও তৎসংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে আজ সকাল 6টায় উত্তর মিয়ানমার, দক্ষিণ পূর্ব বাংলাদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: অবজার্ভ করি সময়
2: পরে।
3: আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
4: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
5: ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান এতক্ষণ রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ প্রচারিত হবে যথারীতি বেলা ১টা ৫ মিনিটে। চলো ইংরেজি শিখি, ব্যবহারিক ইংরেজি শিক্ষার অনুষ্ঠান সন্ধে ৬টা ১০ মিনিটে। দেশাত্মবোধক গান প্রচারিত হবে বিকেল ৪টে ৫০ মিনিটে। আধুনিক গান শুনবেন দুপুর ১২:৩০টায়। ছায়াছবির গান বিকেল ৩টে ৫ মিনিটে এবং বিকেল ৪টে ৫ মিনিটে। বেলা ২:৩০টায় রয়েছে নজরুল সঙ্গীত। দুপুর ১২:২০মিনিটে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। পাঁচমিশালি গানের অনুষ্ঠান বিকেল ৩:৩০টায়। পল্লীগীতি শুনবেন ভারতী বিশ্বাসী পরিবেশনায় বেলা ২:৪০মিনিটে। এছাড়া পল্লীগীতি শুনতে পাবেন দুপুর ১২:৪০মিনিটে। এফএম ৮৮.৮ মেগাহার্জে এনএচকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত ৯টায়। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা, আমাদের অনুষ্ঠান সম্পর্কে দুটি ঘোষণা রয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামী 1 অক্টোবর 2026 তারিখ বৃহস্পতিবার ফেনী জেলা সফর করবেন। সফরকালীন মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন। এই অনুষ্ঠানসমূহ ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। প্রিয় শ্রোতা, এই একই মিটার ব্যান্ডে আগামী 6 অক্টোবর মঙ্গলবার বিকেল 3:05 প্রচারিত হবে সচেতনতামূলক লাইভ ইন ফোন ইন অনুষ্ঠান। অনুষ্ঠানটি শ্রোতা বন্ধুদের অংশগ্রহণে অবশ্যই প্রচারিত হবে এবং সেই সাথে থাকবে শ্রোতাদের অংশগ্রহণের কুইজ প্রতিযোগিতা। কুইজের সঠিক উত্তর দিয়ে আপনি জিতে নিতে পারেন পুরস্কার। অনুষ্ঠান চলাকালীন আপনারা অনুষ্ঠানে ফাঁকে ফাঁকে অবশ্যই সরাসরি ফোন করতে পারেন 01974121970 এই নম্বরটিতে। আমাদের অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা দুটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এক্ষুনি প্রচারিত হচ্ছে স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি লাইলা তারান্নম। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্র উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্ত অনেক পরিবার এই শহরে আশ্রয় গ্রহণ করেছে। জীবন জীবিকা এবং মৌলিক চাহিদা পূরণে ক্ষতিগ্রস্ত এ সকল পরিবার এক প্রকার যুদ্ধ করে টিকে রয়েছে। তিনি গতকাল খুলনার রূপসা স্ট্যান্ড রোডস্থ কারিতাস মিলনায়তনে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য পানির ট্যাঙ্ক ও রেইন ওয়াটার ফিল্টার সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রশাসক বলেন, কেসিসি উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষকে সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কেসিসির পাশাপাশি বেসরকারি সংস্থাসমূহ এগিয়ে আসলে ক্ষতিগ্রস্ত পরিবারসমূহকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা সহজ হবে। কারিতাস খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালকের সভাপতিত্বে সিনিয়র অ্যাকাউন্ট অ্যান্ড অ্যাডমিন অফিসার সহ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ও প্রকল্পের আঞ্চলিক মনিটর এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে 3, 12, 13 ও 15 নম্বর ওয়ার্ডের 24 জন সুবিধাভোগীর প্রত্যেকের মধ্যে একটি করে 500 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন পানির ট্যাঙ্ক, একটি ফিল্টার এবং ট্যাঙ্ক স্থাপনের ব্যয় বাবদ নগদ 2,400 টাকা করে বিতরণ করা হয়। বাগেরহাটের মোংলা বন্দরের উন্নয়ন চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের এক মত বিনিময় সভা গতকাল খুলনার খালিশপুর পোর্ট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, নাব্যতা উন্নয়ন, কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও আধুনিক সরঞ্জাম সংযোজনের মাধ্যমে মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। 2025-26 অর্থ বছরে রাজস্ব আয় হয়েছে 387,95,12,000 টাকা, যা আগের অর্থ বছরের তুলনায় বেড়েছে 40,82,64,000 টাকা বা 11.76%। চেয়ারম্যান বলেন, দক্ষিণ পশ্চিম ও উত্তর পশ্চিমাঞ্চলের আমদানি রপ্তানি চাহিদা পূরণে মোংলা বন্দরের বড় সম্ভাবনা রয়েছে। ভৌগোলিক অবস্থানের কারণে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আঞ্চলিক বাণিজ্যেও বন্দরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এজন্য অবকাঠামো, যোগাযোগ ও নৌপথের উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আরও বলেন, বন্দর ব্যবহারকারীদের সেবা সহজ করতে ওয়ান স্টপ সার্ভিস চালু রয়েছে। পারমিশন, ইকুইপমেন্ট, বুকিং ও বিল পরিশোধ সহ বিভিন্ন সেবা অনলাইনে দেয়া হচ্ছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য কমান্ডার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার, প্রকৌশলী শেখ শওকত আলী, প্রধান নিরাপত্তা কর্মকর্তা কমান্ডার এস এম আফজালুল ইসলাম, পরিচালক কালাচাঁদ সিংহ, উপপরিচালক মোহাম্মদ সালাহ উদ্দিন কবির, হারবার মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রোগ্রামার প্রকৌশলী সগির আহমেদ, খুলনা প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ এ সময় সভায় উপস্থিত ছিলেন। বিভাগীয় পর্যায়ে শিশু শ্রম কল্যাণ পরিষদের 16তম সভা গতকাল খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত। অনুষ্ঠিত হয়। সভায় বিভাগীয় পর্যায়ে শিশুশ্রম কল্যাণ পরিষদের নিয়মিত মত বিনিময় সভা আয়োজন, শিশুশ্রমের হটস্পট চিহ্নিতকরণ ও পরিদর্শন, শিশুশ্রমে জড়িত অভিভাবকহীন শিশুদের পুনর্বাসন, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রমে নিয়োজিত শিশুদের ডাটাবেজ তৈরি, প্রশিক্ষণের মাধ্যমে শিশুদের শিশুশ্রম থেকে বিরত রেখে কারিগরি শিক্ষায় শিক্ষা দেয়া, সরকারি বেসরকারি সংস্থার সমন্বয়ে শিশুদের পুনর্বাসনের ব্যবস্থা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ হারুনের সভাপতিত্বে খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক আবু সায়েদ মোহাম্মদ মঞ্জুর আলম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক আবদুল্লাহ আল সাকিব মুবাররাত, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন দপ্তরের সহকারী মহাপরিদর্শক মোহাম্মদ শাহিনুর রহমান, বিভাগীয় পর্যায়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধিসহ শিশুশ্রম কল্যাণ পরিষদের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। খুলনা বিভাগীয় প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। কিশোরীদের সুরক্ষা ও সচেতনতা বিষয়ক এক প্রশিক্ষণ গতকাল সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদি আলী হাইস্কুল চত্বরে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ এতে প্রধান অতিথি ছিলেন। এ প্রশিক্ষণে কিশোরী ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও পারিবারিক পর্যায়ে ইতিবাচক ভূমিকা রাখাসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। পরে শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন অতিথিরা। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে বিআরডিবি সাতক্ষীরার উপপরিচালক সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি এর আয়োজন করে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির একটি দল গতরাতে যশোরের শার্শা উপজেলার বাগা আচরা এলাকায় অভিযান চালিয়ে 7,67,00,000 টাকা মূল্যের 26 পিস স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে। আটককৃত ব্যক্তিকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে এবং স্বর্ণের বারগুলো সরকারি ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। খেলার খবর ফুটবল। খুলনার দিঘলিয়া উপজেলার YMA ক্লাব মাঠে বেগম খালেদা জিয়া স্মৃতি 16-দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় হাজিগ্রাম একতা সংঘ 1-0 গোলে লস্করপুর প্রগতির সংঘকে পরাজিত করে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, মিয়ানমার ও তৎসংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে আজ সকাল 6টায় উত্তর মিয়ানমার, দক্ষিণ পূর্ব বাংলাদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতেও হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধে 6টা 35 মিনিটে ইংরেজিতে।
0: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আমাদের আয়োজনে রয়েছে শুরুতেই দেশের গান, শিল্পী বশির আহমেদ।

বশির আহমেদের কণ্ঠে দেশের গানটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা আয়োজনমালায় এবারে রয়েছে রবীন্দ্রসঙ্গীত। শ্রুতি শুনবেন জয়শ্রী চক্রবর্তীর কণ্ঠে।

0: প্রথমে জয়শ্রী চক্রবর্তী এবং পরে অশোক সাহার কণ্ঠে দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন।
1: আসসালামু আলাইকুম, আমি আয়শা রহমান সুক্তারা, বাংলাদেশ ন্যাশনাল টিমের একজন সাবেক ক্রিকেটার। আমি এখন ডিভিশনাল কোচ হিসেবে আছি। আপনার সন্তানের হাসি, তার সুস্থ ভবিষ্যৎ, এটাই তো সব থেকে বড় চাওয়া। আজ আমি আপনাদের সাথে হাম বিষয়ে জরুরি কথা শেয়ার করতে চাই। হাম কোনো সাধারণ জ্বর নয়, এটি একটি ছোঁয়াচে রোগ যা আমাদের শিশুদের জীবন বিপন্ন করে তুলতে পারে। জ্বর, শরীরে লাল দানা, চোখ লাল হওয়া, এসব লক্ষণ দেখা দিলে অবহেলা করবেন না। আসার কথা হলো, হাম সম্পূর্ণভাবে প্রতিরোধযোগ্য, শুধু একটি টিকা আপনার সন্তানকে এই রোগ থেকে রক্ষা করতে পারে। তাই আমি আপনাদের সবার কাছে অনুরোধ করছি, আপনার সন্তানের বয়স 9 মাস থেকে 5 বছরের মধ্যে হলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা হাসপাতালে গিয়ে হামের টিকা নিশ্চিত করুন। এটি সম্পূর্ণ বিনামূল্যে এবং নিরাপদ। আসুন আমরা সবাই মিলে আমাদের শিশুদের রক্ষা করি। আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা হাসপাতালে। হাম নয়, টিকা দিন, সন্তানকে সুস্থ রাখুন।
0: দুপুর 12:30 আমাদের স্টুডিওর ঘড়িতে, বাংলাদেশ বেতার খুলনা। আমন্ত্রণ জানাচ্ছি আধুনিক গান শোনার জন্য। শুরুতে শুনবেন মোহাম্মদ আফজাল হোসেনের কণ্ঠে, গানে কথা লিখেছেন লোকমান হোসেন ফকির।

0: প্রথমে মোহাম্মদ তোফাজ্জল হোসেন এবং পরে সাইদা আক্তার নীলের কণ্ঠে দুখানি আধুনিক গান শুনলেন।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
0: বাংলাদেশ বেতার খুলনা। আমাদের অনুষ্ঠান সূচিতে রয়েছে পল্লীগীতি। প্রথমে শুনবেন মেহেরুন্নেসা বেগমের কণ্ঠে। গানে কথা লিখেছেন মোল্লা আবুল বাশার।

দোকানে পল্লী গান শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকিস্তানি হামদ শুনবেন।

আল্লাহ পাকি শানি হামদ শুনলেন, নিশ্চয় সাফল্য লাভ করবে সে যে পবিত্র আর যে প্রতিপালকের নাম স্মরণ করে এবং নামাজ আদায় করে। তোমরা কখনোই এমন সব বিষয়ে ঈর্ষান্বিত হয়েও না যে আল্লাহ তাআলা তোমার চেয়ে অপরকে বেশি দিয়েছেন। দুনিয়াতে এমনভাবে বসবাস করো যেন তুমি প্রবাসী কিংবা পথিক। সম্মানজনকভাবে যা উপার্জন করেছ তা হতেই তোমরা দান করো। আল কোরআন বাংলাদেশ বেতার খুলনা, এখন প্রচারিত হচ্ছে পবিত্র জোহরের নামাজের আজান এবং দোয়া।

0: محمد الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যখন তুমি কোন অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে, আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। আল কোরআন। বাংলাদেশ বেতার খুলনা। এখন বেলা একটার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনা।

প্রিয় শ্রোতা, এই মিষ্টি দুপুরে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন, সবাইকে বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে স্বাগতম। আপনাদের সাথে অনুষ্ঠান ঘোষণায় রয়েছি আমি তন্নি ব্যানার্জি, অধিবেশন তত্ত্বাবধানে সামিয়া আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল আল মামুন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ আতাউর রহমান গাজী। শ্রোতা বন্ধুরা, আপনাদের সাথে কিন্তু কথা হবে ফোন ইন আয়োজনে 01974121970 এই নাম্বারে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে প্রথমেই গান শুনে আসি। আশা ভালোবাসা ছায়াছবি থেকে রুনা লায়লা ও আগুনের কণ্ঠে, আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন খোকন চন্দ্র রাজবাড়ি পাংশা থেকে।

শ্রোতা বন্ধুরা, এবারের গানটি শুনবেন গাড়িয়াল ভাই ছায়াছবি থেকে রুনা লায়লার কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন মোহাম্মদ লাইব মল্লিক বাবুখালী মাগুরা থেকে ও মোহাম্মদ আব্দুস সেলিম রূপসা খুলনা থেকে।

0: বাবারে,
1: দুলাল ও বাবা, বাবারে খুব কষ্ট হইতেছে না রে?
0: ও মা, মা গো খুব কষ্ট।
1: সব ঠিক হয়ে যাইব বাবা, সব ঠিক হয়ে যাইব। তোর তাতায় জ্বরের ওষুধ আনছে, এইটা খাইলে জ্বর ভালো হয়ে যাইব বাবা।
2: বৌমা,
1: আব্বা
2: আগে কিছু খাবার দাও, খালি পেটে জ্বরের ওষুধ খাওয়া নিষেধ আছে।
1: খাবার লই এই তো বইয়া রইছি, কিছু মুখে দেয় না।
2: দাদা রে, না খাইলে চলবো কেমনে?
1: এই যে বাবা দেখ, অল্প করে একটু মুখে দে, এই যে একটু যাও খাও, আমি দিই মুখে দিয়ে তুলে দিই, আর এই যে দুধটা মুখে দাও, তারপরে ওষুধটা খাও বাবা, দেখবা সব কষ্ট দূর হয়ে যাইব। নাও হা করো, নাও মুখে নাও।
0: ও মা, খাওন দেখলে বমি আসে।
1: আব্বা সকাল থেকে কিছু খাওয়াইতে পারতাছি না, কিছু মুখে দিলেই উটকানি আসে, বমি বমি ভাব করে।
0: ও মা গো ব্যথা
2: ব্যথা। দাদু তোমার কোথায় ব্যথা করে?
0: সারা শরীরে, হাড়ি মাংস সব, এই সব জায়গায়।
2: আল্লাহ, মুশকিলের কথা।
1: আজ তিন দিন হয়ে গেল আব্বা, জ্বরের ওষুধে তো কোনো কাজ হইতাছে না।
2: ইয়ে বৌমা, নাকি দুলালদের ডাক্তারের কাছে নিয়ে যাবো?
1: আপনি আবার কষ্ট করবেন আব্বা, সামান্য জ্বরই তো, দুদিন পরে তোর বাপে আইব, তখন না হয়
2: আর বাপের আশায় বসে থাকবো আরো দুই দিন। না গো বৌমা, আমি দেখি কি করণ যায়।
0: দাদা দাদা তুমি যাইও না, তুমি কাছে থাকো।
2: হ্যাঁ ভাই, আমি কাছেই আছি, দূরে কোথাও যাবো না। দাদা তোমার কি খাইতে মনে করে আমারে বলো, আমি নিয়ে আসবো।
0: কিছু খাইতে মনে করে না,
2: বৌমা চেষ্টা করে দেখো, সামান্য কিছু খাওয়ায়া ওষুধটা খাওয়াইতে পারো কিনা। আমি আসতেছি এক্ষুনি।
3: ও মা, দুলালের জ্বর তো দেখতেছি 102 এর উপরে।
1: জি স্বাস্থ্য আপা, আরো বেশিও হয়, কষ্ট কইরা জ্বরের ওষুধ খাওয়াই, কপালে জল পট্টি দেই, কিন্তু সহজে জ্বর নামে না আপা।
3: গায়ে তো র্যাশ হয়েছে মনে হইতেছে, এই যে দেখছো, এই যে ঘামাচির মতন বিসি বিসি। এই কয়দিন ধরে জ্বর হয়েছে বলতো?
1: আজ 3 দিন হয়ে গেছে আপা।
2: কি মনে হয় আপনার কাছে?
3: রোগ নিয়ে মনে হওয়ার কিছু নাই, যেহেতু 3 দিন ধরে জ্বর, আমার মনে হয় ডেঙ্গুটা টেস্ট করিয়ে নেওয়া ভালো। আপনি চিন্তা করবেন না, আমাদের যে স্বাস্থ্যকেন্দ্র এখানে ডেঙ্গুর টেস্ট করা হয়।
1: ডেঙ্গু?
3: হ্যাঁ, ভয়ের কিছু নাই, ডেঙ্গু না হলে তো ভালোই, আর যদি ডেঙ্গু হয় তাহলে তাড়াতাড়ি চিকিৎসা শুরু করলে দ্রুত ভালো হয়ে যাবে।
2: মুশকিলের কথা, আমাগো আমলে এইসব ডেঙ্গু মেঙ্গুর নাম কখনো শুনি নাই।
3: এখন হইতেছে, বছরে বছর হইতেছে, আমগো দেশে এটা একটা জনস্বাস্থ্য সমস্যা। আগে শহরেই এই সমস্যাটা বেশি ছিল, কিন্তু আজকাল শহরের বাইরেও ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা যায়। এটা একটা ভাইরাসজনিত অসুখ, সাধারণ সর্দি কাশির মতো, তবে সময় মতো চিকিৎসা না হইলে কিন্তু মারাত্মক। ওর রক্ত পরীক্ষাটা করতে হইব।
2: রক্ত পরীক্ষা? রক্ত পরীক্ষা না করে ডেঙ্গুর লক্ষণগুলো বোঝা যায় না।
3: খুব বেশি জ্বর যখন হয় 102 বা 103 এর বেশি, আবার মাথা আর চোখের পেছনে ভীষণ ব্যথা, মাংসপেশি হাড় ও জয়েন্টে ব্যথা, তারপরে ধরেন বমি বমি ভাব, বমি হওয়া, খাইতে ইচ্ছা না করা, মাড়ি অথবা নাক থেকে সামান্য রক্তপাত হওয়া, জ্বরের 2 থেকে 5 দিনের মধ্যে দেখবেন চামড়ায় র্যাশ বা লাল হয়ে যাওয়া, এইসব মোটামুটি ডেঙ্গুর লক্ষণ। তবে কিছু কিছু ক্ষেত্রে আরো ভয়ানক উপসর্গও দেখা যায়, সেই জন্য এই ডেঙ্গুর টেস্টটা করানো দরকার।
2: কেমনে কি করি কিছুই বুঝিনা।
3: শুনেন, এই যে এডিস মশা সাধারণত জমে থাকা পরিষ্কার পানিতে ডিম পারে আর বংশ বিস্তার করে, যেমন ধরেন ওই যে ফুলের টব। হ্যাঁ ফুলের টবে জমে থাকা পানি, উঠানে পইরা থাকা কোনো পাত্রের মধ্যে জমে থাকা পানি, তারপরে ওই যে ডাবের খোসা, হ্যাঁ ডাবের খোসার মধ্যেও পানি জমে থাকে, পুরানো টায়ারের মধ্যে জমা থাকা পানিতে থাকে।
2: যে এইসব খেয়াল কইরা পরিষ্কার রাখুন দরকার গো।
3: ঠিক বলছেন
1: জি আপা।
3: আর রোগীকে আলাদা কইরা মশারির মধ্যে রাখতে হবে।
1: হ্যাঁ আপনি যা যা বললেন সব আমি বিশেষভাবে পালন করুম আপা।
3: আর শুনেন, সবাইরে কিন্তু জানাইবেন, কারণ ডেঙ্গু প্রতিকারের চাইতে প্রতিরোধের বিষয়টাতেই সবাইরে সচেতন থাকতে হবে।
1: জি আপা।
4: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠানে। এবারে গান শুনবেন হৃদয় আমার ছায়াছবি থেকে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন প্রবীর কুমার, কুমারখালী, কুষ্টিয়া থেকে।

বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। শ্রোতা বন্ধুরা, আগামী 6 অক্টোবর রোজ মঙ্গলবার বিকাল 3:05 বাংলাদেশ বেতার খুলনা থেকে প্রচারিত হবে সচেতনতামূলক লাইভ ফোন ইন অনুষ্ঠান। অনুষ্ঠানটি 558 কিলোহার্জ ও FM 88.8 MHz এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে। অনুষ্ঠানে শ্রোতাদের অংশগ্রহণের জন্য থাকছে কুইজ। কুইজে সঠিক উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার। আপনারা যে নম্বরে ফোন করে সরাসরি কথোপকথনের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নিতে পারবেন, সে নম্বরটি হল 01974-121970। ফোন নম্বরটি আবারও বলছি, 01974-121970। ঘোষণাটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে গান শুনবেন প্রাণ সজনী ছায়াছবি থেকে এন্ড্রু কিশোরের কণ্ঠে। আর গানটি শুনতে অনুরোধ করেছেন সমরেশ দাকব খুলনা থেকে।

0: প্রিয় শ্রোতা, আয়োজনের শুরুতেই যেমনটি আমরা বলে থাকি, আপনাদের সাথে কথা হবে 0194-121-970 নম্বরে। শ্রোতা বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি এবং আমাদের সাথে কোন বন্ধু যুক্ত হলেন প্রথমে কথা বলবো তার সাথে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে? জি, আপনার যদি বিজ্ঞাপন তরঙ্গের আয়োজনে কোনো অনুরোধ থাকে জানাবেন।
1: না, থাকি তো বেতারের সাথে থাকি তো।
0: জি জি,
1: খোঁজ আছে এই জন্য।
0: আচ্ছা,
1: ওই বেলদার ছবিতে টেলিসমাজের কণ্ঠে ওই গানটা শোনাব।
0: ঠিক আছে শ্রোতা, আর চাষাবাদ অনুষ্ঠান এখন সপ্তাহে 2 দিন প্রচার হচ্ছে, আপনি আমাদের সাথেই থাকবেন, তাহলেই শুনতে পারবেন সোমবারে এবং মঙ্গলবারে। এবারে কোন বন্ধু যুক্ত হয়েছেন?
1: হ্যালো,
0: ঠিক আছে শ্রোতা, ধন্যবাদ, সাথেই থাকবেন। এবং এই গানটির অনুরোধ আমাদের এই শ্রোতাই প্রায়ই করে থাকেন এবং আমরা কিন্তু আপনাকে গানটি শুনিয়েও থাকি। আরেকজন বন্ধু রয়েছেন, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে?
1: আপু ভালো আছে?
0: জি, আমরা সবাই ভালো আছি, কে বলছিলেন?
1: আপু সবাই ভালো থাকেন, দোয়া করি। কথা বলছি মোহাম্মদ জাফর পালোয়ান, সভাপতি চাকরিয়া বাজার জেলা বরগুনা। আপু
0: জি, অনুরোধ জানাবেন।
1: আপু আমি, জি আপু আমি গান শুনতে চাচ্ছি, ছবি অশিক্ষিত ছবি থেকে সামনে একটা রেকর্ড শোনাবেন, আমি যেমন আছি তেমন উপভোগ করে কিন্তু শোনাবেন অশিক্ষিত ছবি থেকে।
0: ঠিক আছে শ্রোতা, এবারে কোন বন্ধু যুক্ত হয়েছেন?

0: শ্রোতা, আপনার কথা
1: আমাকে
0: ঠিক।
1: গান সারেং বোল ছবি থেকে রবীন্দ্রনাথ রায়ের কণ্ঠে হীরামতি হীরামতি ও হীরামতি।
0: জি শ্রোতা, একটু নেটওয়ার্কের সমস্যার কারণে আমরা আপনার নাম ঠিকানা বুঝতে পারিনি, একটু কষ্ট করে।
1: ভাগবত বাজার, দৌলতপুর, কুষ্টিয়া।
0: আব্দুস সামাদ, দৌলতপুর কুষ্টিয়া থেকে?
1: জি জি,
0: ঠিক আছে, ধন্যবাদ শ্রোতা। অনেক সময় নেটওয়ার্কের সমস্যার জন্য আমরা আসলে আপনাদেরকে শুনতে পাই না, এজন্য আসলে আপনাদের নাম ঠিকানাটাও জানা জরুরি। কোন বন্ধু রয়েছেন?
2: ওয়ালাইকুম আসসালাম।
1: আপনার মনে ভালো আছেন?
2: হ্যাঁ, আমরা সবাই ভালো আছি
1: আলহামদুলিল্লাহ। আমি ভালো আছি, আমি শামীম রেজা, আমার কুষ্টিয়া। আমাকে শোনাবেন ভাবতে চাইছি থেকে সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে কত সাতলাম কতরে কাটলাম, অবশ্যই শোনাবেন। হ্যাঁ,
0: বন্ধুরা আমাদেরকে ফোন করবেন 01974-121-970 এই নম্বরে, এবং আরো একটি ফোন কল রয়েছে। কোন বন্ধু যুক্ত হলেন? হ্যালো,
3: নমস্কার।
0: জি আদাব, কে বলছেন, কোথা থেকে?
3: আমি জ্ঞানেন্দ্র পাল বলছি, অতপুর থেকে, মহেশপুর, ঝিনাইদহ। দিদি আপনারা সবাই ভালো আছেন তো?
0: জি আমরা ভালো আছি,
3: ভালো থাকুন, দোয়া করি আল্লাহর কাছে।
0: অনুরোধ জানাবেন,
3: ছায়া ছবির নাম হইলো জবরদখল। এই জবরদখল ওই ছবি থেকে একটি গান শোনাবেন, আর আপনারা ভালো থাকুন দিদি।
0: যে কোনো গান?
3: হ্যাঁ, ওই ছবি থেকে যে কোনো একটি গান, তাহলে খুশি হব।
0: ঠিক আছে শ্রোতা, সাথেই থাকুন। এই ছবি থেকে আপনার পছন্দের, যেহেতু আপনি যে কোনো একটি গান শুনতে চেয়েছেন, আপনাকে যে কোনো একটি গান শোনানো হবে। এবারে কোন বন্ধু যুক্ত হলেন? হ্যালো
4: দিদি, নমস্কার।
0: জি আদাব, কে বলছেন, কোথা থেকে?
4: দুই নম্বর গান আমার শুনে নেবেন, ধন্যবাদ। আশা ভালোবাসা চন্দ্র থেকে বলছি।
0: জি
4: দিদি, আমার সুবিধা আব্দুল ভাই আব্দুল সালামকে
0: আপনার অনুরোধটি জানান।
4: আব্দুল সালামকে
0: অনুরোধ জানান শ্রোতা।
4: খোকন চন্দ্র দ্বিগোলা।
0: দুঃখিত শ্রোতা, আপনার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল। আপনি নাম ঠিকানা আমরা বুঝতেও পেরেছিলাম, আপনি আসলে অনুরোধ না জানিয়ে অনেক সময় নিয়ে নিয়েছেন, অন্য শ্রোতাদেরকেও তো সুযোগ দিতে হবে। আর দেখেন সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল, আপনি কিন্তু অনুরোধটিও জানাতে পারলেন না। এবারে কে রয়েছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে?
5: আপু আমি ইনামুল কাশ্মীর থেকে বলছিলাম। আপু
0: লোকনাথপুর চুয়াডাঙ্গা থেকে ইনামুল ভাই বলছেন? জি জি,
5: চুয়াডাঙ্গা লোকনাথপুর থেকে বলছিলাম আপু।
0: জি অনুরোধ জানাবেন।
5: আপু আমাকে গান শোনাবেন, ছায়াছবির ট্যাগ। এই ট্যাগ ছায়াছবি থেকে শিল্পী হ্যান্ডি কিশোর, গানের কথা, নকল মানুষ সেজে দেখি।
0: অনেক সুন্দর একটি গান শ্রোতা, এবং অনেক পুরনো একটি গান, তারপরেও গানের আবেদন একেবারেই কমে যায়নি। কোন বন্ধু যুক্ত হয়েছেন?
6: হ্যালো,
0: যে কোনো গান? ঠিক আছে, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে? মাগুরা কোথা থেকে বলছেন? জি জি, মাগুরা থেকে সীমা। জি অনুরোধ জানাবেন।
7: আম্মা ছবির গান শোনাবেন, শিল্পী রবি চৌধুরী, দলি শান্তনির কণ্ঠে, তোমার চোখ বলে, চোখ বলে কি বলে, এই গানটি শোনাবেন।
0: ঠিক আছে শ্রোতা, সাথেই থাকবেন। আমরা আরেকটি ফোন কল নিব, নিয়ে চলে যাব আবারও গানের কাছে। কোন বন্ধু এবারে আমাদের সাথে যুক্ত হলেন?
8: হ্যালো, ভালো আছেন? আমরা ভালো ভাই।
2: হ্যাঁ ভাই, আমরা ভালো আছি, কে বলছেন?
8: আর মহত কে নিত্যানন্দ বলছি।
2: হ্যাঁ বলুন।
8: কবির নাম জমিদার, আমার বন্ধু যখন শত্রু হয়েছে, এই গানটি শোনাবেন।
0: আমার বন্ধু যখন শত্রু হয়েছে। না বন্ধু, আমরা কিন্তু কারোরই শত্রু হতে চাই না, আমরা আপনাদের বন্ধু, এবং এজন্যই আপনাদের কাছে বারবার ফিরে আসি। এখনকার মতো ফোন ইন পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে, তবে ফোন নিয়ে কিন্তু আমরা আবারও ফিরে আসব। তখন যারা অনুরোধ জানাতে পারলেন না জানিয়ে ফেলবেন। চলে যাব গানে, শোনাবো রংবাজ ছবি থেকে গান সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। আর এই গানটি শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছিলেন ওহিদুর রহমান, দৌলতপুর কুষ্টিয়া থেকে।
9: আচ্ছা করে মজা দেখাবো।

শ্রোতা বন্ধুরা, এবারে গান শুনবেন চাওয়া থেকে পাওয়া ছায়াছবি থেকে, কনক চাপা ও খালিদ হাসান মিলুর কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন সুনীল মোল্লারহাট বাগেরহাট থেকে।

0: সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে শিরোমণি, ফুলতলা, ডুমুরিয়া, পাইকগাছা এবং কয়রার আওতাধীন সকল ব্যবসায়ী প্রতিষ্ঠানসমূহকে মূল্য সংযোজন কর নিবন্ধন গ্রহণ এবং যথাযথ রাজস্ব সরকারি কোষাগারে জমা প্রদানে অনুরোধ করা হলো। অন্যথায় মূল্য সংযোজন আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রচারে রাজস্ব কর্মকর্তার কার্যালয়, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেল 5, খুলনা পশ্চিম। সহযোগিতায় বাংলাদেশ বেতার খুলনা।
1: প্রিয় শ্রোতা, এবারে গান শুনবেন ধর ছায়াছবি থেকে, আয়ুব বাচ্চু ও তার সঙ্গীদের কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন মোহাম্মদ আব্দুস সামাদ সাতরবাজার ফরিদপুর থেকে।

0: আসসালামু আলাইকুম, আমি আয়েশা রহমান সুক্তারা, বাংলাদেশ ন্যাশনাল টিমের একজন সাবেক ক্রিকেটার। আমি এখন ডিভিশনাল কোচ হিসেবে আছি। আপনার সন্তানের হাসি, তার সুস্থ ভবিষ্যৎ, এটাই তো সব থেকে বড় চাওয়া। আজ আমি আপনাদের সাথে হাম বিষয়ে জরুরি কথা শেয়ার করতে চাই। হাম কোনো সাধারণ জ্বর নয়, এটি একটি ছোঁয়াচে রোগ যা আমাদের শিশুদের জীবন বিপন্ন করে তুলতে পারে। জ্বর, শরীরে লাল দানা, চোখ লাল হওয়া, এসব লক্ষণ দেখা দিলে অবহেলা করবেন না। আসার কথা হলো, হাম সম্পূর্ণভাবে প্রতিরোধযোগ্য। শুধু একটি টিকা আপনার সন্তানকে এই রোগ থেকে রক্ষা করতে পারে। তাই আমি আপনাদের সবার কাছে অনুরোধ করছি, আপনার সন্তানের বয়স 9 মাস থেকে 5 বছরের মধ্যে হলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা হাসপাতালে গিয়ে হামের টিকা নিশ্চিত করুন। এটি সম্পূর্ণ বিনামূল্যে এবং নিরাপদ। আসুন আমরা সবাই মিলে আমাদের শিশুদের রক্ষা করি। আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা হাসপাতালে। হাম নয়, টিকা দিন, সন্তানকে সুস্থ রাখুন।
1: শ্রোতা বন্ধু, আপনাদেরকে এবারে শোনাবো, রাজু আহমেদ মালয়েশিয়া থেকে অনুরোধ জানিয়েছিলেন মোল্লাবাড়ির বউ ছবি থেকে মনির খানের কণ্ঠে একটি গান শুনতে চেয়ে। চলুন বন্ধু, শুনে আসি আপনার পছন্দের গানটি।

0: আসসালামু আলাইকুম। বেলা দুটো, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সুপ্রভা সেবতী। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, চিকিৎসকরা দেশের মেধাবী, সাহসী ও গর্বিত সন্তান, যাদের ত্যাগ ও আন্তরিকতায় দেশেই চিকিৎসা সেবা ক্রমশ উন্নত হচ্ছে। ফলশ্রুতিতে দেশের চিকিৎসা সেবার প্রতি মানুষের আস্থাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট ও হাসপাতাল 250 শয্যা উন্নীতকরণ বিষয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, হাম ও ডেঙ্গু রোগের প্রাদুর্ভাবের মৃত্যু রোধে ডাক্তার নার্সদের সবরকম প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ব্যাপকতা রোধে হামের ভ্যাকসিন দেওয়া অব্যাহত থাকবে। এ সময় দেশমাতৃকাকে ভালোবেসে জনবিরোধী ফ্যাসিস্ট শক্তি যেন এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ওপর আর আঘাত আনতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে চিকিৎসক সমাজসহ সকলের প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের সকল ক্ষেত্রেই উন্নয়নের সাথে সাথে চিকিৎসা সেবা প্রদানেও অগ্রগতি হচ্ছে। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি হাসপাতাল ও চিকিৎসা সেবা কেন্দ্রসমূহে আধুনিক ও উন্নত চিকিৎসা সরঞ্জাম প্রদান ও প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক নার্স সংযোজন অব্যাহত রয়েছে। বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেটে নদী ভাঙন, বন্যা ও জলাবদ্ধতার দীর্ঘদিনের সমস্যা মোকাবেলায় স্থায়ী ও দীর্ঘমেয়াদী সমাধানের পথে এগোচ্ছে সরকার। তিনি আজ সিলেট সদর উপজেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন কানিশাইলে সুরমা নদীর ডান তীরের নদী তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মন্ত্রী বলেন, সুরমা ও কুশিয়ারা নদীর ভাঙন প্রবণ এলাকা সুরক্ষিত করতে জরুরি প্রতিরক্ষা কাজের পাশাপাশি নদীটির সংরক্ষণ, পুনঃখনন এবং সমন্বিত পানি ব্যবস্থাপনায় একাধিক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। সুরমা নদীর ভাঙন প্রতিরোধে বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করা হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি এলাকার সব পার্ক ও খেলার মাঠ দখলমুক্ত, সংস্কার ও পরিচ্ছন্ন করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়ার উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। তিনি গতকাল রাজধানীর মিরপুর 13 নম্বর এলাকার 4 নম্বর ওয়ার্ডে শিশুদের খেলার মাঠ, শহীদ মিনার ও পার্ক উদ্বোধনকালে একথা বলেন। ডিএনসিসি প্রশাসক বলেন, বিএনপি সরকার গঠন করলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আওতাধীন সব পার্ক ও খেলার মাঠ দখলমুক্ত করে উন্মুক্ত করে দেওয়া হবে বলে নির্বাচনের সময় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সে অনুযায়ী পর্যায়ক্রমে এসব মাঠ ও পার্ক সংস্কার, পরিষ্কার পরিচ্ছন্ন এবং ব্যবহার উপযোগী করে তোলা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো আজ ত্রৈমাসিক মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে। এর মাধ্যমে প্রচলিত 6 মাস মেয়াদী মুদ্রানীতি প্রণয়ন পদ্ধতির পরিবর্তে নতুন ব্যবস্থা চালু হবে। কেন্দ্রীয় ব্যাংক আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে অক্টোবর থেকে ডিসেম্বর 2026 মেয়াদের মুদ্রানীতি ঘোষণা করবে। দ্রুত পরিবর্তনশীল দেশীয় ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে মুদ্রানীতিকে আরও কার্যকরভাবে সমন্বয় করাই এই উদ্যোগের লক্ষ্য। এর আগে বাংলাদেশ ব্যাংক বছরে একবার মুদ্রানীতি ঘোষণা করত, পরে 6 মাস মেয়াদী মুদ্রানীতি কাঠামো চালু করা হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সাথে যুদ্ধ খুব শীঘ্রই শেষ হবে, তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করেননি। তিনি পুনরায় বলেন, ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। এদিকে ইরানের রেভলিউশনারি গার্ড যুক্তরাষ্ট্রের আগাম নির্বাচনকে সামনে রেখে দেশটির ভোটারদের প্রতি এক খোলা চিঠিতে ট্রাম্প প্রশাসনকে পরিবর্তন করার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও অবরোধের ফলে ইরানের ঔষধ শিল্প চাপের সম্মুখীন হয়েছে। ইরানে ঔষধের দাম ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে এবং দেশটিতে কিছু ঔষধ খুঁজে পাওয়া বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। কোনো ঔষধের দাম 3 গুণ বৃদ্ধি পেয়ে ইরানিদের অর্থনৈতিক চাপকে বাড়িয়ে দিয়েছে। এদিকে দেশটিতে খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যের দামও বৃদ্ধি পেয়েছে। একই সময়ে বেকারত্ব বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ইরানের মুদ্রার মান কমতে শুরু করেছে। ইরান তেল পরিবহন রুটে হামলা চালিয়ে বৈশ্বিক জ্বালানির দাম বৃদ্ধি করার চেষ্টা করছে। এদিকে বন্দর অবরোধ ও কঠিন নিষেধাজ্ঞার মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের অর্থনীতির ওপর অধিকতর চাপ প্রয়োগ করছে। দক্ষিণ আমেরিকায় শক্তিশালী এল নিনোর প্রভাবে ভয়াবহ খরা ও বন্যা পরিস্থিতির ফলে সেখানকার লাখো শিশু মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। ইউনিসেফ জানায়, চরমভাবাপন্ন আবহাওয়ার কারণে ওই অঞ্চল জুড়ে প্রায় 2,58,00,000 শিশু ঝুঁকিতে রয়েছে। মধ্য আমেরিকায় তীব্র খরার কারণে ফসলহানি এবং অপুষ্টির আশঙ্কা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বলিভিয়া, কলম্বিয়া, চিলি ও ভেনেজুয়েলা ও দামানলের উচ্চতর ঝুঁকির সম্মুখীন হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ৩টায়।
1: মেলা দুটোর বাংলার সংবাদের পর আমরা আবারও ফিরে এলাম বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের আয়োজনে। শ্রোতা বন্ধু, আপনারা শুনছিলেন আপনাদেরই পছন্দ করা বিভিন্ন ছায়াছবি থেকে গান। শোনাব তোমাকে চাই, এই ছবির গান দ্বৈতকণ্ঠে গিয়েছেন এন্ড্রু কিশোর ও কনক চাপা। শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছিলেন এ কে ফজলুল দৌলতপুর কুষ্টিয়া থেকে।

বন্ধুরা, এবারে আপনাদেরকে শোনাবো আখি মিলন ছবি থেকে একটি গান, যুগলে গিয়েছেন সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদি। শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছিলেন এনামুল, লোকনাথপুর চুয়াডাঙ্গা থেকে।

0: বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা, অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 1 অক্টোবর 2026 খ্রিস্টাব্দ তারিখ বৃহস্পতিবার ফেনী জেলা সফর করবেন। সফরকালীন মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন। এই অনুষ্ঠানসমূহ ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াময় 537.63 মিটারে, অর্থাৎ 508 কিলোহার্টজে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্টজে, এছাড়া বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন শ্রোতা বন্ধুরা, আরও একবার কথা বলবো আপনাদের সাথে 0197-4121970 এই নম্বরে। একজন বন্ধু রয়েছেন, জি আদাব, কে বলছেন, কোথা থেকে?
1: আমি শ্যামনগর কুলতলি থেকে কাকলি বলছি।
0: জি কাকলি, অনুরোধ জানাবেন।
1: সবই গহীন বালুচর, গহীন বালুচর কোনার কোনতে তারে দেখি আমি রোদ্দুরে, দেখি আলো ছায়াতে।
0: গহীন বালুচর ছবি থেকে তারে দেখি আমি রোদ্দুরে। ঠিক আছে শ্রোতা, কোনার কণ্ঠে সুন্দর একটি গান শুনতে চেয়েছেন কাকলি, সাথেই থাকুন, চেষ্টা থাকবে আপনার পছন্দের গানটি শোনানোর। হ্যালো, শুভ দুপুর, কে বলছেন, কোথা থেকে?
2: পলাশ কুমার সরকার।
0: জি,
2: ঠিকানা কাঞ্চনগর ডুমুরিয়া।
0: জি পলাশ, অনুরোধ জানাবেন। গান শুনতে চেয়েছেন আগুনের কণ্ঠে। এবারে কোন বন্ধু রয়েছেন? হ্যালো, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল। শ্রোতা বন্ধু, আপনি আরো একবার চেষ্টা করতে পারেন। আমরা রয়েছি 0197-4121970 এই নম্বরে। আর যখন ফোন করবেন, প্রথমে খুব স্পষ্টভাবে আপনার নাম, তারপরে আপনার ঠিকানা জানিয়ে অনুরোধটি করবেন। এবং সেক্ষেত্রে যদি যে ছবি থেকে আপনি গান শুনতে চান, ছবির পাশাপাশি শিল্পী এবং গানের কথাটি বলে দেন, তাহলে কিন্তু শ্রোতা আমাদের জন্য অনেক বেশি সহজ হয় আপনার পছন্দের গানটি প্রচার করতে। হ্যালো,
3: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে?
3: আপু, আমি ইসমাইল বলছি,
0: ইসমাইল বলছেন সাপাহার নওগাঁ থেকে। জি, অনুরোধ জানাবেন।
3: আমি গান শুনতে চাচ্ছি গন্ডা পুলিশ ছবির একটি গান। গানের কলি হচ্ছে আজ রাতে তোমাকে যেতে দিব না।
0: ঠিক আছে শ্রোতা, সাথেই থাকুন। আমাদের অনেক দূরে শ্রোতা আমাদেরকে ফোন করেছিলেন, এভাবে শ্রোতারা আমাদের সাথে থাকেন, তাই তো আমাদের আয়োজনের সার্থকতা। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে?
3: আমি মিজানুর রহমান, গজালিয়া বটিয়াঘাটা থেকে বলছি।
0: মিজানুর রহমান
3: গজালিয়া বটিয়াঘাটা থেকে।
0: জি, অনুরোধ জানাবেন। ঠিক আছে শ্রোতা, প্রেমের তাজমহল ছবিতে অনেক অনেক সুন্দর গান রয়েছে, সেখান থেকে আপনাকে একটি চমৎকার গান শুনিয়ে দেব, তবে এর জন্য অবশ্যই থাকতে হবে আপনাকে আমাদের সাথে। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম শ্রোতা, আপনাকে আমরা একেবারেই শুনতে পাচ্ছি না, আপনি আরেকবার চেষ্টা করতে পারেন। আমরা রয়েছি ফোন ইন পর্বে। হ্যালো, প্রভাস যশোর থেকে বলছেন। জি যশোর, কোথা থেকে বলছেন?
4: কুলি ছবির গান শুনবো।
0: কুলি ছবির কোন গানটি?
4: আকাশেতে লক্ষ্যতারা।
0: আকাশেতে লক্ষ্যতারা, চাঁদ কিন্তু একটারে। হ্যাঁ ঠিক আছে শ্রোতা, আমরা আর একটি ফোন কল নিয়ে চলে যাব গানের কাছে। কোন বন্ধু সর্বশেষে যুক্ত হলেন আমাদের সাথে আজকের মতো? হ্যালো
5: হ্যালো
0: হ্যালো,
5: আমি শুনছি যাচ্ছি কয়রা থেকে।
0: জি, আপনার নামটি বলুন শ্রোতা সবার আগে। নিরাপদ
5: মন্ডল।
0: জি, শ্রোতা, বিজ্ঞাপন তরঙ্গে আমরা সাধারণত ছায়াছবির গান শুনিয়ে থাকি, আপনি আমাদের সাথে থাকবেন। গুরুপদ গুপ্তর অনেক গান আমরা অনেক সময় প্রচার করে থাকি, আশা করছি শুনতে পারবেন। আর এই ফোন কলটির সাথে সাথেই আজকের মতো আমরা ফোন ইন পর্ব থেকে বিদায় নিচ্ছি। যাদের সাথে কথা হয়েছে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, আর যাদের সাথে কথা হলো না তারা নিশ্চয়ই আগামীকাল আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন বিজ্ঞাপন তরঙ্গের আয়োজনে ফোন ইন পর্বে। আবারও চলে যাব গানে তালিকায়, আরও অনেক গান কিন্তু রয়েছে শ্রোতা। এবারেই শোনাবো ব্যাচেলর ছবি থেকে এসআই টুটুলের কণ্ঠে একটি গান। শুনতেছি অনুরোধ জানিয়েছিলেন নীরব হাসান গাজীপুর ঢাকা থেকে। কেউ প্রেম করে, কেউ প্রেমে পড়ে।

শ্রোতা বন্ধু, গান শুনতে শুনতে চলে এসেছি আমরা আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে। তবে আজ আমাদের গানের তালিকায় অনেক বন্ধুর গান ছিল, সময় স্বল্পতার কারণে হয়তো সবার গান শোনানো সম্ভব হবে না। তবে জানিয়ে দিতে চাই যাদের গান আমাদের তালিকায় ছিল তাদের নামগুলো। আম্মাজান ছবি থেকে আয়ুব বাচ্চুর কণ্ঠে গান শুনতে চেয়েছিলেন আব্দুর রহমান পাংশা রাজবাড়ি থেকে। রাজীব গোপালগঞ্জের বন্ধু, আপনি হৃদয়ের বন্ধন ছবির গান শুনতে চেয়েছিলেন, আমাদের তালিকায় ছিল। আরও একটি গান জসীম রায়ের মহল খুলনার বন্ধু, আপনার পছন্দের স্বামী স্ত্রী যুদ্ধ এই ছবির গান আমাদের তালিকায় আছে। গানের শিল্পী এন্ড্রু কিশোর এবং কনক চাপা বন্ধু। তাহলে চলুন সবশেষে শুনে আসি আমরা স্বামী স্ত্রীর যুদ্ধ এই ছবি থেকে গান জসীম রায়ের মহল খুলনার বন্ধু পছন্দে।

শ্রোতা বন্ধুরা, এই ছিল আমাদের আজকের বিজ্ঞাপন তরঙ্গের আয়োজন। যাদের সাথে আজকে কথা হয়েছে এবং যাদের গান আমরা শুনিয়েছি তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যাদের গান শোনাতে পারিনি বা কথা হয়নি তারা নিশ্চয়ই আগামীকাল আমাদের সাথে বিজ্ঞাপন তরঙ্গের আয়োজনে যুক্ত হয়ে যাবেন এবং আপনাদের পছন্দের গানগুলো শুনবেন এবং ফোনে জানাবেন। নতুন অনুরোধ আসছে আগামীকাল ঠিক একই সময় বেলা 1:05 আবারও বিজ্ঞাপন তরঙ্গের আয়োজন শুনবার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, থাকুন নিরাপদে, শুভ দুপুর।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াময় 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে, এছাড়া বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপে, বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতাবন্ধু, আয়োজনমালায় এখনের নিবেদন নজরুল সঙ্গীত। প্রথমে গিয়েছেন আমির হোসেন।

পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। সময় মতো নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব, এই স্লোগানকে সামনে রেখে আগামী 27 সেপ্টেম্বর হতে 1 অক্টোবর 2026 পর্যন্ত সময়ে শিরোমণি, ফুলতলা, ডুমুরিয়া, পাইকগাছা এবং কয়রার আওতাধীন সকল অনিবন্ধিত ব্যবসায়ী প্রতিষ্ঠানসমূহকে নিবন্ধন প্রদানের নিমিত্তে নিবন্ধন সেবা কেন্দ্র চালু করা হয়েছে। স্থান: রাজস্ব কর্মকর্তার কার্যালয়, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেল 5, খুলনা পশ্চিম। আপনারা সাদরে আমন্ত্রিত। প্রচারে বাংলাদেশ বেতার খুলনা।

বাংলাদেশ বেতার খুলনা, প্রিয় শ্রোতা, এখন শুনবেন পল্লী গীতি। পরিবেশন করবেন ভারতী বিশ্বাস। প্রথম গানের গীতিকার রাধারমণ দত্ত।

0: পরপর দুখানি পল্লীগীতি শুনলেন, পরিবেশন করলেন ভারতী বিশ্বাস। সঙ্গীত পরিচালনায় ছিলেন প্রদীপ রাহা, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ আতাউর রহমান গাজী। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন ইন্টারনেটের সদ্ব্যবহার নিশ্চিতকরণ ও অপব্যবহার রোধ বিষয়ক একটি জীবন্তিকা।
1: আমি অবশ্যই আপনার বাসা থেকেই ফিরে যাচ্ছি, ভাবির সাথে কথা বলি।
2: ও আচ্ছা আচ্ছা, তো আপনার ভাবি আপনাকে চা খেতে বলেনি?
1: শুধু কি বসতে বলা, চা খাবার কথাও বলেছে। আপনি নাই তাই আর বসি নাই।
2: হালিমা খোলো, আমি, সাথে মনির ভাই আছেন।
3: ও তুমি কি মনির ভাই, বলেছিলাম না আপনার স্যার এখনই চলে আসবেন।
1: হ্যাঁ ভাবি, আপনি ঠিকই বলছেন, কিন্তু জানেন না, বিদ্যাবুদ্ধি না থাকলে তাকে জীবন ভরেই ঠকতে হয়।
3: কেন?
1: এই ধরেন আমি হাতে মোবাইল ফোন থাকা সত্ত্বেও আমি যোগাযোগ না করে চলে আসলাম, তারপর দরজায় এই যে বোতামটা,
3: কলিং বেল,
1: হ্যাঁ ওই কলিং বেল, স্যার চাপ দিল আর আপনার ঘরের মধ্যে ক্রিং ক্রিং বাজলো, অমনি আপনি দরজা খুললেন।
2: বুঝলেন না মনির ভাই, এটাই বিজ্ঞান। বিজ্ঞান ছাড়া মানুষ এক পাও চলতে পারে না। আমাদের অনেক বিষয় আছে যা বিজ্ঞান দিচ্ছে।
1: দিলেন তো আমার মেজাজটা খারাপ করে।
2: কেন, মেজাজ খারাপের কি হলো আবার?
1: কেন, এই বিজ্ঞানের জ্বালায় অজ্ঞান হয়ে যাচ্ছি, বিজ্ঞান দুনিয়াটাকে ধ্বংস করে দিচ্ছে, উঠতি বয়সী সোয়াল মেয়ে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাই বুঝি আমার সোয়ালডারে বিজ্ঞান পড়াতে চাইনি, কিন্তু সোয়ালডার তা শুনল না, সে বিজ্ঞান পড়বেই, আর এখন মাস্টার ঠিক করে দিতে হবে, কি যে জ্বালায় পড়লাম।
2: শুনেন মনির ভাই, লেখাপড়া কম জানলেও বয়সের একটা অভিজ্ঞতা কিন্তু আপনার আছে, বিজ্ঞান সম্পর্কে আপনার যে ধারণা তা কিন্তু ঠিক নয়। আপনার ছেলে ভালো ছাত্র, বিজ্ঞান বিভাগের লেখাপড়া এটা চিন্তা ভাবনা করাটা ঠিকই আছে, এতে আপনার মনের জ্বালা যন্ত্রণা বাড়বে এটা কিন্তু ঠিক নয়। আপনাদের দোয়া আর সহযোগিতা থাকলে ও একদিন অনেক বড় হবে।
1: কিন্তু সবাই যে কয় বিজ্ঞানী আমাদের ধ্বংসের মূল, দুনিয়া জুড়ে যে ধ্বংসলীলা মারামারি হানাহানি হচ্ছে তা এর জন্যই?
2: না না না না মনির ভাই, আপনি যত কথাই বলেন না কেন, বিজ্ঞান ছাড়া আমাদের জীবন বিপন্ন, তাই বিজ্ঞানের বিরুদ্ধে কিছু না বললেই আমি খুশি হব।
3: আচ্ছা, তোমাদের দুজনের ঝগড়াই চলবে না কাজের কথা বলবে? মনির ভাই কি জন্য এসেছেন আগে শোনো, তারপর অন্য কথা আলাপ করা যাবে।
1: হ্যাঁ ভাবি, আপনি ঠিক কইছেন, আমি আমার কাজের কথা কই।
3: মনির ভাই, মানুষে বলে না, মানুষ রেগে গেলেই তার আসল রূপ বেরিয়ে আসে।
1: তার মানে?
3: মনে হচ্ছে আপনি প্রথম এমন কথা বলেছিলেন, এখন মনে হয়েছিল আপনি বাংলায় লেখাপড়া করছেন, কিন্তু এখন আপনার মুখে আঞ্চলিক ভাষা বেশ ভালোই লাগছে। আপনারা কথা বলেন, আমি চার ব্যবস্থা করি।
1: ভাবি যে কি কইয়া গেল তার কিছুই বুঝলাম না।
2: শুনুন, আপনার আর বুঝতে হবে না, আপনি কি মনে করে এসেছেন তাই বলুন।
1: সোয়ালডা গোল্ডেন এ প্লাস পাইছে, কলেজে ভর্তি হলো, সে নাকি ভবিষ্যতে ডাক্তার ইঞ্জিনিয়ার হবি, এখন তার মাস্টার ঠিক করতে হবে, যাগে টাকা পয়সা আছে তারা চার পাঁচটা মাস্টার রাখতে পারে, আমার তো নেই। তাছাড়া সোয়ালডা আপনার কথা বলল, সে কয় স্যার যদি আমারে পড়ায় তাহলে আমি এবারও গোল্ডেন এ প্লাস পাবো।
2: আপনার ছেলে তাই বলেছে নাকি?
1: হয় তা তো কইছে, আরো কইছে তার কম্পিউটার কিনে দিতে হবে।
2: আপনার ছেলে এই কথাও ঠিক বলেছে। শুনুন, এখন কম্পিউটারের যুগ, অতএব কম্পিউটার আপনাকে কিনতেই হবে। আপনার ছেলেটার নামটা যেন কি?
1: তুষার, ওই আমার একমাত্র সোয়াল। সোয়ালডারে পড়াতে আপনি মাসে কত টাকা নেবেন? আমার বেশি টাকা পয়সা নেই।
2: শোনেন মনির ভাই, প্রথম কথা হলো আমি কলেজ শিক্ষক, আমি সরকারি আইন মেনে চলি, তাই বাণিজ্যিকভাবে আমি প্রাইভেট পড়াই না। কিছু ছেলেমেয়ে আছে যারা মেধাবী কিন্তু টাকা পয়সা কম, প্রাইভেট পড়বার জন্য তাদের মা বাবা টাকা খরচ করতে পারে না, ওদের মতোই চার পাঁচটা ছেলেমেয়েকে আমি পড়াই কিন্তু টাকা পয়সা নেই না। আপনার কাছ থেকেও আমি কোনো টাকা পয়সা নেব না, বরং আপনি আজই আপনার ছেলেকে একটা কম্পিউটার কিনে দিবেন, তাতেই আমি খুশি হব। আর আপনার ছেলেকে বলবেন সপ্তাহে দুই দিন, মানে শুক্রবার শনিবার বিকেলবেলা ও যেন আমার বাসায় চলে আসে।
1: স্যার আমারে বাসালেন, আমি খুব দুশ্চিন্তায় পড়ছিলাম, এখন মনটা খুব ভালো লাগতেছে, কিন্তু সমস্যা একটা আছে।
2: সমস্যা? কি সমস্যা?
1: সমস্যা হচ্ছে এই যে, অনেকের মতে এই মোবাইল ফোন, কম্পিউটার আর ইন্টারনেট কি জন্য কয়, এইসব উঠতি বয়সী সোয়াল মাইয়াগুলো নষ্ট করে দিচ্ছে।
2: কিভাবে?
1: স্কুল কলেজে সোয়াল মাইয়ারা মোবাইল ফোন নিয়ে যা শুরু করছে তাতে কোনো ভদ্রলোকের পরিচয় নেই। আমি যা শুনছি তা আপনার কাছে বলতে পারবো না।
2: হ্যাঁ, মোবাইল ফোনের ব্যাপারে আপনি যা শুনেছেন তা অনেকেই জানে।
1: তারপর এই যে কম্পিউটার, কম্পিউটারে সোয়াল মাইয়েরা যত সব বাজে জিনিস দেখে সময় কাটাচ্ছে, আবার ইন্টারনেট না কি যেন কয়, ওটা নাকি আরো খারাপ। আর সেই জন্যই আমি বিজ্ঞানের নাম শুনতে পারি না। এখন স্যার আপনি কোন, আমি কি অন্যায় কিছু করলাম?
2: শুনেন মনির ভাই, সারাদিন আমি খুবই ব্যস্ত ছিলাম, তারপর গেলাম ডিজিটাল উদ্ভাবনী মেলায়। মেলায় যা যা দেখলাম বা যেসব আলোচনা হলো তা যদি আপনি শুনতেন অনেক কিছুই বুঝতে পারতেন, বিজ্ঞান আমাদের কোথায় নিয়ে গেছে। কিন্তু আপনার হাতে যদি সময় থাকতো তাহলে আমি এসব কথা বলতাম, কিন্তু
1: স্যার আমার হাতে মেলা সময় আছে, যদি আপনি কোন তাহলে আমি শুনতে পারতাম। তাছাড়া এই যে ডিজিটাল উদ্ভাবনী মেলা কি তাও আমি বুঝতাম।
3: কি তোমাদের মাথা থেকে দেখি বিজ্ঞান এখনো সরেনি কি মনির ভাই? আপনার স্যারের কথা শুনে ভুল ভাঙলো?
1: ভাবি স্যারের কথা শুনলি উঠতে ইচ্ছা করে না, মনে হয় আরো শুনি।
3: তা শুনেন, তবে চা ঠান্ডা হয়ে যাবে, আগে চা খান তারপর গল্প করেন। নাও চা নাও।
2: হ্যাঁ দাও, নিন মনির ভাই চা নিন। শুনেন, আজ আমাদের যে শহর দেখছেন না, এটা একসময় গ্রাম ছিল, গ্রামকে শহরে পরিণত করেছে বিজ্ঞান। তারপরে আসেন যোগাযোগ ব্যবস্থার কথা। আগে যেখানে পায়ে হেঁটে বা নৌকায় চড়ে যেতে হতো সেখানে এখন পিচ ঢালা পথ, মানুষের আর পায়ে হেঁটে কষ্ট করতে হয় না। এটাও কার অবদান? বিজ্ঞান।
3: কেন, টেলিযোগাযোগ ব্যবস্থারও তো অনেক উন্নতি হয়েছে।
2: হ্যাঁ, মানুষ একসময় ঢাক ঢোল পিটিয়ে খবর প্রচার করত, কেউ পাখির পায়ে চিঠি লিখে যোগাযোগ করত, কত কষ্ট। বিজ্ঞানী স্যার স্যামুয়েল মোর্স তারের সাহায্যে ফোনোগ্রাম পদ্ধতি চালু করলেন, তারপর মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ করে দিলেন। এরপর স্যার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করে পৃথিবীকে তাক লাগিয়ে দিলেন। তারপর বিজ্ঞানী স্যার মার্ক টুনি রেডিও আবিষ্কার করে একেবারে চমক লাগিয়ে দিলেন, যার কথা বলে শেষ করা যাবে না।
1: হয় আমিও শুনেছি, এক সময় এক গ্রামে রেডিও থাকলে 5 গ্রামের মানুষ ছুটে আসতো, এখন টেলিভিশন হয়ে রেডিও কেউ শুনতেই চায় না।
2: না, আপনার এই কথাটাও ঠিক না, কারণ হলো টেলিভিশন আমাদের অনেক উপকারে আসে। এটা যেমন সত্য কথা, তেমন হাজার হাজার টিভি চ্যানেল হলেও রেডিওর কিন্তু বিকল্প নেই। ধরুন সমুদ্রে মাছ ধরার সময় জেলেরা অতি সহজেই রেডিও চালিয়ে তাদের জরুরি বার্তা পেয়ে যায়, সাথে সাথে বিনোদনও পাচ্ছে। কিন্তু সাগরে কি টেলিভিশন চালানো সম্ভব? হয়তো একদিন হবে, তাই বলে কি রেডিও কি হালকা ভাবে নেওয়া যাবে?
1: না স্যার, হালকা ভাবিনি। গ্রামগঞ্জে কৃষক শ্রমিকরাও রেডিও শোনে, আবার ওই যে FM না কি যেন এটা চালু করে, খুব ভালো হয়েছে, মোবাইল ফোনে সবাই শোনে। সেদিন দেখলাম এক রাজমিস্ত্রি মোবাইলে রেডিও শুনতিছে আর কাজ করতিছে।
3: মনির ভাই, কাজী নজরুল আজ থেকে 90 বছর আগে তার সংকল্প কবিতার এক লাইনে লিখে গেছেন, বিশ্বটাকে দেখব আমি আপন হাতের মুঠোয় পুরে। তাই বলছি যে মোবাইলে শুধু গান শোনাই না, আরো অনেক কিছুই আমরা পাচ্ছি।
1: কিন্তু ভাবি এই যে কিছু যুবক সোয়াল তারা করে কি জানেন, মোবাইল কানে লাগাইয়া ঘাড় কাইট কইরা কথা বলতিছে, আর সাপের মতো বেহাদাড়া মোটরসাইকেল চালাচ্ছে, ওরা যে মরবে তা ওরা জানে না।
3: বুঝলেন মনির ভাই, সচেতনতার অভাবের জন্য শুধু ওরাই দায়ী নয়, ওদের জন্য গার্জিয়ানরাই বেশি দায়ী। গার্জিয়ানরা যদি ঠিকঠাক চলে তাহলে তাদের সন্তানেরাও ঠিকঠাক চলতে থাকে।
1: হ ভাবি আপনি ঠিক কইছেন, স্যার আপনি বলেন, আমার খুব ভালো লাগছে।
2: কত কথা, একদিন কি সব বলে শেষ করা যায়? শুনুন দু একটি কথা বলি। রেডিও, টেলিভিশন, ক্যামেরা, ইন্টারনেট, যাই বলেন না কেন, প্রত্যেকটা জিনিসই মানুষের কল্যাণে সৃষ্টি হয়েছে। বর্তমানে আমাদের দেশের প্রত্যেকটি ইউনিয়নে ই সেবা কেন্দ্র খোলা হয়েছে, এর মাধ্যমে গ্রামের কৃষক শ্রমিক প্রত্যেকটি মানুষ উপকৃত হচ্ছে। শুধু কি তাই, এদেশের লাখ লাখ বেকার ছেলে মেয়ে তাদের কর্মসংস্থান করছে।
1: কিন্তু স্যার এই সোয়াল মাইয়াগুলো যে নষ্ট হয়ে যাচ্ছে, এর থেকে বাঁচার উপায় কি?
2: উপায় আছে, ধরুন আগুন, আগুনে হাত দিলে মানুষের হাত পড়ে, তাই বলে কি পৃথিবীতে আগুন থাকবে না? আগুন তো মানুষের কল্যাণের জন্য সৃষ্টি হয়েছে, তেমনি মঙ্গল গ্রহ থেকে মাটির তলা পর্যন্ত বিজ্ঞান বিরাজমান, এবং তা মানুষেরই কল্যাণে, তাই বিজ্ঞানের।
0: এতক্ষণ ইন্টারনেটের সদ্ব্যবহার নিশ্চিতকরণ ও অ্যাপ অপব্যবহার রোধ বিষয়ক জীবন্তিকাটি শুনলেন। রচনা অশোক কুমার বিশ্বাস, প্রযোজনা মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার। জীবন্তিকাটি পুনঃপ্রচারিত হল বাংলাদেশ বেতার খুলনা। এখন বেলা তিনটের বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
4: আসসালামু আলাইকুম। বেলা ৩টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি তানিয়া সুলতানা। প্রধানমন্ত্রী তারিক রহমান আগামীকাল দিনব্যাপী সফরে ফেনী যাচ্ছেন। কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী ফেরির পরশুরাম উপজেলার খেয়াঘাট মুহুরী ব্রিজ এলাকায় মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন প্রকল্পের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী ফুলগাজী উপজেলায় বেগম খালেদা জিলা মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ অনুষ্ঠানে যোগ দেবেন এবং ফুলগাজী জেলা পরিষদ ডাক বাংলোতে স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন। এছাড়া বিকেলে ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের সম্মানী প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, চিকিৎসা করা দেশের মেধাবী, সাহসী ও গর্বিত সন্তান, যাদের ত্যাগ ও আন্তরিকতায় দেশেই চিকিৎসা সেবা ক্রমশ উন্নত হচ্ছে। ফলশ্রুতিতে দেশের চিকিৎসা সেবার প্রতি মানুষের আস্থাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তিনি আজ রাজধানীর তেজগাঁয়ে জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট ও হাসপাতাল 250 শয্যায় উন্নীতকরণ বিষয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, হাম ও ডেঙ্গু রোগের প্রাদুর্ভাবের মৃত্যু রোধে ডাক্তার নার্সদের সব রকম প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ব্যাপকতা রোধে হামের ভ্যাকসিন দেওয়া অব্যাহত থাকবে। এ সময় দেশ মাতৃকাকে ভালোবেসে জনবিরোধী ফ্যাসিস্ট শক্তি যেন এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আর আঘাত আনতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে চিকিৎসক সমাজসহ সকলের প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারিক রহমানের নেতৃত্বে দেশের সকল ক্ষেত্রেই উন্নয়নের সাথে সাথে চিকিৎসা সেবা প্রদানেও অগ্রগতি হচ্ছে। বাণিজ্য শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেটে নদী ভাঙন, বন্যা ও জলাবদ্ধতার দীর্ঘদিনের সমস্যা মোকাবেলায় স্থায়ী ও দীর্ঘমেয়াদী সমাধানের পথে এগোচ্ছে সরকার। তিনি আজ সিলেট সদর উপজেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন কানিশাইলে সুরমা নদীর ডান তীরে নদীতীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মন্ত্রী বলেন, সুরমা ও কুশিয়ারা নদীর ভাঙনপ্রবণ এলাকা সুরক্ষিত করতে জরুরি প্রতিরক্ষা কাজের পাশাপাশি নদীতীর সংরক্ষণ, পুনঃখনন এবং সমন্বিত পানি ব্যবস্থাপনায় একাধিক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। সুরমা নদীর ভাঙন প্রতিরোধে বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করা হবে। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য সম্ভব সবকিছু করবে সরকার। সরকারকে দুর্বল ভাবার কোন সুযোগ নেই। তিনি আজ রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ওলামা দলকে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন। চিফ হুইপ বলেন, ক্ষতি পুরোহিতদের জন্য সরকার ভাতার ব্যবস্থা করেছে। বিএনপি তাদের মূল্যবোধকে এগিয়ে নেওয়ার জন্য যা যা প্রয়োজন তা করছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সাথে যুদ্ধ খুব শীঘ্রই শেষ হবে, তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করেননি। তিনি পুনরায় বলেন, ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। এদিকে ইরানের রেভলিউশনারি গার্ড যুক্তরাষ্ট্রের আগাম নির্বাচনকে সামনে রেখে দেশটির ভোটারদের প্রতি এক খোলা চিঠিতে ট্রাম্প প্রশাসনকে পরিবর্তন করার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা ও অবরোধের ফলে ইরানের ঔষধ শিল্পের চাপের সম্মুখীন হয়েছে। ইরানে ঔষধের দাম ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে এবং দেশটিতে কিছু ঔষধ খুঁজে পাওয়া বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। কোন ঔষধের দাম তিন গুণ বৃদ্ধি ইরানিদের অর্থনৈতিক চাপকে বাড়িয়ে দিয়েছে। এদিকে দেশটিতে খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যের দামও বৃদ্ধি পেয়েছে। একই সময় বেকারত্ব বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ইরানের মুদ্রার মান কমতে শুরু করেছে। ইরান তেল পরিবহন রুটে হামলা চালিয়ে বৈশ্বিক জ্বালানির দাম বৃদ্ধি করার চেষ্টা করছে। এদিকে বন্দর অবরোধ ও কঠিন নিষেধাজ্ঞার মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের অর্থনীতির উপর অধিকতর চাপ প্রয়োগ করছে। এশিয়ান গেমসের খবর, আগামীকাল জাপানের নিশিতে এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেট ইভেন্টের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ পাকিস্তানের মোকাবেলা করবে। ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে। একই ভেন্যুতে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
0: বাংলাদেশ বেতার খুলনা, প্রিয় শ্রোতা, আয়োজনমালায় এবারে রয়েছে ছায়াছবির গান। প্রথম গানটি শুনবেন হাজার বছর ধরে ছায়াছবি থেকে সুবীর নন্দী ও মুক্তির কণ্ঠে।

বাংলাদেশ বেতার খুলনা একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পহেলা অক্টোবর 2026 খ্রিস্টাব্দ তারিখ বৃহস্পতিবার ফেনী জেলা সফর করবেন। সফরকালীন মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন। এই অনুষ্ঠানসমূহ ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়ামের 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, এছাড়া বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন ছায়াছবির গানের অনুষ্ঠানে। এবারে গানটি শুনবেন প্রিয় তুমি এই ছায়াছবি থেকে, আর গানটি গেয়েছেন কুমার শানু ও উমা খান।

প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন ছায়াছবির গান, বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আয়োজনমালায় এবারে রয়েছে পাঁচ মিশালি গান। প্রথমে শুনবেন দেশের গান, শিল্পী এস কে সাইদুর রহমান, গীতিকার মোহাম্মদ জাকারিয়া।

0: মা মা
1: কি রে সুমন,
0: তোমার না শরীর খারাপ, জ্বর?
1: তেমন কিছু না রে বাপ, একটু ঠান্ডা লাগছে।
0: কি কও মা, তোমার গা দেহি পুইরা যাইতাছে? না আজ তুমি কামে যাইও না মা।
1: কামে না গেলে ভাত আইব কই থেকে রে বাপ, বস্তির ঘরের ভাড়া দিমু কেমনে?
0: কেন, আমি যে রাস্তার মোড়ে পানির বোতল বেছি, দরকার হইলে রাত পর্যন্ত বেসুম।
1: পানি বেচা পয়সায় তো তোর নাস্তার পয়সাই হয় না।
0: পুঁজি থাকলে তো অন্য কিছু বেচতাম।
1: থাক বাপ, জানাই তা নিয়ে ভাবিস না রে, অহন যাই, দেরি হয়ে গেলে অনেক খিস্তি হুনতে হয় আমারে আবার।
0: এই জ্বর নিয়ে তুমি কামে যাইবা মা, আমার খুব কষ্ট লাগতেছে। আমি বড় হইলে আর তোমার বাসার কাম করতে দিব না, যেমনে হোক আমি কামাই কইরা তোমার খাওয়াম, তুমি হারা দিন ঘরে বসে থাকবা।
1: আইসা রে বাপ, আইসা, বড় হইয়াল তখন আর আমি কাজ করুম না, আর তুইও রোদের মধ্যে বেশিক্ষণ রাস্তা রাস্তা এখন থাকিস না, বুঝছস?
0: মা
1: কি রে আবার কি?
0: কাশিম মামা যে একটা কথা কইছিল মনে আছে?
1: হ মনে আছে, কিন্তু
0: কোনো কিন্তু না, তোমার লগে এখনই আমি বাইর হম।
1: আইসা আইসা, ল চাই, আয় আয় তা,
0: চলো মা।
2: বচপন মোহাম্মত কো দিল সে না জুদা করনা, জব ইয়াদ মেরি আয়ে মিলনে কি।
1: কাশিম ভাই
3: আসিয়া, তোমার কথা ভাবতে না ভাবতে এসে পড়ছো, কি অন্তর যোগাযোগ, তা কেমন আছো?
1: বাইসা আসি, শুধু এই কথাটাই কইতে পারি ভাই।
3: সুমন রো লগ নিয়েছো দেখি।
1: হ আপনি যে কইছিলেন আপনার গ্যারেজে ওরে কাম দিবেন,
3: দেরি করে ফেলালে তো, অহন আমি লোক রেখে ফেলছি।
1: ও তাইলে জায়গা,
3: বসো বসো বসো, এত তারা কিসের?
1: না
3: যখন চা খেয়ে যাও।
1: এই কাশিম ভাই, আমার তো আবার কামে যাইতে হইব ভাই।
3: আরে আসিয়া, এমন সুন্দর গত নিয়া তুমি মাংসের বাসায় কাম করো, বড় আফসোস লাগে আসিয়া। তোমার জামাইটা আসলে একটাও মানুষ, এমন সুন্দর বউ আর এমন একটা মাসুম বাচ্চা ফালাইয়া কেউ নিরুদ্দোষ হয়? চরিত্রহীন
0: মা, চলো।
3: না রে না না না, আমার দরজায় এসে তো তোমরা ফিরে যেতে পারো না। আসিয়া সুমন আমার গ্যারেজেই কাম করবো, তাতে আমার লাভ হোক লস হোক কিচ্ছু যায় আসে না। হইলে দু জঙ্কার উডানির কামে লাগাইয়া দে, একটু শিখায় পরে আলোস যাতে আতুর না হইয়া যায়। আরে আরে হন হন হন হন, চোখে কালো চশমা লাগাইয়া দিস। বাবা সুমন যাও যাও, লেদুর লোকে যাও, কাম শিখো।
1: কাশিম ভাই আপনি যে কি বইলা?
3: কিচ্ছু কইতে হইব না, তোমার পোলা তো আমারই পোলা, না মানে অপরিচিত পোলা পান রাখলে সমস্যা হয়, চান্স পাইলেই চুরি চামারি করে।
1: আপনার এইখানে কাম কইরা পোলাররা যদি কিছু টাকা পায়?
3: সময় হলে টাকা পাইব, আগে দুই চার মাস যাক কাম শিখুক, কতজনে কাম শিখনের লেগা উল্টা আমার টাকা দিতে চায়, আমি কিন্তু অত লোভী না।
1: কিন্তু কিছু টাকা তো
3: দুপুরে সকলের লগে খাইব,
1: সকাল আর রাতের খাবার
3: সেইটাও ধীরে ধীরে হইব, কাম ভালো করলে তাড়াতাড়ি হইব।
1: না মাইনে
3: চিন্তা করো না তো আসিয়া, তোমরা হইলা আমার আপন মানুষ, না খাইয়া থাকবা না, যাও যাও।
1: আল্লাহ আপনার ভালো করুক ভাই, আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম,
1: আল্লাহর কাছে হাজার শুকর, কষ্টতে কপালে নিয়েই জন্মাইছি, তেহি না কয়টা মাস।
3: আসিয়া কি চিন্তা করো, ধরো ধরো পঞ্চাশটা টাকা রাখো তোমার কাছে, আর ধরো না।

0: এই সুমিনা, কি হয়েছে? হাত কাটা গেছে? অসুবিধা নাই, অসুবিধা নাই, এইসব কামে কতবার হাত কাটে আবার ঠিক হয়ে যায়। এই লু শুননা, দে পটি বান্ধা, দে দে দে দে দে, আরে কাম শেষ করুক, পরে দেখিস।
1: দেহাম্মত কো
0: মেম্বার সাহেব, আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
0: মেম্বার সাহেব কি মনে কইরা?
2: তোমার নিয়া তো এক জ্বালা হয়েছে কাশেম।
0: কেন মেম্বার সাহেব? আমি সরল সিধা মেকানিক, আমার নিয়ে আবার কিসের সমস্যা?
2: তোমারে না কতবার মানা করছি, তোমার গ্যারেজের কামে এইসব ছোট ছোট বাচ্চা পোলাপান রাখবা না।
0: কি করুম মেম্বার সাহেব, মানবতার কারণে না রেখেও পারি না, ওরা তো খুবই গরিব মানুষ, কাজে না রাখলে খাউন জুটে না।
2: তোমারও বেশি লাভ, নাম মাত্র টাকা পয়সা দিয়া পোলাপান খাটাও। কিন্তু কাশেম মিয়া, একবার চিন্তা করে দেখছো, যেই সময়ে অগো স্কুলে যাওয়ানোর কথা, খেলাধুলা করণের কথা, সেই সময়টা অগরে দিয়া এইসব ঝুঁকিপূর্ণ কাম করাও তুমি? তোমারও তো ছেলে মেয়ে আছে নাকি?
0: কিন্তু কি করুম, আর কোনো উপায়ও তো নাই, ওলা পান কাম শিক্ষা ভালো মেকানিক হইতে পারবো।
2: কিন্তু জানো তো, শিশুশ্রম আইন তো বৈধ না, তাছাড়া এইটাতে শিশুদের শারীরিক আর মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়। উপায় না থাকলেও সবাই যদি সচেতন হয়, সবাই যদি শিশুদের প্রতি সহৃদয় হয়, শিশুদেরকে দোকানপাট বাসা বাড়ি ছোট কারখানার কাজ থেকে বিরত রাখে, তাইলে কিন্তু শিশু শ্রমের ব্যাপকতা কমা যায়।
0: আমিও তো চাই শিশুরা শিশু মতন বাঁচুক।
2: আর শোনো, এই বছরের প্রতিপাদ্য শিশুশ্রমকে লাল কার্ড, শিশুদের জন্য ন্যায্যতা, প্রাপ্তবয়স্কদের জন্য মর্যাদাপূর্ণ কাজ, মনে থাকবে তো?
0: জি জি মেম্বার সাহেব, মনে থাকবো, শিশুশ্রমকে লাল কার্ড।
2: হ্যাঁ,
3: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন পাঁচ মিশালি গানের আয়োজনে। এবারে শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী ফাতেমাতুজ জোহরা।

এই গানটির সাথে সাথে শেষ হলো পাঁচ মিশালি গানের অনুষ্ঠান বাংলাদেশ বেতার খুলনা। এখন বেলা চারটের বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি লুলুয়া ইসাক মুন্নি। বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে আরও সহযোগিতা বাড়ানোর জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে বঙ্গভবনে এলে তিনি এ আহ্বান জানান। এ সময় রোহিঙ্গা সংকটে চীনের গঠনমূলক ভূমিকার প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, সংকট সমাধান ও টেকসই প্রত্যাবাসনে চীনের উদ্যোগ সহায়ক হবে। তিনি তৈরি পোশাক, বৈদ্যুতিক যান, লাইট ইঞ্জিনিয়ারিং, উচ্চ প্রযুক্তির ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর ও সৌর শক্তিসহ বিভিন্ন খাতে আরও সহযোগিতা ও বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান। কুনমিং চট্টগ্রাম করিডোর এবং চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর সহ বহুপাক্ষিক আঞ্চলিক যোগাযোগের উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ চীন ও সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে পারস্পরিক স্বার্থে কাজ করতে প্রস্তুত। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল দিনব্যাপী সফরে ফেনী যাচ্ছেন। কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী ফেনীর পরশুরাম উপজেলার খেয়াঘাট মুহুরি ব্রিজ এলাকায় মুহুরি কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন প্রকল্পের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী ফুলগাজী উপজেলায় বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ অনুষ্ঠানে যোগ দেবেন এবং ফুলগাজী জেলা পরিষদ ডাক বাংলোতে স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন। এছাড়া বিকেলে ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের সম্মানী প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ শাখওয়াত হোসেন বলেছেন, চিকিৎসকরা দেশের মেধাবী, সাহসী ও গর্বিত সন্তান, যাদের ত্যাগ ও আন্তরিকতায় দেশেই চিকিৎসা সেবা ক্রমশ উন্নত হচ্ছে। ফলশ্রুতিতে দেশের চিকিৎসা সেবার প্রতি মানুষের আস্থাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট ও হাসপাতাল 250 শয্যায় উন্নীতকরণ বিষয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, হাম ও ডেঙ্গু রোগের প্রাদুর্ভাবের মৃত্যুরোধে ডাক্তার নার্সদের সব রকম প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ব্যাপকতা রোধে হামের ভ্যাকসিন দেওয়া অব্যাহত থাকবে। এ সময় দেশ মাতৃকাকে ভালোবেসে জনবিরোধী ফ্যাসিস্ট শক্তি যেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আর আঘাত হানতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে চিকিৎসক সমাজসহ সকলের প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে সকল ক্ষেত্রেই উন্নয়নের সাথে সাথে চিকিৎসা সেবা প্রদানেও অগ্রগতি হচ্ছে। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেয়া হবে না। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য সম্ভব সবকিছু করবে সরকার। সরকারকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। তিনি আজ রাজধানীর শেরেবাংলানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ওলামা দলকে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন। চিফ হুইপ বলেন, ক্ষতি পুরোহিতদের জন্য সরকার ভাতার ব্যবস্থা করেছে। বিএনপি তাদের মূল্যবোধকে এগিয়ে নেওয়ার জন্য যা যা প্রয়োজন তা করছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সাথে যুদ্ধ খুব শীঘ্রই শেষ হবে, তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করেননি। তিনি পুনরায় বলেন, ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। এদিকে ইরানের রেভলিউশনারি গার্ড যুক্তরাষ্ট্রের আগাম নির্বাচনকে সামনে রেখে দেশটির ভোটারদের প্রতি এক খোলা চিঠিতে ট্রাম্প প্রশাসনকে পরিবর্তন করার আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও অবরোধের ফলে ইরানের ঔষধ শিল্প চাপের সম্মুখীন হয়েছে। ইরানে ঔষধের দাম ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে এবং দেশটিতে কিছু ঔষধ খুঁজে পাওয়া বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। কোনো কোনো ঔষধের দাম তিন গুণ বৃদ্ধি পেয়ে ইরানিদের অর্থনৈতিক চাপকে বাড়িয়ে দিয়েছে। এদিকে দেশটিতে খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যের দামও বৃদ্ধি পেয়েছে। একই সময়ে বেকারত্ব বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ইরানের মুদ্রার মান কমতে শুরু করেছে। ইরান তেল পরিবহন রুটে হামলা চালিয়ে বৈশ্বিক জ্বালানির দাম বৃদ্ধি করার চেষ্টা করেছে। এদিকে বন্দর অবরোধ ও কঠিন নিষেধাজ্ঞার মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের অর্থনীতির উপর অধিকতর চাপ প্রয়োগ করছে। এশিয়ান গেমসের খবর। আগামীকাল জাপানের নিশিনে এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেট ইভেন্টের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ পাকিস্তানের মোকাবেলা করবে। ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ছটায় শুরু হবে। একই ভেন্যুতে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি বাংলাদেশ সময় ১১টায় অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৫টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আয়োজনমালায় এবারে রয়েছে ছায়াছবির গান। প্রথম গানটি শুনবেন আত্মত্যাগ ছায়াছবি থেকে পূর্ণিমা ও তার সঙ্গীদের কণ্ঠে।

0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে।
1: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
2: আপনাকে ধন্যবাদ।
1: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
2: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সমর্থিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
2: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
1: আচ্ছা, এবারে একটু জানতে চাইব আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
2: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
1: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
2: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষককে একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
1: আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
2: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
1: এই ক্ষেত্রে কি বর্গা চাষিরা এই সুবিধা পাবে?
2: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষিরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
1: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানব।
2: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
1: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
2: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে NID বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয় পত্র, সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
1: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
2: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী 4 বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
1: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
2: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
1: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
2: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
1: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
2: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
1: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
2: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
2: ধন্যবাদ আপনাকে।
0: শ্রোতা বন্ধু, আমরা কৃষক কার্ড সম্পর্কে অনেক তথ্য জানলাম। বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 1 অক্টোবর 2026 খ্রিস্টাব্দ তারিখ বৃহস্পতিবার ফেনী জেলা সফর করবেন। সফরকালীন মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন। এই অনুষ্ঠানসমূহ ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়ামওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে, এছাড়া বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপে। ঘোষণাটি শুনলেন। ঐশ্বর্য মাবুদ ব্যতীত কারো ইবাদত করিও না এবং তোমার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো, যদি তাদের মধ্য হতে একজন অথবা উভয়ই তোমার সামনে বার্ধক্যে পৌঁছে যায় তখন এই অবস্থায়ও কখনো তাদেরকে ওহ বলিও না এবং তাদেরকে ধমকাইও না, অত্যন্ত নম্রতা ও আদবের সঙ্গে তাদের সঙ্গে কথা বলিও, তাদের সামনে মহব্বত ও বিনয়ের সঙ্গে নত হয়ে থাকিও এবং এই দোয়া করতে থাকো, হে আমার রব, যেভাবে তারা শৈশবকালে আমাকে লালন পালন করেছে সেভাবে আপনিও তাদের উপর দয়া করুন। আল কুরআন সূরা বনী ইসরাইল আয়াত 23-24। এবং যখন তোমাদেরকে কেউ সালাম করে তখন তোমরা তা অপেক্ষা উত্তম শব্দ দিয়ে সালামের জবাব দাও অথবা কমপক্ষে ওই জবাবের মধ্যে ওই শব্দগুলি বলে দাও যা প্রথম ব্যক্তি বলেছিল। নিঃসন্দেহে আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের হিসাব গ্রহণ করবেন। আল কুরআন সূরা নিসা আয়াত 86। বাংলাদেশ বেতার খুলনা। এখন খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী প্রচারিত হচ্ছে আসরের নামাজের আজান ও দোয়া।

0: إن رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে, আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো আর তোমাদের মধ্যে সবচেয়ে

সবচেয়ে ভালো। যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বিনয় অবলম্বন করে, আল্লাহ তাআলা তাকে উঁচু করেন, ফলে সে নিজের চোখেও নিজের ধারণায় ছোট হয় বটে, কিন্তু মানুষের চোখে উঁচু হয়। আর যে অহংকার করে, আল্লাহ তাআলা তাকে নিচু করে দেন, ফলে সে মানুষের চোখে ছোট হয়ে যায়। যদিও সে নিজের ধারণায় বড় হয়, এমনকি সে মানুষের দৃষ্টিতে কুকুর ও শুকরের চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে। গীতিকার সাবির আহমেদ চৌধুরী, কণ্ঠ দিয়েছেন খুরশিদ জাহান খান।

অবাধ্য যারা পাপি বুজদিল, করিও না সেই মিছিলে শামিল। এই মোনাজাত করিও কবুল, হে পালক সকলে তুমি রহমান, তুমি যে রহিম।

0: কাজী রোজ হাসরে।
1: আল্লাহ পাকের শানে হামদ পরিবেশিত হলো বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতাবন্ধু, আপনারা শুনছিলেন বিভিন্ন ছায়াছবির গান। আমরা আবারও ফিরে এলাম ছায়াছবির গানে। শোনাব পোড়ামন ছবি থেকে গান, কণ্ঠ দিয়েছেন খেয়া।

প্রিয় শ্রোতা, এবারের গানটি আপনাদের জন্য নেওয়া হয়েছে আসামি বধূ ছবি থেকে। দ্বৈতকণ্ঠে গিয়েছেন আঁখি আলমগীর ও আগুন।

শুনলেন ছায়াছবির গান, বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আয়োজনমালায় এবারে রয়েছে দেশের গান। প্রথম শিল্পী সৈয়দ আব্দুল হাদী, গীতিকার সৈয়দ হায়দার।

সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন দেশের গান। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে, পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

0: Assalamu alaikum, 5 p.m. This is Bangladesh Betar, the news read by SM Rafiqul Islam. President Mirza Fakhrul Islam Alamgir has asked China to increase investment in Bangladesh and further enhance cooperation in creating conditions for the safe, dignified and sustainable repatriation of the Rohingyas. He made the call when outgoing Chinese ambassador to Bangladesh, Yao Wen, paid a farewell courtesy call in the President Bangabhavan today. During the meeting, the president praised China's constructive role in the Rohingya crisis. He called for the increased cooperation and investment in various sectors, including ready-made garments, electric vehicles, light engineering, high-tech electronics, semiconductors, and solar energy. Welcoming initiatives for multilateral regional connectivity, including Kunming-Chattogram Corridor and the China-Myanmar-Bangladesh Economic Corridor, he said, Bangladesh is ready to work with China and relevant partners for mutual interests. Prime Minister Tariq Rahman will go to Feni on a day-long visit tomorrow. He will attend the inauguration and exchange of greetings program for the rehabilitation of the Muhuri-Kahua flood control, drainage and irrigation project phase 1 on the outer skirts of Poshwaram Upajila and the Khyaghat Muhuri bridge area. The Prime Minister will attend a tree planting program on Begum Khalida Zia Women's College premises in Phulgazi. He will visit the Phulgazi District Council Dak Bungalow and inaugurate the operation to supply electricity to the national grid from the rooftop solar power system installed there. Tariq Rahman will attend a program at Phulgazi Government Pilot High School field for distributing family cards and farmer cards and providing honorarium to mosque imams, muazzins, khadims and people working at other religious places of worship. Home Minister Salahuddin Ahmed has announced enhanced security measures, increased government funding and an extended holiday for the upcoming Sharadiya Durga Puja. He came up with the plans at a press briefing following a high-level coordination meeting at the Home Ministry on security arrangement for the peaceful celebration of Durga Puja today. The minister said religious and social harmony in Bangladesh had improved significantly compared to previous years. He said intelligence agencies had not identified any Mandob as particularly vulnerable or high risk so far. However, he said law enforcement agencies would remain on heightened alert throughout the celebrations and take immediate action if any threat emerged. Responding to another question from newsmen, he said a lack of coordination among the authorities responsible for the hawker eviction drive could be behind clashes at Mirpur in the capital when a police vehicle and 3 city corporation vehicles were set on fire. Commerce, Industries and Textiles and Jute Minister Khandakar Abdul Muqtadir has said the government is moving towards a long-term and sustainable solution to the long-standing problems of river erosion, flooding and waterlogging in Sylhet. He said the government will undertake a series of projects involving riverbank protection, re-excavation and water management system. The minister and these while inaugurating riverbank protection work on the right bank of the Surma River at Kanaishal in Sylhet, Sadar Upazila today. He said riverbank protection works would be implemented in phases at several erosion-prone points along the Surma River. U.S. President Donald Trump says the war with Iran will end very soon, but gives no details. He also reiterates that Iran will not be allowed to have a nuclear weapon. Meanwhile, Iran's Revolutionary Guard has issued an open letter to U.S. voters ahead of midterm elections, calling for a change in the Trump administration. U.S. sanctions and blockades are putting Iran's pharmaceutical industry under pressure. Medicine prices are rising sharply and some drugs are becoming difficult to find in Iran. The prices of some medicines have more than tripled, adding to the financial burden of Iranians. Besides, food and other essential goods have also become more expensive. At the same time, unemployment is rising and Iran's currency is losing value. Iran has sought to push up global energy prices and attacking oil shipping routes in the region. Meanwhile, the United States is putting further pressure on Iran's economy through port blockades and tougher sanctions. The Asian Games and Bangladesh will face Pakistan in the first semi-final of the men's cricket event in Nishin, Japan tomorrow. The match will start at 6 a.m. Bangladesh time. At the same venue, India will take on Sri Lanka in the second semi-final at 11 a.m. Bangladesh time. Final weather and Focus Valley till 1 tonight says there is no inland river port warning and no signal is to be hoisted. And that is the end of the news.
1: Assalamu alaikum. Bangladesh Betar, Barijik Shangbad, Porchi, Abdul Manan. আজ বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে নতুন মুদ্রানীতি ঘোষণা করেছেন ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান। তিনি জানান, গত 23 সেপ্টেম্বর মুদ্রানীতি কমিটির সভায় সুদ হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ডেপুটি গভর্নর বলেন, অক্টোবর থেকে ডিসেম্বর 2026 প্রান্তিকের মুদ্রানীতিতে নীতি সুদহার 9.50% অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ ব্যাংক। ডিজিটাল মাধ্যমে বাংলা কিউআর ব্যবহার করে পণ্য ও সেবার মূল্য গ্রহণের ক্ষেত্রে বিক্রেতার কাছ থেকে এনে 1% মার্চেন্ট ডিসকাউন্ট রেট MDR স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে আগামীকাল থেকে বাংলা কিউআরে লেনদেনে বিক্রেতাকে এই মাশুল দিতে হবে না। আজ বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। তিনি বলেন, বাংলা কিউআরকে আরও সুশৃঙ্খল ও টেকসই করার লক্ষ্যে 1% MDR স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে আগামী নভেম্বর মাস থেকে বাংলা কিউআর ব্যবহার করে ব্যক্তি থেকে ব্যক্তি P2P টাকা লেনদেন করা যাবে। নতুন এ ব্যবস্থায় একজন গ্রাহক অন্য গ্রাহকের বাংলা কিউআর কোড স্ক্যান করে অথবা সংশ্লিষ্ট মোবাইল অ্যাপে কিউআর কোডের ছবি আপলোড করে টাকা পাঠাতে পারবেন। আজ বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। অক্টোবর ও নভেম্বর মাসে দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস LNG আমদানিতে কোনো ঘাটতি হবে না বলে নিশ্চিত করেছে বাংলাদেশ তেল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলা। এ বিষয়ে পেট্রোবাংলার চেয়ারম্যান বাংলাদেশ সংবাদ সংস্থা বাসুসকে বলেন, চাহিদা অনুযায়ী আগামী 2 মাসে মোট 9 কার্গো LNG আমদানি নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে অক্টোবরে 10 কার্গো এবং নভেম্বরে 9 কার্গো LNG দেশে আসবে। বিনিয়োগকারী শিক্ষা সচেতনতা ও বিনিয়োগকারীদের সুরক্ষা বিষয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে আগামী রোববার বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ 2026 উদ্বোধন করবে বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। এবারের বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের প্রতিপাদ্য হচ্ছে ইনভেস্টর রেজিলিয়েন্স ডিজিটাল ডিসপেনশন অ্যান্ড স্ক্যান অ্যালার্ট। রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের কনভেনশন অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজি বাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ DSE সপ্তাহের চতুর্থ কার্যদিবসে আজ সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে কিছুটা বেড়েছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। DSE 387টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 190টির, কমেছে 130টির এবং অপরিবর্তিত ছিল 67টির। এর প্রভাবে প্রধান সূচক DSE X 26 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5555 পয়েন্টে। আজ DSE 699 কোটি 11 লাখ টাকার শেয়ার ইউনিট হাত বদল হয়েছে। আগের কার্য দিবসে লেনদেন হয়েছিল 634 কোটি 52 লাখ টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.50 টাকা, ক্রয় 122.50 টাকা এবং থাইবাদ বিক্রয় 3.69 টাকা, ক্রয় 3.62 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6:30টায়। বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে আধুনিক গানের অনুষ্ঠান সুরের মেলা।
2: প্রিয় শ্রোতা বন্ধু, সুরের মেলা আধুনিক গানের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
3: শ্রোতা বন্ধু, আধুনিক গান হল সুরের ক্যানভাসে আঁকা মানুষের জীবনের এক জীবন্ত রূপকথা ও এক টুকরো মেঘ, কিছুটা বৃষ্টি আর মনের কোণে জমে থাকা এক আকাশ আবেগের চমৎকার বহিঃপ্রকাশ।
2: এটি কেবল কিছু শব্দের সমষ্টি বা সুরের মূর্ছনা নয়, বরং মানুষের হৃদয়ের অব্যক্ত আবেগ, ভালোবাসা, বিরহ আর বেঁচে থাকার লড়াইয়ের এক পরম অনুভূতি।
3: আকাশ জুড়ে যখন ঘন মেঘের আনাগোনা চলে, তখন চাঁদের স্নিগ্ধ আলো পুরোপুরি মাটিতে পৌঁছতে পারে না, আর এই দৃশ্য দেখতে লাগে এক অপরূপ লুকোচুরি খেলার মতো।
2: মানুষের মনও ঠিক আকাশের মতো, জীবনের নানা হতাশা, দুঃখ বা না বলা বেদনা হঠাৎ এসে মনের ভেতরের আনন্দ আর হাসিকে ঢেকে দেয়।
3: শ্রোতা বন্ধু, অনুষ্ঠানের শুরুতেই শুনব চাঁদটা মেঘে মেঘে ঢাকতে পারে, গানটির গীতিকার নাহিদ নজরুল ও সুরকার বদরুল আলম বকুল। তাহলে চলুন শ্রোতা বন্ধু, শিল্পী আপেল মাহমুদের কণ্ঠে গানটি শুনে

0: সুপ্রিয় শ্রোতা বন্ধু, কাল সারা রাত ছিল স্বপ্নের রাত। গানটি শুনলে বুঝতে পারা যায় দীর্ঘ বিরহ ও অপেক্ষার পর প্রিয়জনকে ফিরে পাওয়া তীব্র আনন্দ, আত্মিক তৃপ্তি এবং একটি জাদুকরী প্রেমময় রাত্রির রোমাঞ্চকর অনুভূতির কথা। জীবনের আকাশ যখন দীর্ঘদিনের একাকিত্বে মেঘলা হয়ে থাকে, প্রিয় মানুষের আগমন তখন যেন হঠাৎ এক টুকরো পূর্ণিমার চাঁদ হয়ে ধরা দেয়।
1: শ্রোতা বন্ধু, আমাদের এবারের পরিবেশনা কাল সারা রাত ছিল স্বপ্নেরও রাত। গানটি নজরুল ইসলাম বাবুর কথায় ও শেখ সাদী খানের সুরে। চলুন শুনে আসি শিল্পী বেবি নাজনীনের কণ্ঠে।

0: প্রিয় শ্রোতা বন্ধু, প্রেমের আঙিনায় প্রিয় মানুষের মন বোঝা পৃথিবীর সবচেয়ে কঠিন মনস্তাত্ত্বিক খেলাগুলোর একটি। আর এই রকমই একটি গান আমাদের এবারের পরিবেশনায়। এক চোখে তোমার ভালোবাসা, অন্য চোখে কি বুঝি না। এই গানে প্রেমিকের চোখে তার প্রিয়তমা এক রহস্যের প্রতীক।
1: প্রেমিক যখনই তার ভালোবাসার মানুষের চোখের দিকে তাকায়, সে এক অদ্ভুত দোলাচলের মুখোমুখি হয়। তার মনে হয় মেয়েটির একটি চোখ যেন অবারিত ভালোবাসার আহ্বানে উন্মুখ হয়ে আছে, যেখানে লুকিয়ে আছে পরম নির্ভরতা আর মায়া।
0: কিন্তু ঠিক পরক্ষণে অন্য চোখটিতে সে খুঁজে পায় এক অবুদ্ধ ভাষা, যা তাকে এক গভীর কোলকধাঁধায় ফেলে দেয়। সেই চোখের ভাষা কি উদাসীনতা, নাকি কোনো লুকোনো অভিমান, তা প্রেমিক কিছুতেই বুঝতে পারে না। শ্রোতা বন্ধু, গানটি প্রসেনজিৎ ওঝার কথায় ও রফিকুল আজিজের সুরে, চলুন শুনে আসি শিল্পী বশিরুজ্জামান সাব্বিরের কণ্ঠে।

0: শ্রোতা বন্ধু, একই শহরে দুজন থাকি, মাঝখানে শুধু দূরত্বের এক অদৃশ্য দেয়াল। ব্যস্ত শহরের কোলাহলে হারিয়ে যায় আমাদের না বলা কথা আর না হওয়া দেখাগুলো। শহরটা একই রয়ে গেছে, শুধু বদলে গেছে আমাদের পথ চলা।
1: শ্রোতা বন্ধুরা, আমাদের শেষ নিবেদন, তুমি থাকো যে শহরে। শিল্পী নিশিতা বড়ুয়ার কণ্ঠে আমরা গানটি শুনব। গানটির গীতিকাপকার হোসেনারা বেগম জুলি ও সুরকার সুজেয় শ্যাম।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধু, আবারও কথা হবে সুরের মেলা পরবর্তী আয়োজনে। আজকের মতো শেষ করছি আমাদের সুরের মেলা আধুনিক গানের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন পপি দাস, উপস্থাপনায় ছিলাম আমি ইফাতারা ইরা
1: ও আমি শিমুল হোসেন। অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন আব্দুল আওয়াল, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ সোহেল রানা ও প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।
0: সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন এবং বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের সাথেই থাকুন। ধন্যবাদ।

0: বাংলাদেশ বেতার ঢাকা তৃতীয় পালার আয়োজন থেকে স্বাগত জানাচ্ছি। এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় আছেন শাহনাজ পারভীন ও আমি লায়লা আরিয়ানী হোসেন। প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ রবিউল ইসলাম, নাসরিন আক্তার, হাফিজা খাতুন ও মোহাম্মদ রফিকুল ইসলাম। অধিবেশন তত্ত্বাবধানে আছেন উম্মে হাবিবা হিমি। অনুষ্ঠান উপস্থাপনায় আরও আছেন আমিনুল ইসলাম মঞ্জু।
1: বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় মোহাম্মদ আখতারুজ্জামান।
2: Hello, dear learners. I welcome all of you at today's English learning program, Let's Speak English from Bangladesh Better. In the studio today for the program, two students are present here with me. Let's introduce with them.
3: Hello, everyone. I am Navera Tasnim.
4: Hi, everyone. I'm Mashur Rahman.
2: Thank you, Navera and Mashur, for coming to our studio today for this program. Dear learners, the topic of the program today is upgrading morality in the young generation. এই টপিকটির উপর ভিত্তি করে আমরা একটি শর্ট কনভারসেশন শুনব। এই শর্ট কনভারসেশনটি শোনার পূর্বে এতে ব্যবহৃত বেশ কয়েকটি এক্সপ্রেশন বা শব্দ নিয়ে আলোচনা করব, তাদের অর্থ যেগুলো হয়তো তোমরা জানো বা নাও জানতে পারো। হাউএভার, ইফ ইউ নিড, ইউ ক্যান রাইট দেম ইন ইউর কপি। সো ইউ নিড আ কপি অ্যান্ড পেন ইন ফ্রন্ট অফ ইউ। ফার্স্ট ওয়ার্ড ইজ আপগ্রেডিং। এই শব্দটির অর্থ হল উন্নততর করা বা উন্নত করা। ইংরেজি সিনোনিম হচ্ছে আপডেটিং বা রেইজিং, অথবা আমরা বলতে পারি ইম্প্রুভিং। আশা করি তোমরা লিখতে পেরেছো। হ্যাঁ, এই আপগ্রেডিং শব্দটির এখানে নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে, এটি ভার্ব হিসাবেও ব্যবহৃত হতে পারে। আসলে ইংরেজি সেন্টেন্সে একটি ওয়ার্ড বিভিন্ন স্ট্রাকচার হিসাবে বা ফর্ম হিসাবে ব্যবহৃত হতে পারে। দ্যাট ডিপেন্ডস অন দি সেন্টেন্স, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য প্লেসমেন্ট পজিশন অফ আ সেন্টেন্স। পরের শব্দটি লিখো, কনভেনশনাল। স্পেলিং অব দিস ওয়ার্ড ইজ সি ও এন ভি ই এন টি আই ও এন এ এল, কনভেনশনাল। কনভেনশনাল শব্দটির বাংলা অর্থ হল প্রচলিত বা প্রথাগত। এটি ফর্ম হল অ্যাজেক্টিভ, আর এটির ইংরেজি সিনোনিম আমরা বলতে পারি ট্রেডিশনাল। নেক্সট ওয়ার্ড হল কনসায়েন্স, অর্থাৎ সায়েন্স এর আগে কন প্রেফিক্সটি ব্যবহার করো, সি ও এন S C I E N C E, খুবই সোজা, কনসায়েন্স। এটি নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে এখানে, অবশ্যই নাউন। তারপরে এর অর্থ হল সচেতন, অথবা এটাকে বলতে পারি আমরা, এই শব্দটি সাধারণত আমরা ইনারসেন্স, দ্য ইনারসেন্স অফ রাইট অ্যান্ড রং বোঝাতে আমরা এই কনসায়েন্স শব্দটি ব্যবহার করি। এরপরে শব্দটি হলো বুলিং, খুবই পরিচিত শব্দ এখনকার কনটেক্সটে। এটি নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে টেক্সটে। এর অর্থ হলো অন্যের প্রতি শারীরিক বা মানসিক নির্যাতন। এটিকে আমরা ইংরেজিতে এইভাবে বলতে পারি, দ্য অ্যাক্ট অফ মিসট্রিটিং সামবডি। অবশ্যই এটি নাউন, আগেই বলেছে। লাস্ট ওয়ার্ড হচ্ছে পোস্ট কনভেনশনাল, পি ও এস টি, পোস্ট কনভেনশনাল, সি ও এন ভি ই এন টি আই ও এন এ এল। আই হোপ ইউ হ্যাভ বিন এবল টু রাইট। মিনিং অব দিস ওয়ার্ড ইজ উত্তর প্রথাগত, অর্থাৎ যেখানে মানুষের বিবেক ও নিজস্ব মূল্যবোধ সমাজ বা আইনের চেয়ে বড় করে দেখা হয়। এই এই এই ধরনের টার্মগুলোর ক্ষেত্রে আমরা প্রি কনভেনশনাল এই শব্দটির প্রয়োগ লক্ষ্য করি। এটি অবশ্যই অ্যাজেক্টিভ। হ্যাঁ, ডিয়ার লার্নার্স, নাও লেটস এনজয় লিসনিং দ্য কনভারসেশন এনটাইটেলড আপগ্রেডিং মোরালিটি ইন দি ইয়াং জেনারেশন।
4: Do you have a minute? We talked about upgrading morality today, and I'm a bit confused. Is morality just about following the rules to avoid troubles?
3: The short answer is no. It changes as we grow. When you were a toddler, your morality was entirely about avoiding punishment. If you took a cookie and got a timeout, you learned that taking the cookie was bad.
4: Right, that makes sense. What's the preconditional level?
3: Exactly. But as you get older, your motivation shifts. Here you enter the conventional level. Now you have to care about what society thinks. We need to follow rules to keep ourselves safe.
4: What happens when the rules themselves are wrong?
3: That is the exact question. That leads to the post-conventional level. At this level, the young generation might break an unjust law because their conscience tells them a higher moral truth.
4: Wow. So upgrading morality is basically moving the selfishness to social rules, to universal principles?
3: That is a perfect summary. It's not about what choices you make, but how you reason through it.
4: However, upgrading morality for a young person is essential to navigate an increasingly complex world. Strong moral upgradation keeps young people stand firm against cancel culture and online bullying.
2: Thank you. Excellent. Mashur and Naveda for reading out this short conversation. Dear learners, tumra nichoi shunecho conversation tite bola hoyeche. You have to care about what society thinks. A sentence tite, this is a very

0: প্রেশার, এই বাক্যটি বাংলায় যদি আমরা বলি অর্থাৎ বাংলায় রূপান্তর করলে দাঁড়ায় এইভাবে, সমাজ কি ভাবছে তা তোমাকে অবশ্যই পাত্তা দিতে হবে। অর্থাৎ এটা ট্রেডিশনাল এর মধ্যে পড়ে যায়। বাংলায় বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা একই সাথে এটা বোঝাতে আমরা হ্যাভ টু ব্যবহার করি, যেটি একটি মডাল ভার্ব। হ্যাঁ, হ্যাভ টু হলো একটি মডাল ভার্ব, এর সিনোনিমস হলো মাস্ট বা হ্যাভ টুর আরো দুটি ফর্ম আছে, যেমন হ্যাজ টু, হ্যাড টু। পাস্ট আইডিয়া প্রকাশের জন্য উই নিড টু ইউজ হ্যাড টু, সাবজেক্ট সেই ক্ষেত্রে সমস্যা নয়। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো, আমরা যদি সেন্টেন্সে পাস্ট ভার্ব ব্যবহার করি তাহলে যে কোনো সেন্টেন্স, যে কোনো সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, ব্যবহৃত হয়ে থাকে। সো আমরা বলে থাকি আই হ্যাড টু সাফার এ লট ফর দিস ডিসিশন অর ফর টেকিং দিস ডিসিশন। আমরা বলে থাকি ইউ মাস্ট ডু দিস টাস্ক ইন টাইম। হ্যাঁ, এখানে অনেক ক্ষেত্রে আমরা এই সুপারফ্লুয়াস ইউজিংটাও করে থাকি, মাস্ট এবং হ্যাভ টুর মিক্সড ব্যবহার করে থাকি, অনেকেই করে থাকি, বিশেষ করে নন নেটিভ স্পিকাররা এটা করে। যেমন আই মাস্ট হ্যাভ টু হেল্প এম, আমরা যখন মাস্ট ব্যবহার করবো বাক্যে তখন আর হ্যাভ টু ব্যবহার করার দরকার নেই, কারণ দুটি একই অর্থ। অর্থাৎ আমরা সকালে যেমন বলতে পারি না রবি শশী পূব দিকে উঠে, এই ধরনের কথা বাংলায় বলি না। যেমন প্রতিটি ভাষারই একটি ডিসিপ্লিন আছে। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড ইন লার্নিং আ ল্যাঙ্গুয়েজ, শুড লার্ন ইট প্রপারলি। ডিয়ার লার্নার্স, এখানে আমরা দেখতে পাই যে এই মডাল ভার্বটি হ্যাভ টু ইন্ডিকেটস নেসেসিটি বা অব্লিগেশন। অর্থাৎ মাস্ট ব্যবহার করে কিন্তু আমরা বা এই মডাল ভার্বের সাথে, যেমন শুড, মাস্ট, তারপরে হলো কুড, এদের সাথে যদি আমরা হ্যাভ ফর্মটি ইউজ করি তাহলে এটি পারফেক্টিভ হয়ে যাবে, পরবর্তী ভার্ব পাস্ট পার্টিসিপল হবে। যেমন আই শুড হ্যাভ হেল্প ইউ, হি কুড হ্যাভ কাম হিয়ার। এই ক্ষেত্রে কিন্তু বলা যাবে না যে মডাল ভার্বের পরে বেস ভার্ব হবে, যেহেতু হ্যাভ ব্যবহৃত হলো সেহেতু এটি পারফেক্টিভ হয়ে যাওয়ার ফলে পরবর্তী ভার্বটি, প্রিন্সিপাল ভার্বটি অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। হাউএভার, এই শর্ট সেন্টেন্সটিতে আমরা মরাল অব্লিগেশনের গুরুত্ব নিয়ে কথা বলা হয়েছে। মাশুর, উড ইউ প্লিজ টেল অ্যাট লিস্ট টু সেন্টেন্সেস বাই ইউজিং দ্য মডাল ভার্ব হ্যাভ টু রিগার্ডিং মরাল বিহেভিয়ার?
1: We have to improve our moral behavior. People have to know the importance of morality.
0: Wow, great. Thank you. Dear learners, Mashur has said we have to improve our moral behavior. অর্থাৎ have to পরে improve ব্যবহৃত হয়েছে base form এর verb, যেহেতু এটি মডাল ভার্ব অবশ্যই ইউ হ্যাভ টু ইউজ বেস ফর্ম অব দ্য প্রিন্সিপাল ভার্ব। অর্থ হল আমাদেরকে অবশ্যই নৈতিক আচরণ উন্নত করতে হবে, আপগ্রেড করতে হবে। অর্থাৎ আমরা আজকে যেহেতু আমাদের টপিকটি আপগ্রেডিং মরালিটি, সুতরাং সেন্টেন্সটিও সেভাবেই বলেছে, দ্যাটস গ্রেট। পিপল হ্যাভ টু নো দি ইম্পর্টেন্স অফ মরালিটি, সেকেন্ড সেন্টেন্স টোল্ড বাই হিম অর ইস, পিপল হ্যাভ টু নো দি ইম্পর্টেন্স অফ মরালিটি, অর্থাৎ মরালিটি বা নৈতিকতার গুরুত্ব সম্পর্কে বা গুরুত্ব সম্পর্কে জানতে হবে মানুষকে। হ্যাঁ, এটি খুব সুন্দর সুন্দর একটি সেন্টেন্স, মরালিটি চলে এসছে এই সেন্টেন্সটিতে। হাউএভার, নভেরা, উড ইউ হেল্প আস টেলিং আস অ্যাট লিস্ট টু সেন্টেন্সেস বাই ইউজিং হ্যাভ টু? ইয়েস, হ্যাভ টু।
2: উই হ্যাভ টু টেল দ্য ট্রুথ ইভেন ওয়েন ইট ইজ হার্ড টু ডু সো। Society says we have to help the people who are in need.
0: Oh, that's great. Dear learners, jehetu amra almost at the end of our program, ami arekti important information I would like to share with you. Tomader je kono somoshya somporke amaderke likhe janate paro, ar if you face any problem, please look up a good dictionary and ask your teacher. The teachers are the best source of learning, so don't hesitate to ask your teacher. So dear learners, we are almost at the end of our session today. No more today. Hope to talk to you very soon.

0: টোর বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুরু হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে, গ্রন্থনা ও উপস্থাপনায় ডাক্তার সাজ্জাদ রাহাত হোসেন।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতারের ডেঙ্গু নিয়ে বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান ডেঙ্গু ঠেকাই একসাথে শোনার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। প্রিয় শ্রোতা, আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি নিরাপদ ও সুস্থ পৃথিবী উপহার দিতে চাই, তবে বর্তমানের ছোট ছোট প্রস্তুতিগুলো অত্যন্ত জরুরি। আজকের দিনে আমাদের নেওয়া সচেতনতামূলক প্রত্যেকটি পদক্ষেপ নির্ধারণ করবে আগামীর দিনগুলোতে ডেঙ্গুর করাল গ্রাস থেকে আমরা কতটা নিরাপদ থাকব। সে ভাবনা থেকেই আমাদের আজকের আলোচনার বিষয়, আজকের সচেতনতা আগামীর সুরক্ষা। শ্রোতা বন্ধুরা, ডেঙ্গু এমন এক রোগ যা একবার শরীরে বাসা বাঁধলে শুধুমাত্র রোগীকে যে শারীরিক কষ্ট দেয় তা কিন্তু নয়, বরং পুরো পরিবারের মানসিক শান্তি কেড়ে নেয়। অনেকে মনে করেন ডেঙ্গু কেবল বর্ষাকালের একটা সাময়িক সমস্যা, কিন্তু জলবায়ু পরিবর্তন এবং আবহাওয়ার পালা বদলে এখন ডেঙ্গুর মৌসুম দীর্ঘায়িত হচ্ছে। আজ যদি আমরা আমাদের ঘরের কোনায় জমে থাকা এক চিলতে পানি পরিষ্কার না করি, তবে সেটাই আগামী দিনে আমাদের সন্তানের জন্য মারাত্মক জীবন ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে। তাই আজকের সচেতনতাই হতে পারে আগামীর সুরক্ষার একমাত্র চাবিকাঠি। চলুন আজ সচেতন হয়ে কিভাবে আগামীর সুরক্ষার গ্যারান্টি আমরা করে নিতে পারি সে বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করে আসি। প্রথমত, আমাদের দৈনন্দিন জীবনে আমরা যদি কিছু ছোট অভ্যাস গড়ে তুলতে পারি, এই যেমন ধরেন প্রতিদিন সকালে বা বিকেলে একবার আমাদের ঘরের চারপাশটা ঘুরে দেখা যে কোথাও কোনো পানি জমে আছে কিনা, কোথায় কোথায় পানি জমে থাকতে পারে। আমার বাসায় যদি আমি ফুলের গাছ লাগাই, যদি বাগান থাকে তাহলে সেটা টবের নিচে পানি জমে থাকতে পারে। আমার বাড়ির ফ্রিজ বা এসির পানি জমে থাকার যে ড্রপ ট্রে, সেই ট্রেতে পানি জমে থাকতে পারে। আমার বাড়ির গ্যারেজের পরিত্যক্ত টায়ারে কিংবা ছাদের কোনায় ওই যে পানি জমে যাওয়ার বা পানি পড়ে যাওয়ার যে ড্রেন থাকে, সেই ড্রেনটা যদি ব্লক হয়ে যায় সেখানেও কিন্তু পানি জমে থাকতে পারে। এই পানিগুলোকে খুঁজে বের করে করে, এই জায়গাগুলো চেক করে, সেই পানিটা পরিষ্কার করা, সেই পানিটা ফেলে দেওয়ার অভ্যাসটি আজকেই আমাদেরকে কিন্তু শুরু করতে হবে। এই ছোট্ট একটি অভ্যাস আগামী দিনে আমার আপনার পরিবারকে ডেঙ্গুর আক্রমণ থেকে রক্ষা করবে। দ্বিতীয়ত, আমরা যদি বলি শিশুদের কথা, ডেঙ্গুতে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে আমাদের শিশুরা। স্কুলে যাওয়া বা খেলার মাঠে সময় কাটানোর সময় তাদের শরীরে মশা যেন কামড়াতে না পারে সেদিকে খেয়াল রাখা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। বাচ্চাদের ফুলহাতা জামা পরানো, মশা তাড়ানোর ক্রিম বা লোশন ব্যবহার করা এবং স্কুল কর্তৃপক্ষের সাথেও কথা বলে ক্যাম্পাসের ঝোপঝাড় ও জমে থাকা পানি পরিষ্কারের ব্যবস্থা করা, এগুলোই কিন্তু আগামীর প্রজন্মকে সুস্থ রাখার জন্য সাহায্য করতে পারে। এরপরে আমরা বলতে পারি আমাদের কমিউনিটি বা পাড়া মহল্লার সম্মিলিত উদ্যোগের কথা। আমি একা যদি আমার বাড়ি পরিষ্কার করে রাখি, কিন্তু পাশের বাড়ি বা প্লটটির দিকে যদি আমি না তাকাই, সেখানে যদি ময়লা জমে থাকে, পানি জমে থাকে, তাহলে কিন্তু আমার নিজের সুরক্ষাই ঝুঁকিতে পড়ে যাবে। আর তাই আজই পাড়ার যুব সমাজ, ক্লাব বা স্থানীয় বাসিন্দাদের নিয়ে একটি কমিউনিটি ক্লিন আপ বা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান আমরা কিন্তু শুরু করতে পারি। এই সম্মিলিত মানসিকতাই আগামীর একটি ডেঙ্গু মুক্ত সমাজ গড়ে তুলবে। শ্রোতা বন্ধুরা, আলোচনার এই পর্যায়ে চলুন আমরা ডেঙ্গুর সচেতনতা নিয়ে একটি গান শুনে আসি।

0: এতক্ষণ শুনলেন লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় মোহাম্মদ আখতারুজ্জামান, সম্পাদনায় মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জু মানারা বেগম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাসরুফা তানজিনা নসীন।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক, কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ডেঙ্গু বিষয়ক গান শোনার পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান আজকের সচেতনতা আগামীর সুরক্ষা। কথা বলছিলাম আজকের সচেতনতা কিভাবে আমাদের আগামীর সুরক্ষা নিশ্চিত করতে পারে সেগুলো নিয়ে। এর আগে আমরা আলোচনা করেছি কিভাবে আমাদের ছোট ছোট অভ্যাস আমাদেরকে বাঁচিয়ে রাখতে পারে ভবিষ্যতের জন্য, কিভাবে আমরা আমাদের শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে পারি, কিভাবে আমরা কমিউনিটিতে বা পাড়া মহল্লায় যুব সমাজ ক্লাব সবার মাধ্যমে একটা সম্মিলিতভাবে সম্মিলিত উদ্যোগ নিয়ে কমিউনিটি ক্লিন আপ অ্যাক্টিভিটি আমরা শুরু করতে পারি। এরপরে আমরা যদি চিন্তা করি, আমরা কিন্তু সঠিক তথ্য এবং চিকিৎসা বিষয়ক যে একটা সচেতনতা, সেই দিকে আমাদেরকে কিন্তু একটু আলোকপাত করতে হবে। আজকের দিনে ডেঙ্গু নিয়ে একদমই অবহেলা করা যাবে না। সাধারণ সময়ে আমরা জ্বর আসলে একটু অপেক্ষা করে দেখি জ্বর কমছে কিনা, হয়তোবা একটু প্যারাসিটামল খেয়ে দেখি জ্বর কমছে কিনা, তবে ডেঙ্গুর এই প্রাদুর্ভাবের সময় এর কোনোই সুযোগ নেই। জ্বর আসার সাথে সাথে সময় নষ্ট না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং অন্তত ২৪ ঘন্টার মধ্যে রক্ত পরীক্ষা করে ডেঙ্গু হয়েছে কিনা সেটা নিশ্চিত হওয়া প্রয়োজন। ডেঙ্গুতে রক্তের অণুচক্রিকা বা আমরা যেটাকে প্লেটলেট হিসেবে বা কেউ কেউ আমরা প্লাটিলেটও বলে থাকি, সেটার মাত্রা কিন্তু কমতে থাকে, আর এজন্যই নিয়মিতভাবে এই রক্তের পরীক্ষা করা অত্যন্ত জরুরি। আজকের এই সঠিক চিকিৎসাগত সচেতনতা ভবিষ্যতে বড় জটিলতা বা মৃত্যুর ঝুঁকি থেকে আমাদেরকে রক্ষা করবে। প্রিয় শ্রোতা, আমাদের আজকের এতক্ষণের আলোচনার মূল কথা একটাই, আজ যদি আমরা অবহেলা করি নিশ্চিতভাবেই আগামীতে সেটা আমাদের বিপদের কারণ হবে, আর আজ যদি আমরা সচেতন থাকি তাহলেই আমরা আগামীর সুরক্ষিত করতে পারব। আসুন আমরা নিজেরা সচেতন হই, পরিবারকে সুরক্ষিত রাখি এবং আশেপাশের মানুষদের সচেতনতায় উদ্বুদ্ধ করি। আমাদের আজকের আলোচনার এখানেই ইতি টানছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ডেঙ্গু থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন।

0: ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনা ছিলেন ডাক্তার সাজ্জাদ রাহাত হোসেন, সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, প্রযোজনায় মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার, প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা।
1: সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল, আর এই মুহূর্তে আপনারা রয়েছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের আয়োজনে। এখন শুনবেন আল্লাহ পাকের শানে হামদ। হামদের কথাগুলো সাজিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পী রাহাত আরা গীতি।

আল্লাহ পাকের শুনে হামদ শুনলেন রাহাত আর আগিতের কণ্ঠে। ওই সত্য মাবুদ ব্যতীত কারো ইবাদত করিও না, তোমার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো। যদি তাদের মধ্য হতে একজন অথবা উভয়ই তোমার সামনে বার্ধক্যে উপনীত হন, তখন এই অবস্থায়ও কখনো তাদেরকে উহ বলিও না ও তাদেরকে ধমকায়ও না। নম্রতা ও আদবের সঙ্গে তাদের সঙ্গে কথা বলিও, তাদের সামনে মহব্বত ও বিনয়ের সঙ্গে নত হয়ে থাকিও এবং তাদের জন্য দোয়া করতে থাকো। আল কোরআন সূরা বনে ইসরায়েল। বাংলাদেশ বেতার খুলনা। খুলনা ও এর পার্শ্ববর্তী অঞ্চলের সময় অনুযায়ী এখন প্রচারিত হবে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

أشهد أن لا إله إلا الله.

0: الصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: মানুষের কৃতকর্মের দরুন জলে স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়ে, যার ফলে তাদেরকে তাদের কোনো কোনো কর্মের শাস্তি আল্লাহ আস্বাদন করান, যাতে তারা সঠিক পথে ফিরে আসে। আল কুরআন সূরা রুম আয়াত 41। তোমাদের যে বিপদাপদ ঘটে তা তো তোমাদের কৃতকর্মের ফল, তোমাদের অনেক অপরাধ তো আল্লাহ ক্ষমা করে দেন। আল কুরআন সূরা শুরা আয়াত 30। আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। তোমরা দুনিয়াবাসীর উপর দয়া করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর দয়া করবেন। ওই ব্যক্তি বেহেস্তে প্রবেশ করতে পারবে না যার উপদ্রব হতে তার প্রতিবেশী নিরাপদ নয়, যে নিজে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে সে ব্যক্তি পূর্ণ মুমিন নয়। শ্রমিকের শরীরের খাম শুকিয়ে যাওয়ার আগেই তার ন্যায্য পারিশ্রমিক পরিশোধ করো। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতাবন্ধুরা, এখন হামদ ও নাত শুনবেন। প্রথম শিল্পী সর্দার আফসার উদ্দিন এবং তারপর মোহাম্মদ ইয়াকুব আলী খান, গীতিকার সর্দার আমির আলী চিস্তি এবং জেবুন্নেসা জামাল।

তোরই বাহাত খান, ডান হাতে তুই কাউ

করিষ্ণাদান কখনো তুই, লোককে দেখিরে যা দিতে চাস অভাবীকে।

আকাশে দিস লুকিয়ে দেয়ার, সুযোগ না পেলে

কখনো তুই লোককে দেখি রে, যা দিতে চাস অভাবীকে, দিস রে লুকিয়ে দানের পরে, করিস না তুই কাউকে অপমান। ডান হাতে তুই

0: ডান হাতে তুই কাউকে কিছু।
1: হামদ ও নাথ শুনলেন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান ঘোষণায় এ পালায় রয়েছি আমি শেখ ইমরান সাইদ। অধিবেশন তত্ত্বাবধানে আবুল সাইদ জান কাদরি, প্রকৌশল তত্ত্বাবধানে খান আল আমিন এবং প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান ও অভিজিৎ মণ্ডল। আমাদের আয়োজনমালায় এখন রয়েছে চলো ইংরেজি শিখি, ব্যবহারিক ইংরেজি শিক্ষার অনুষ্ঠান। গ্রন্থনা ও উপস্থাপনা প্রফেসর মোহাম্মদ ইকবাল হোসেন, ইংরেজি বিভাগ সরকারি ব্রজলাল কলেজ খুলনা।
2: চলো ইংরেজি শিখি অনুষ্ঠান থেকে সুপ্রিয় শ্রোতাবন্ধুদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল দ্য সেম ওয়ার্ল্ড ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পেস, অর্থাৎ একটি শব্দ কিভাবে বিভিন্ন পার্টস অফ স্পেস হিসেবে ব্যবহৃত হয় সে বিষয়টি আজকের আলোচ্য বিষয়। অর্থাৎ বিভিন্ন কনটেক্সটে একই শব্দ তার রূপ পরিবর্তন না করে বিভিন্ন ধরনের পার্টস অফ স্পেস হিসেবে ব্যবহৃত হতে পারে, আজকে সে বিষয়ে আলোচনা করব। তো সেই আলোচনার পূর্বে আমরা, যেহেতু এটা পার্টস অফ স্পেস বিষয়ক আলোচনা, সুতরাং পার্টস অফ স্পেস সম্বন্ধে আমাদেরও কিছু ধারণা থাকতে হবে। আমি একটু এ প্রসঙ্গে কিছু কথা বলি। শুদ্ধ ও সঠিকভাবে কথা বলা কিংবা লেখার জন্য পার্টস অফ স্পেস সম্বন্ধে সম্যক ধারণা থাকতে হবে, তা না হলে গ্রামাটিক্যালি নির্ভুলভাবে বলা বা লেখা সম্ভব নয়। উদাহরণস্বরূপ, সে সৎ, হি ইজ অনেস্ট, তাহলে এখানে এই অনেস্ট শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার তার সততা আছে, হি হ্যাজ অনেস্টি, এই অনেস্টি শব্দটি হলো নাউন। তাহলে এখানে আমরা দেখছি দুটি শব্দ, একটা হচ্ছে অনেস্ট আর একটা হচ্ছে অনেস্টি। একটা হলো অ্যাডজেক্টিভ, প্রথমটা অ্যাডজেক্টিভ অনেস্ট, দ্বিতীয় শব্দটি অনেস্টি হলো নাউন। কিন্তু কেউ যদি বলে হি ইজ অনেস্টি, তাহলে একটা ভুল বাক্য, ভুল সেন্টেন্স হয়ে যাবে, হি ইজ অনেস্টি হয় না, হি ইজ অনেস্ট বাট হি হ্যাজ অনেস্টি। তো তাহলে এই যে আমরা দেখছি যে একটি শব্দের রূপ পরিবর্তন করে বিভিন্নভাবে ব্যবহৃত হতে পারে, আবার একই শব্দ বাক্যে তার কনটেক্সটের কারণে ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচকে নির্দেশ করতে পারে। যেমন সে পানি পান করছে, হি ইজ ড্রিঙ্কিং ওয়াটার, এখানে ওয়াটার শব্দটি নাউন। এখানে আরেকটি শব্দ আমি বলি, আবার সে গাছে পানি দিচ্ছে, হি ইজ ওয়াটারিং দি ট্রি। তাহলে এখানে কিন্তু এই যে ওয়াটারটা নাউন, হি ইজ ড্রিঙ্কিং ওয়াটার, ওয়াটারটা নাউন, কিন্তু যখন আমি বলছি যে সে গাছে পানি দিচ্ছে, হি ইজ ওয়াটারিং দি ট্রি, এইখানে ওয়াটারিং মানে এটা ভার্ব হয়ে গেল, প্রথমটা নাউন দ্বিতীয়টি ভার্ব। সো তাহলে একই শব্দ এই যে কনটেক্সট পরিবর্তন করার কারণে এটি ভিন্নভাবে ব্যবহৃত হলো, একটি নাউন হলো আর একটি ভার্ব হলো। প্রথম ওয়াটারটা হচ্ছে নাউন, হি ইজ ড্রিঙ্কিং ওয়াটার, দ্বিতীয় ওয়াটারটি হলো হি ইজ ওয়াটারিং দি ট্রি, সে গাছে পানি দিচ্ছে, এটি হলো ভার্ব। সো তাহলে এইভাবে আমরা দেখতে পাই যে বাক্যে সেন্টেন্সে একই ওয়ার্ড বিভিন্ন কনটেক্সটে এবং বিভিন্ন অবস্থানে, একটি বাক্যের বিভিন্ন অবস্থানে ব্যবহৃত হয়ে তো ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। একটি শব্দ বাক্যে তার ভিন্ন ভিন্ন অবস্থানের কারণে আলাদা আলাদা পার্টস অফ স্পিচ নির্দেশ করে। যেমন পাস্ট একটা শব্দের উদাহরণ দিই, পাস্ট, পিএসটি পাস্ট, ইট ইজ এ পাস্ট সাবজেক্ট, এটা একটি অতীত ঘটনা। এই যে পাস্ট শব্দটি এখানে আমরা ব্যবহার করেছি, এটা অ্যাডজেক্টিভ, এটা হলো অ্যাডজেক্টিভ। আবার হি ওয়েন্ট পাস্ট মি, সে আমার পাশ দিয়ে চলে গেল, এই যে পাস্ট শব্দটি এটা প্রিপজিশন। হি ওয়েন্ট পাস্ট মি, এই মির আগে অর্থাৎ কোনো নাউন কিংবা প্রোনাউনের পূর্বে প্রিপজিশন ব্যবহৃত হয়, সে হিসেবে এই কিন্তু পাস্ট শব্দটি কিন্তু প্রিপজিশন হিসেবে কাজ করছে, সে আমার পাশ দিয়ে চলে গেল, হি ওয়েন্ট পাস্ট মি, এটা প্রিপজিশন। আবার আই নো নাথিং অ্যাবাউট হিজ পাস্ট, আমি তার অতীত সম্বন্ধে কিছু জানি না, এখানে পাস্ট কিন্তু হল নাউন। তাহলে এই যে পাস্ট শব্দটা তিনটা সেন্টেন্স তিনভাবে ব্যবহৃত হলো, প্রথমটা ইট ইজ এ পাস্ট সাবজেক্ট, এই সাবজেক্টের পূর্বে পাস্ট ব্যবহৃত হয়ে এটা অ্যাডজেক্টিভের কাজ করছে। তাহলে অর্থাৎ কোনো ওয়ার্ড যখন নাউনের পূর্বে ব্যবহৃত হয় তখন অ্যাডজেক্টিভের কাজ করে। ইট ইজ এ পাস্ট সাবজেক্ট, অতীত ঘটনা, অতীত বিষয়। দ্বিতীয় সেন্টেন্স সে হি ওয়েন্ট পাস্ট মি, সে আমার পাশ দিয়ে চলে গেল। তাহলে প্রথম সাবজেক্টে, প্রথম সেন্টেন্সে এটা সাবজেক্টকে মডিফাই করেছে যে অতীত ঘটনা, কেমন ঘটনা, কেমন কেমন বিষয়, অতীত বিষয়। সুতরাং এটা মডিফায়ার হিসেবে কাজ করছে, অর্থাৎ এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হলো। দ্বিতীয় সেন্টেন্সে হি ওয়েন্ট পাস্ট মি, সে আমার পাশ দিয়ে চলে গেল। তো আমি বলেছি যে প্রিপোজিশন নাউন কিংবা প্রোনাউনের পূর্বে ব্যবহৃত হয়। তো সেই হিসাবে মির পূর্বে পাস শব্দটি ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এটি প্রিপোজিশন হিসেবে কাজ করছে। হি ওয়েন্ট পাস্ট মি, প্রিপোজিশন। আবার আই নো নাথিং অ্যাবাউট হিজ পাস্ট, আমি তার অতীত, এইখানে অতীত শব্দটি হচ্ছে নাউন। সো এভাবে আমরা দেখতে পাই যে ইংরেজি মানে বিষয়ে, ভাষায় একই শব্দ বিভিন্ন অর্থে, বিভিন্ন কন্টেক্সটে বিভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে। প্রথমটি হলো অ্যাডজেক্টিভ, দ্বিতীয় হলো প্রিপোজিশন, এবং তৃতীয়টি হলো নাউন। তো এই যে তাহলে এই যে পার্সুয়েসিভ সম্বন্ধে একটু ধারণা দেওয়া দরকার। পার্সুয়েসিস কেমন? পার্সুয়েসিস হচ্ছে একটা বিল্ডিংয়ের ইটের মতো, যেমন একটি ইট, অনেকগুলো হাজার হাজার লক্ষ লক্ষ ইট দিয়ে একটি বিল্ডিং তৈরি হয়। তো এই যে একটা ওয়ার্ল্ড, পার্সুয়েসিস মানে হলো একটা ওয়ার্ল্ড, যে ওয়ার্ল্ড কী কী ধরনের, এই ধরনের পার্সুয়েসিস আছে সেই সম্বন্ধে আমি একটু আলোকপাত করি। তো প্রথম হচ্ছে নাউন, যে কোনো কোনো ব্যক্তি বা বস্তুর নাম বা কোনো গুণ এগুলো বোঝালে সেটাকে আমরা নাউন বলি। সেটা কোনো ব্যক্তির নাম অথবা কোনো গুণ অবস্থা এগুলো বোঝালে আমরা সেটাকে নাউন বলি। তো ওই যে এখানে উপরে উদাহরণটা একটু আগে দিলাম যে হি হ্যাজ অনেস্টি, এই অনেস্টিটা হলো নাউন, তার রয়েছে সততা, অনেস্টিটা এটা নাউন। হি ইজ এ গুড বয়, বয় শব্দটি হলো নাউন। তো এভাবে কোনো কিছুর নাম বোঝালে আমরা সেটাকে নাউন বলি। প্রোনাউন কাকে বলে? প্রোনাউন হচ্ছে যে নাউনের পরিবর্তে আমরা যে শব্দ ব্যবহার করি সেটি হলো প্রোনাউন। কী কী প্রমাণ আছে? যেমন ইট, ইহা, আইট, আইট রাইস, আমি ভাত খাই, রাইস, রাইসটা নাউন। তারপরে আমি কী বলছি? ইট ইজ আওয়ার মেইন ফুড, এটা আমাদের প্রধান খাদ্য। এই ইট বললাম, রাইসের পরিবর্তে আমরা ইট ব্যবহার করলাম। সো তাহলে ওই যে যখন নাউনের পরিবর্তে যখন আরেকটি শব্দ ব্যবহার করা হয়, বারবার তো আমরা বলি না আই ইট রাইস, রাইস শব্দটি বারবার আমরা আনি না, ইট ব্যবহার করি। তেমনিভাবে রহিম ইজ মাই গুড ফ্রেন্ড, হি ইজ ভেরি অনেস্ট। তো এই যে হি ব্যবহার করলাম রহিমের পরিবর্তে, তাহলে এই যে নাউনের পরিবর্তে আমরা যে সমস্ত শব্দ ব্যবহার করি সেগুলো হচ্ছে প্রোনাউন। নাউনের পরিবর্তে ব্যবহৃত শব্দ হলো প্রোনাউন। কী কী প্রোনাউন হতে পারে? আই, তারপরে ইউ, তারপরে হি, তারপরে দে, ইট, এই ধরনের শব্দগুলো হলো প্রোনাউন, নাউন। এরপরে যেটা সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সাধারণত আমরা কিন্তু অ্যাডজেক্টিভ বলবো না, আমরা কী বলবো? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মূলত গুণবাচক শব্দ। অ্যাডজেক্টিভ সাধারণত নাউনের পরিবর্তে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়, সাধারণত নাউনের পূর্বে বসে আমরা নাউনকে, নাউনের মডিফায়ার হিসেবে কাজ করে, নাউনকে মডিফাই করে। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, ম্যানের পূর্বে অনেস্ট ব্যবহৃত হলো। সে কেমন লোক? সৎ লোক। তো তাহলে এই যে অনেস্ট শব্দটি ম্যানকে মডিফাই করছে, কেমন ধরনের? সৎ লোক। তো গুণবাচক যে শব্দগুলো, নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, এগুলো যে যখন বোঝানো হয় সেই যে শব্দটি, সেই শব্দটি হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পর আছে অ্যাডভার্ব। অ্যাডভার্বটা হচ্ছে যে যেটি ভার্বকে মডিফাই করে, যে শব্দ অ্যাডজেক্টিভকে মডিফাই করে। যেমন অ্যাডজেক্টিভের কাজ হলো নাউনকে মডিফাই করা, আবার অ্যাডভার্বের কাজ হলো ভার্বকে মডিফাই করা, অ্যাডজেক্টিভকে মডিফাই করা। তো তাহলে এইটা আছে, যেমন হি ওয়েন্ট স্লোলি, ধীরে ধীরে গেল, হি ওয়েন্ট, এই যে ওয়েন্ট ভার্ব, এই ভার্বকে মডিফাই করছে স্লোলি, কেমনভাবে? ধীরে ধীরে, সে গেল ধীরে ধীরে। সো তাহলে এই যে যখন যখন ভার্বকে, ভার্বকে মডিফাই করে, কোনো শব্দ যখন ভার্বকে মডিফাই করে সেটা হচ্ছে অ্যাডভার্ব। আবার অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, যেমন হি ইজ ভেরি অনেস্ট, ইজ ভেরি শব্দটা অনেস্টের পূর্বে ব্যবহৃত হয়েছে, ব্যবহৃত হয়ে এটি অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। সো তাহলে আমরা দেখছি যে অ্যাডভার্ব বলে সেই শব্দ যা ভার্বকে মডিফাই করে, যা অ্যাডজেক্টিভকে মডিফাই করে। তাহলে আমরা নাউন বললাম, অ্যাডজেক্টিভ বললাম, ভার্ব বললাম, অ্যাডভার্ব বললাম, প্রিপোজিশন। প্রিপোজিশন হচ্ছে কতগুলো শব্দ যা নাউন অথবা প্রোনাউনের পূর্বে ব্যবহৃত হয়। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবল, দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটি টেবিলে আছে, দ্য বুক ইজ অন দ্য টেবল। এই যে টেবিল, টেবিল এবং অন দ্য টেবল, দ্য বুক ইজ অন দ্য টেবল, টেবিলের পূর্বে প্রিপোজিশন ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ প্রিপোজিশনটা সাধারণত নাউন অথবা প্রোনাউনের পূর্বে ব্যবহৃত হয়। যেমন হি স্যাট বাই মি, সে আমার পাশে বসলো, সে আমার পাশে বসলো, হি স্যাট বাই মি। তো তাহলে এই যে মির পূর্বে বাই ব্যবহৃত হচ্ছে, ব্যবহৃত হয়ে এটি মানে সম্পর্ক সৃষ্টি করছে সাবজেক্টের সাথে, এই যে আরেকটি যে অবজেক্ট সেই অবজেক্টের মাঝে একটি সম্পর্ক তৈরি করছে। সো তাহলে এইভাবে মানে দেখতে পাই যে প্রিপোজিশনটা নাউন অথবা প্রোনাউনের পূর্বে ব্যবহৃত হতে পারে। প্রিপোজিশনের পরে কনজাংশন। এখন কনজাংশন কাকে বলে? কনজাংশনটা হলো সেই শব্দ যা দুটি বাক্যের মাঝখানে ব্যবহৃত হয়। কনজাংশন হলো সেই শব্দ দুটি সেন্টেন্সের মাঝখানে ব্যবহৃত হয়। অ্যান্ড অর বাট, হি হি কেম হিয়ার অ্যান্ড ওয়েটেড ফর সাম টাইম, সেখানে আসলো এবং কিছু সময় অপেক্ষা করলো। অ্যান্ড অ্যান্ড ওয়েটেড ফর সাম টাইম, তাহলে এই যে ওয়েটেড ফর সাম টাইম, কিছু সময় অপেক্ষা করলো, তো এইটা হচ্ছে কনজাংশন। অর্থাৎ কনজাংশন হলো দুটি বাক্য অর্থাৎ দুটি ক্লজের মাঝখানে, দুটি সেন্টেন্সের মাঝখানে কিংবা দুটি ক্লজের মাঝখানে এটি ব্যবহৃত হয়। আর কী কী আছে? অ্যান্ড, অ্যান্ড আছে, অর হলো, অর আছে, বাট, এইগুলো হলো কনজাংশন। আমি একটা আর একটা বাটের একটা উদাহরণ দিই। হি ইজ রিচ বাট, হি ইজ রিচ বাট নট অনেস্ট, হি রিচ বাট নট অনেস্ট। তাহলে হি ইজ রিচ ধনী কিন্তু সৎ নয়, মানে হি ইজ রিচ বাট হি ইজ নট অনেস্ট। তো এই যে বাটটি শব্দটি এই দুটি সেন্টেন্সের মাঝখানে ব্যবহৃত হলো। তো এভাবে আমরা দেখি কনজাংশন হলো সেই শব্দ যেটি দুটি সেন্টেন্স দুটি ক্লজের মাঝখানে ব্যবহৃত হয়। অ্যান্ড অর বাট এই শব্দগুলো কনজাংশন। আরেকটা হলো ইন্টারজেকশন। ইন্টারজেকশনটা হলে সেই শব্দ গুণ মানে ইমোশন আবেগ প্রকাশ করে যে শব্দ সেটি হলো ইন্টারজেকশন। কী কী ধরনের শব্দ? ও, হ্যাঁ, আলাস, আ, হে, হুররা, এই ধরনের শব্দগুলো হলো ইন্টারজেকশন। আলাস, আই অ্যাম ডান, হুররা, উই হ্যাভ ওন দি গেম, সো এই ধরনের শব্দগুলো হলো ইন্টারজেকশন। সো শ্রোতা বন্ধুরা, আমি আজকে একটি ভাষা ধারণা দেওয়ার চেষ্টা করছি, পার্টিসিপেশন সম্বন্ধে একটি ওভারঅল একটি ভাষা ধারণা দেওয়ার চেষ্টা। যেহেতু আমাদের আজকের মূল আলোচ্য বিষয় হলো একটি ওয়ার্ড কিভাবে বিভিন্ন কনটেক্সটে বিভিন্ন একই শব্দ বিভিন্ন পার্টিসিপেশন হিসেবে ব্যবহৃত হয়, আমাদের সেটি আমাদের মূল আলোচনার বিষয়। একই শব্দ বিভিন্ন কনটেক্সটে কিভাবে বিভিন্ন পার্টস অফ ইসিস হিসেবে ব্যবহৃত হয়, একই শব্দ তার রূপ পরিবর্তন না করে একই ওয়ার্ড বিভিন্ন কনটেক্সটে বিভিন্ন ধরনের পার্টস অফ ইসিস হিসেবে ব্যবহৃত হতে পারে, আমরা সেই বিষয়ে আমাদের আলোচনা। যে একটি শব্দ হচ্ছে আফটার, এই আফটার শব্দটি আমরা দেখাবো যে কিভাবে এটি নাউন হতে পারে, কিভাবে এটি কনজাংশন হতে পারে, কিভাবে এটি অ্যাডভার্ব হতে পারে, কিভাবে অ্যাডজেক্টিভ হতে পারে, একই শব্দ। তো এটাই আমাদের আলোচনার বিষয়। তাহলে আফটার দিয়ে আমি কতগুলো উদাহরণ দিই, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। উই শ্যাল লিভ আফটার লাঞ্চ, উই শ্যাল লিভ আফটার লাঞ্চ, লাঞ্চের পরে আমরা যাত্রা করব, আমরা ত্যাগ করব আমাদের স্থান। উই শ্যাল লিভ আফটার লাঞ্চ, এই যে আফটার শব্দটি, এই লিভ আফটার লাঞ্চ, এই লাঞ্চ আফটার হচ্ছে লাঞ্চের, এটা হচ্ছে প্রিপোজিশন, এটা হলো প্রিপোজিশন, লাঞ্চের পূর্বে এটি ব্যবহৃত হয়েছে। উই শ্যাল লিভ আফটার লাঞ্চ প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। সো তাহলে এটা আমি আগেই বলেছি যে প্রিপোজিশন হলো সেই শব্দ যেটি নাউন অথবা প্রোনাউনের পূর্বে ব্যবহৃত হয়। উই শ্যাল লিভ আফটার লাঞ্চ, লাঞ্চের পরে। দ্বিতীয় যে সেন্টেন্স সেটা হচ্ছে উই রিচড দ্য স্টেশন আফটার দ্য ট্রেন হ্যাড লেফট, উই রিচড দ্য স্টেশন আফটার দ্য ট্রেন হ্যাড লেফট। এখানে কিন্তু দুটি সেন্টেন্স আছে, উই রিচ দিস স্টেশন একটি সেন্টেন্স, আফটার দ্য ট্রেন হ্যাড লেফট আরেকটি সেন্টেন্স। এখানে এই দুটি সেন্টেন্সের মাঝখানে কানেক্টর হিসেবে কানেক্টর হিসেবে আপটাই ব্যবহৃত হয়েছে। এখানে আপটারটা কিন্তু কনজাংশনের কাজ করছে। আমি আগেই বলেছি যে কনজাংশন হল সেই শব্দ যেটি দুটি সেন্টেন্স অর্থাৎ দুটি ক্লজের মাঝখানে ব্যবহৃত হয়, দুটিকে কানেক্ট করে, দুটি ক্লজকে কানেক্ট করে, সেটি হলো আফটার। উই রিচ দি স্টেশন একটা অংশ আর আফটার দি ট্রেন হ্যাড ল্যাভ, তো এটা হচ্ছে মেন ক্লজ। উই রিচ দি স্টেশন মেন ক্লজ মেন সেন্টেন্স, আর আফটার দি ট্রেন হ্যাড লেফট এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সো যা হোক, তাহলে এই যে আফটার শব্দটি দুটি ক্লজের মাঝখানে ব্যবহৃত হয়ে কানেক্টর হিসেবে কাজ করছে, অর্থাৎ এটি হলো কনজাংশন। এরপরে যে সেন্টেন্স সেটা হলো উই লেফট অ্যান্ড হি কেম সুন আফটার। তো ইউ লেফট অ্যান্ড হি কেম সুন আফটার, ইউ লেফট অ্যান্ড হি কেম সুন আফটার, তুমি চলে গেলে এবং খুব তাড়াতাড়ি সে চলে আসলো, সুন আফটার। তো তাহলে এই যে সুন, তো সুনটাকে সুনটার মডিফায়ার হিসেবে আফটার কাজ করছে, সুন আফটার। তো এখানে অ্যাজেটিভের মডিফায়ার হিসেবে কাজ করছে। আমি বলেছি যে অ্যাডভার্ব হলো সেই শব্দ যেটি ভার্বের মডিফায়ার হিসেবে কাজ করে, যেটি অ্যাজেকটিভের মডিফায়ার হিসেবে কাজ করে। এখানে সুনের মডিফায়ার হিসেবে আফটার ব্যবহৃত হয়েছে, ইউ লেফট অ্যান্ড হি কেম সুন আফটার। সেজন্য এই আফটারটা দেখো দেখো যে এটা একেবারে সবার শেষে ব্যবহৃত হয়েছে, ইউ লেফট অ্যান্ড হি কেম সুন আফটার, আফটারটা এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আরেকটি সেন্টেন্স হলো ইউ মাস্ট নো দ্য আফটার ইফেক্ট অফ দিস মেডিসিন। আফটার ইফেক্ট কি, কেমন ইফেক্ট? আফটার ইফেক্ট, তো এই যে ইফেক্টের পূর্বে এটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। আমি বলেছি অ্যাডজেক্টিভ হল সেই শব্দ যেটি নাউনের পূর্বে ব্যবহৃত হয়ে নাউনের মডিফায়ার হিসেবে কাজ করে। ইউ মাস্ট নো, তুমি জানবে দি আফটার ইফেক্ট অফ দিস মেডিসিন, এই ওষুধের যে পরবর্তী যে প্রতিক্রিয়া সেটা। তাহলে আফটার ইফেক্ট, ইফেক্টের পূর্বে এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। তাহলে আমরা দেখলাম যে একই শব্দ আফটার এক জায়গায় নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে আফটার লাঞ্চ, আরেক জায়গায় কনজাংশন আফটার দি ট্রেন হ্যাড লেফট, এরপরে হি কেম সুন আফটার এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হলো, এবং আরেক জায়গায় হলো আফটার ইফেক্ট, তো এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। পরের যে শব্দটি সেটা হলো অ্যাবাউট। অ্যাবাউট হলো উই নো নাথিং অ্যাবাউট দি ম্যাটার, উই নো নাথিং অ্যাবাউট দি ম্যাটার, আমরা বিষয়টি সম্বন্ধে কিছু জানি না। এখানে অ্যাবাউট শব্দটি হলো প্রেপোজিশন, কারণ হচ্ছে যে এই ম্যাটার বিষয়ের সম্বন্ধে আমরা কিছু জানি না, এই অ্যাবাউটটা হচ্ছে প্রেপোজিশন। কারণ হচ্ছে যে নাউনের পূর্বে এটি ব্যবহৃত হয়ে এটি টোটাল বাক্যের মধ্যে একটি সম্পর্ক সৃষ্টি করছে, যে উই নো নাথিং অ্যাবাউট দি ম্যাটার, এই প্রিপোজিশন নাউনের পূর্বে ব্যবহৃত হয় এবং মানে সমস্ত বাক্যের মধ্যে একটি সম্পর্ক সৃষ্টি করে, রিলেশন তৈরি করে। তো এই ম্যাটারের পূর্বে অ্যাবাউট শব্দটি ব্যবহৃত হয়েছে, এটা প্রিপোজিশন হিসেবে কাজ করছে। পরের সেন্টেন্সটি হলো দ্য চিলড্রেন ওয়ার ওয়াকিং অ্যাবাউট, দ্য চিলড্রেন ওয়ার ওয়াকিং অ্যাবাউট ইন দ্য গার্ডেন, দ্য চিলড্রেন ওয়ার ওয়াকিং অ্যাবাউট ইন দ্য গার্ডেন। শ্রোতা বন্ধুরা লক্ষ্য করুন, দ্য চিলড্রেন ওয়ার ওয়াকিং অ্যাবাউট, এই যে ওয়াকিং হাঁটছে, অ্যাবাউট মানে এদিক সেদিক ইতস্তত, দ্য চিলড্রেন ওয়ার ওয়াকিং অ্যাবাউট ইন দ্য গার্ডেন। যে অ্যাবাউট এখানে অ্যাডভার্ব, অ্যাডভার্ব কেন? কারণ হলো যে এই অ্যাবাউট শব্দটা দিয়ে যে ওয়াকিং হাঁটছে এদিক সেদিক ইতস্তত, এই ভার্ব সম্বন্ধে আমরা একটা ধারণা পাচ্ছি এই অ্যাবাউটের ব্যবহারের মাধ্যমে। আমি আগেই বলেছি যে অ্যাডভার্ব হলো সেই শব্দ যেটি ভার্ব সম্বন্ধে তথ্য দেয়, ইনফরমেশন দেয়, ভার্ব কী করছে, কেমনভাবে ভার্বটি সম্পাদিত হচ্ছে, কাজটি কীভাবে সম্পাদিত হচ্ছে। আর কি হলো অ্যাজেক্টিভ মডিফায়ার হিসেবে কাজ করে। তো দি চিলড্রেন ওয়ার ওয়াকিং, আমি যদি বলতাম যে চিলড্রেন ওয়ার ওয়াকিং ইন দ্য গার্ডেন, তাহলে কিন্তু আমরা জানতাম না কীভাবে তারা হাঁটাহাঁটি করছে, ইতস্তত, বিক্ষিপ্ত। দ্য চিলড্রেন ওয়ার ওয়াকিং অ্যাবাউট, তো এই যে অ্যাবাউট শব্দটি এটি ভার্ব সম্বন্ধে তথ্য দিচ্ছে, সে কারণে এটা হলো অ্যাডভার্ব। এরপরে যে শব্দ সেটা হচ্ছে অ্যাবাব, অ্যাবাবের ঊর্ধ্বে আমরা শান্ত জানি, তো এটি বিভিন্ন কন্টেক্সটে বিভিন্নভাবে ব্যবহৃত হয়। উই আর ফ্লাইং অ্যাবাব দি ক্লাউডস, আমরা মেঘের উপর দিয়ে উড়ে যাচ্ছিলাম, আমরা মেঘের উপর দিয়ে উড়ে যাচ্ছিলাম। তার এই যে ক্লাউড, অ্যাবাব দি ক্লাউড, ক্লাউড আছে মেঘ নাউন, এর পূর্বে অ্যাবাব শব্দটি ব্যবহৃত হয়েছে, এটি প্রিপজিশন। নাউনের পূর্বে এই অ্যাবভ শব্দটি ব্যবহৃত হয়েছে। পরের সেন্টেন্সটি ডিভাইন মার্সি কামস ফ্রম অ্যাভাব, ডিভাইন মার্সি কামস ফ্রম অ্যাভাব, তো কোত্থেকে স্বর্গীয় যে দয়া রহমত অর্থাৎ ঐশ্বরিক রহমত কোত্থেকে আসে, দয়া আসে হলো থেকে, ফ্রম অ্যাভাব। এই অ্যাভাব বলতে গডকে বোঝানো হয়েছে, আল্লাহকে বোঝানো হয়েছে, ফ্রম অ্যাভাব। সে কারণে এটি হলো নাউন, সেখানে এটি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, দ্য ডিভাইন মার্সি কামস ফ্রম অ্যাভাব।
1: শুনছেন চলো ইংরেজি শিখি, ব্যবহারিক ইংরেজি শিক্ষার অনুষ্ঠান বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এখন সময় হলো খবরের, বাংলা খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।
3: আসসালামু আলাইকুম, সন্ধে 6:30, বাংলাদেশ বেতার খবর, পড়ছি শামিমা রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল দিনব্যাপী সফরে ফেনি যাচ্ছেন। কর্মসূচি অনুযায়ী তিনি পরশুরাম উপজেলার খেয়াঘাট মুহুরী ব্রিজ এলাকায় মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ পুনর্বাসন প্রকল্পের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী ফুলগাজী উপজেলায় বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ অনুষ্ঠানে যোগ দেবেন এবং ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোতে স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন। এছাড়া তারেক রহমান বিকেলে ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয় কর্মরত ব্যক্তিবর্গের সম্মানী প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন। বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে সহায়তা আরও বাড়ানোর জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেলে তিনি এ আহ্বান জানান। এ সময় রোহিঙ্গা সংকটে চীনের গঠনমূলক ভূমিকার প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, সংকট সমাধান ও টেকসই প্রত্যাবাসনে চীনের উদ্যোগ সহায়ক হবে। তিনি তৈরি পোশাক, বৈদ্যুতিক যান, লাইট ইঞ্জিনিয়ারিং, উচ্চ প্রযুক্তির ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর ও সৌরশক্তিসহ বিভিন্ন খাতে আরও সহযোগিতা ও বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান। কুনমিং চট্টগ্রাম করিডোর এবং চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর সহ বহুপাক্ষিক আঞ্চলিক যোগাযোগের উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ চীন ও সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে পারস্পরিক স্বার্থে কাজ করতে প্রস্তুত। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, চিকিৎসকরা দেশের মেধাবী, সাহসী ও গর্বিত সন্তান, যাদের ত্যাগ ও আন্তরিকতায় দেশেই চিকিৎসা সেবা ক্রমশ উন্নত হচ্ছে। ফলশ্রুতিতে দেশের চিকিৎসা সেবার প্রতি মানুষের আস্থাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট ও হাসপাতাল 250 শয্যায় উন্নীতকরণ বিষয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, হাম ও ডেঙ্গু রোগে মৃত্যু রোধে চিকিৎসক ও নার্সদের সব রকম প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ব্যাপকতা রোধে হামের ভ্যাকসিন দেওয়া অব্যাহত থাকবে। এ সময় ফ্যাসিস্ট শক্তি যেন এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের উপর আর আঘাত হানতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে চিকিৎসক সমাজ সহ সকলের প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে সকল ক্ষেত্রেই উন্নয়নের সাথে সাথে চিকিৎসা সেবা প্রদানেও অগ্রগতি হচ্ছে। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেয়া হবে না। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য সম্ভব সবকিছু করবে সরকার, সরকারকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। তিনি আজ রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ওলামা দলকে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন। চিফ হুইপ বলেন, ক্ষতি পুরোহিতদের জন্য সরকার ভাতার ব্যবস্থা করেছে, বিএনপি তাদের মূল্যবোধকে এগিয়ে নেওয়ার জন্য যা যা প্রয়োজন তা করছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সাথে যুদ্ধ খুব শীঘ্রই শেষ হবে, তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করেননি। তিনি পুনরায় বলেন, ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেয়া হবে না। এদিকে ইরানের রেভলিউশনারি গার্ড যুক্তরাষ্ট্রের আগাম নির্বাচনকে সামনে রেখে দেশটির ভোটারদের প্রতি এক খোলা চিঠিতে ট্রাম্প প্রশাসনকে পরিবর্তন করার আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অবরোধের ফলে ইরানের ঔষধ শিল্প চাপের সম্মুখীন হয়েছে। ইরানের ঔষধের দাম ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে এবং দেশটিতে কিছু ঔষধ খুঁজে পাওয়া বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। কোনো কোনো ঔষধের দাম তিনগুণ বৃদ্ধি পেয়ে অর্থনৈতিক চাপকে বাড়িয়ে দিয়েছে। এছাড়া দেশটিতে খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যের দামও বৃদ্ধি পেয়েছে। একই সময়ে বেকারত্ব বৃদ্ধি পাওয়ার পাশাপাশি মুদ্রার মান কমতে শুরু করেছে। এশিয়ান গেমসের খবর। আগামীকাল জাপানের নিশিনে এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেট ইভেন্টের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ পাকিস্তানের মোকাবেলা করবে। ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে। একই ভেন্যুতে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। সব শেষে আবহাওয়া। আজ রাতে ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে ৭টায়।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে বাংলা খবর রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার খুলনা। এখন

0: Hydrizian, Mohammad Kamruz Zaman, District Education Officers, Secondary Education Officers and teachers from different educational institutions of the division attended the event. Selected students from secondary schools in the 10 districts of Khulna Division were taking part in the competition. Football and white team defeated red team by a solitary goal in a friendly football match. Junior students at the Khalichpur Bongobashi school ground in Khulna today. Finally, weather and forecast valid till 1 tonight says there is no inland river port warning and no signal is to be hoisted. And that's the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Allah Hafiz.
1: বাংলাদেশ বেতার খুলনা শ্রোতা বন্ধুরা, ফিরে যাচ্ছি চলো ইংরেজি শিখি ব্যবহারিক ইংরেজি শিক্ষার অনুষ্ঠানে।
2: এই অ্যাবাবকে দিয়ে কিন্তু ব্যক্তি অর্থাৎ ঈশ্বরকে সৃষ্টিকর্তাকে বোঝানো হয়েছে, আল্লাহ তালাকে বোঝানো হয়েছে, সে কারণে এটি নাউন। পরের সেন্টেন্সটি প্লিজ লুক অ্যাবাব, প্লিজ লুক অ্যাবাব, দয়া করে উপরের দিকে তাকান, লুক অ্যাবাব। এই অ্যাবাব শব্দটি হলো অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব? কারণ হচ্ছে যে লুক সম্বন্ধে আমাদের ধারণা পাচ্ছি। আমি যদি বলতাম প্লিজ লুক, তাহলে তাকান, কোথায় তাকাবো, কিছু কোনো তথ্য থাকে না। প্লিজ লুক অ্যাবাব, উপরের দিকে তাকান, তাহলে এই যে আমি যে বলছি যে তাকান কোথায়, কোন দিকে, অ্যাবাব। তো ভার্ব সম্বন্ধে আমরা যে ইনফরমেশনটা পাচ্ছি কোত্থেকে পাচ্ছি, সেটা অ্যাবাব থেকে পাচ্ছি, উপরের দিকে। সে কারণে এই যে ভার্ব সম্বন্ধে যে এক্সট্রা ইনফরমেশন আমরা পাচ্ছি, ভার্ব কীভাবে তার কাজ সম্পাদন করছে, সেটা হচ্ছে এই অ্যাভার্বের মাধ্যমে জানতে পারছি উপরের দিকে। সুতরাং এটি অ্যাডভার্ব। অ্যাভার্ব সম্বন্ধে আরেকটি সেন্টেন্স বলি, সেটা হচ্ছে দ্য অ্যাভাব সেন্টেন্স ইজ কারেক্ট, উপরের বাক্যটি সঠিক, অ্যাভাব সেন্টেন্স। তো এখানে লক্ষ্য করুন যে এই যে সেন্টেন্সের পূর্বে অ্যাভাব শব্দটি ব্যবহৃত হয়েছে, সেন্টেন্সের পূর্বে অ্যাভাব শব্দটি ব্যবহৃত হয়েছে, সুতরাং এটাই কেমন সেন্টেন্স, উপরের সেন্টেন্স, অবস্থান বোঝাচ্ছে। তো এই যে অ্যাডজেক্টিভের কাজ হলো দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, এগুলো প্রমাণ প্রকাশ করে। সুতরাং অ্যাভাব সেন্টেন্স তাহলে এই যে সেন্টেন্সের মডিফায়ার হিসেবে কাজ করছে, তো এই কারণে এটি অ্যাডজেক্টিভ, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা। শ্রোতা বন্ধুরা লক্ষ্য করুন যে আমরা নাউনের পূর্বে প্রিপজিশন ব্যবহৃত হয়, আবার নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। পার্থক্য হলো যে ওই যে প্রিপজিশনটা ওটা কোনো দোষ গুণ এগুলো কিছুই নির্দেশ করে না, কিন্তু অ্যাবাব শব্দটি এই যে অর্থাৎ অ্যাডজেক্টিভ শব্দটি নাউনের পূর্বে ব্যবহৃত হয়, নাউন সেই নাউনের দোষ গুণ অবস্থার সঙ্গে ইত্যাদি নিধন করে, অর্থাৎ মডিফায়ার হিসেবে কাজ করে। সুতরাং অ্যাবাব শব্দটি হলো অ্যাডজেক্টিভ। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো As. তো যেমন হি ট্রিটেড মি অ্যাজ এ ফ্রেন্ড, হি ট্রিটেড মি অ্যাজ এ ফ্রেন্ড, সে আমাকে বন্ধু হিসেবে ট্রিট করলো, দেখলো, হি ট্রিট মি অ্যাজ এ ফ্রেন্ড। তো এখানে এই যে অ্যাজটা এই ফ্রেন্ডের পূর্বে অ্যাজ ব্যবহৃত হয়েছে, সুতরাং অ্যাজটি হলো প্রিপজিশন। আমি বলেছি যে নাউনের পূর্বে শান্ত প্রিপজিশন নাউন এবং প্রোনাউনের পূর্বে প্রিপজিশন ব্যবহৃত হয়। হি ট্রিটেড মি অ্যাজ এ ফ্রেন্ড, সে আমাকে বন্ধু হিসেবে আচরণ করলো, ট্রিটেড মি অ্যাজ এ ফ্রেন্ড, এই ফ্রেন্ডের পূর্বে অ্যাজ ব্যবহৃত হয়েছে, সে কারণে এটি প্রিপজিশন। দিস ইজ দ্য সেম বুক অ্যাজ এ লস্ট ইয়েস্টারডে, এটি হলো সেই বই যেটি আমি গতকাল হারিয়েছিলাম। শ্রোতা বন্ধুরা লক্ষ্য করুন, এইখানে কিন্তু দুটি সেন্টেন্সের মাঝখানে অ্যাজ শব্দটি ব্যবহৃত হয়েছে। দিস ইজ দ্য সেম বুক, সেম ব্যাগ, দিস ইজ দ্য সেম ব্যাগ অ্যাজ আই লস্ট ইয়েস্টারডে। তো এখানে এই দুটি ক্লজের মাঝখানে অ্যাজ শব্দটি ব্যবহার হয়েছে, অর্থাৎ দুটি সেন্টেন্সের মাঝখানে, ছোট ছোট সেন্টেন্স। দিস ইজ দি সেম ব্যাগ একটি সেন্টেন্স, অ্যাজ আই লস্ট ইয়েস্টারডে যেটি আমি গতকাল হারাইছিলাম। সুতরাং এই যে অ্যাজ শব্দটি দুটি সেন্টেন্সের মাঝখানে ব্যবহৃত হয়েছে, এটি হলো প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। খেয়াল করুন, আমি আবার বলি, দিস ইজ দ্য সেম বুক অ্যাজ আই লস্ট, অ্যাজ মানে এখানে হুইস, লক্ষ্য করুন এখানে এক কনজাংশন, এখানে হুইস, অ্যাজ মানে হুইস, মানে দ্যাট, এখানে দ্যাটের পরিবর্তে ব্যবহৃত হয়েছে, হুইসের পরিবর্তে অ্যাজ শব্দটি ব্যবহৃত হয়েছে। দিস ইজ দ্য সেম বুক হুইস আই লস্ট ইয়েস্টারডে, সুতরাং এখানে অ্যাজ রিলেটিভ প্রোনাউনের পরিবর্তে হিসেবে কাজ করছে, সুতরাং এটি প্রোনাউন। পরের যে সেন্টেন্সটি সেটা হচ্ছে take rest for some time as you are very tired. Take rest for some time as you are very tired. লক্ষ্য করুন এখানে দুটি বাক্যের মাঝখানে এই শব্দটি ব্যবহৃত হয়েছে, টেক রেস্ট ফর সাম টাইম অ্যাজ ইউ আর ভেরি টায়ার্ড, যেহেতু আপনি খুব ক্লান্ত, এইখানে কিন্তু এটি কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে। আগেরটি প্রণাম হিসেবে ব্যবহৃত হয়েছিল, দিস ইজ দ্য সেম ব্যাগ অ্যাজ আই লস্ট স্টার্ডে, মানে হুইস আই লস্ট স্টার্ডে, আর এখানে টেক রেস্ট ফর সাম টাইম অ্যাজ মানে যেহেতু, আগেরটা আছে যেটি আর পরেরটা হলো যেহেতু। টেক রেস্ট ফর সাম টাইম অ্যাজ ইউ আর ভেরি টায়ার্ড, এই অ্যাজ মানে আছে যেহেতু, এখানে কানেক্টর হিসেবে কাজ করছে, দুটি ক্লজের মাঝখানে কানেক্টর হিসেবে কাজ করছে যেহেতু, মানে সিন্স যেহেতু, সুতরাং এই অ্যাজটি হলো কনজাংশন। তাহলে আমরা দেখলাম যে একই অ্যাজ তিনটি সেন্টেন্সে তিনভাবে ব্যবহৃত হচ্ছে। প্রথম সেন্টেন্সে অ্যাজ মানে হচ্ছে অ্যাজ হলো প্রিপজিশন, ফ্রেন্ডের আগে অ্যাজ ব্যবহৃত হয়েছে। দ্বিতীয় সেন্টেন্সে অ্যাজ মানে হুইস, দুটি সেন্টেন্সের মাঝখানে অ্যাজ হুইস, অর্থাৎ এটা প্রণাম হিসেবে কাজ করছে। এবং তৃতীয় সেন্টেন্সে অ্যাজ মানে আছে যেহেতু, সিন্স, এটি দুটি সেন্টেন্সের মাঝখানে একটি কানেক্টর হিসেবে কাজ করছে, অর্থাৎ কনজাংশন। তাহলে প্রথম সেন্টেন্সে প্রিপজিশন, দ্বিতীয় সেন্টেন্সে প্রণাম এবং তৃতীয় সেন্টেন্সে কনজাংশন। আরেকটি শব্দ আমরা আলোচনা করি, সেটা হচ্ছে ব্যাক। এই ব্যাক শব্দটি এইভাবে একই বিভিন্ন সেন্টেন্সে বিভিন্ন কনটেক্সটে বিভিন্ন পার্টস অফ হিসেবে ব্যবহৃত হয়েছে, সেটি আমি বলছি। দ্য ব্যাক অব দি চেয়ার ইজ ব্রোকেন, দ্য ব্যাক অফ দি চেয়ারের পিছনটি, পিছনের অংশ ব্যাক, দ্য ব্যাক অব দি চেয়ার ইজ ব্রোকেন, চেয়ারের পিছন অংশটি ভাঙা। এই ব্যাক কিন্তু নাউন, দ্য ব্যাক অব দি চেয়ার ইজ ব্রোকেন মানে এই ব্যাক মানে পিছনের অংশ, এটি আছে ব্যাকটা আছে নাউন। দ্বিতীয় সেন্টেন্সে হি এন্টার দি হাউস থ্রু দি ব্যাক ডোর, সে ঘরে প্রবেশ করল পিছনের দরজা দিয়ে, ব্যাক ডোর। এখানে কিন্তু ডোরের পূর্বে কেমন কোন ডোর দিয়ে, পিছনের দরজা, ব্যাক ডোর, অর্থাৎ ডোরের নাউনের মডিফায়ার হিসেবে কাজ করছে এখানে ব্যাক। তো আমি বলেছি যখন নাউনের মডিফায়ার হিসেবে যে শব্দ কাজ করে সেটি কিন্তু অ্যাডজেক্টিভ। কেমন দরজা, পিছনের দরজা, ব্যাক ডোর, সুতরাং এটি অ্যাডজেক্টিভ। প্রথমটা হলো নাউন, দি ব্যাক অব দি চেয়ার ইজ ব্রোকেন, চেয়ারের পিছনের অংশ ভাঙা, এটা নাউন। দ্বিতীয় সেন্টেন্সে এই ব্যাক হচ্ছে ব্যাক ডোর, সুতরাং এসে অ্যাডজেক্টিভ। আবার হোয়েন উইল হি কাম ব্যাক, সে কখন ফিরে আসবে, কাম ব্যাক, কামের পরে ব্যাক শব্দটি ব্যবহৃত হয়েছে। আমি বলেছি যে যখন ভার্বকে মডিফাই করে, যে শব্দ ভার্বকে মডিফাই করে, যে শব্দ অ্যাডজেক্টিভকে মডিফাই করে, সেটি হলো অ্যাডভার্ব। হোয়েন উইল হি কাম, সে কখন ফিরে আসবে। এই কাম সম্বন্ধে আমরা যে অতিরিক্ত ইনফরমেশন পাচ্ছি, হোয়েন উইল কাম ব্যাক, কাম সম্বন্ধে আমরা এই ব্যাকের মাধ্যমে ধারণা পাচ্ছি, কাম ব্যাক, এই ব্যাক শব্দটি অ্যাডভার্ব। তাহলে হচ্ছে যে শব্দ ভার্ব সম্বন্ধে, যে শব্দ অ্যাডজেক্টিভ সম্বন্ধে অতিরিক্ত ইনফরমেশন দেয়, অর্থাৎ এদেরকে মডিফাই করে, সেগুলো হল অ্যাডভার্ব। পরের সেন্টেন্সটি হল হি ব্যাকস হিস সান ফিনান্সিয়ালি, সে তার ছেলেকে আর্থিকভাবে সমর্থন করে, সাপোর্ট দেয়, ব্যাক, এই ব্যাকটা হলো ভার্ব। হি ব্যাকস হিস সান ফিনান্সিয়ালি, তাকে ব্যাকিং দেয়, সাপোর্ট দেয়, সমর্থন করে, ব্যাকস, হি ব্যাকস হিস সান ফিনান্সিয়ালি, আর্থিকভাবে তাকে ব্যাকিং করে, সমর্থন দেয়। তাহলে একই শব্দ বিভিন্ন কন্টেক্সটে বিভিন্ন ধরনের পার্সপেক্টিভ হিসেবে ব্যবহৃত হলো। প্রথম ব্যাকটা হলো দি ব্যাক অব দি চেয়ার, এটা হচ্ছে নাউন। পরের শব্দে এন্টার টু দি ব্যাক ডোর, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। পরের সূত্রে কাম ব্যাক, এই ব্যাকটা হলো অ্যাডভার্ব। এবং সর্বশেষ যে ব্যাক, হি ব্যাকস, এটা ভার্ব হিসেবে ব্যবহৃত হলো। সত্য বন্ধুরা, আমরা আমাদের আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমরা যে আলোচনা করলাম, এই যে পার্সপেক্টিভস, একই ওয়ার্ড কীভাবে বিভিন্ন কন্টেক্সটে বিভিন্ন ধরনের পার্সপেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, সে সম্বন্ধে আমরা আলোচনা করেছি। আশা করি এ সম্বন্ধে আপনাদের একটি সুস্পষ্ট ধারণা হয়েছে। আমাদের এই আলোচনার বিষয়ে, এই অনুষ্ঠান বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো জিজ্ঞাসা থাকে, কিছু জানতে চান, সে বিষয়ে আমাদের কাছে চিঠি লিখতে পারেন। আমাদের কাছে চিঠি লিখতে থাকে না, চলো ইংরেজি শিখি, প্রযত্নাঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার, খুলনা। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবার
1: চলো ইংরেজি শিখি ব্যবহারিক ইংরেজি শিক্ষার অনুষ্ঠানটি শেষ হলো। গ্রন্থনা উপস্থাপনায় প্রফেসর মোহাম্মদ ইকবাল হোসেন, তত্ত্বাবধানে রিপন কুমার ভদ্র, প্রযোজনায় তনুজা মণ্ডল। বাংলাদেশ বেতার খুলনা পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে
3: জায়গায়, এবং ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 21.9 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 69%, সন্ধ্যে 64%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:50 এবং সূর্য অস্ত যাবে 5:46। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
4: This is Bangladesh Weather, giving you the weather report read by Shamim Anasreen. Dhaka Met Office forecast for the inland river reports, valley till 1 AM says that there is no warning and no signal is to be hoisted. Now forecast for the entire country, valley till 6 PM tomorrow. Light to moderate rain or thundershower accompanied by temporary gusts or squalls may be expected over more places of Chattogram and Sylhet divisions and at a few places of Moymansingh, Dhaka and Borishal divisions. Besides this, moderate type of heavy shower is expected over some places of Chattogram divisions. Meanwhile, mainly dry weather is likely to prevail over the country with partly cloudy sky as elsewhere over the country. Day and night temperature may be decreased slightly over the entire country. Today the highest temperature of the country was 36 degrees Celsius in Sohidpur and the lowest was 21.9 degrees Celsius in Sylhet. Today the temperature of Dhaka was recorded maximum 33.2 degrees Celsius and minimum 27.5 degrees Celsius. Humidity recorded in air at 9 a.m. was 69% and at 6 p.m. was 64%. The sun rises over Dhaka tomorrow at 5:50 a.m. and the sun sets at 5:46 p.m. And that is enough for weather report for this time.
3: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারে সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে আবহাওয়া বার্তা রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার খুলনা একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল 1 অক্টোবর 2026 বৃহস্পতিবার ফেনী জেলা সফর করবেন। সফরকালে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন। এই সকল অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জ ও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জ ও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। প্রিয় শ্রোতা, এখন শুনবেন একটি দেশাত্মবোধক গান। গানের কথা সাজিয়েছেন মুন্সি ওয়াদুদ, কণ্ঠ দিয়েছেন শামীম আরা লুনা।

0: দেশাত্মবোধক গানটি শুনলেন শামীম আরা লুনার কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা। হঠাৎ ভূমিকম্প অনুভূত হলে আতঙ্কিত বা দিশেহারা না হয়ে ভবনের নিচতলায় থাকলে দ্রুত বাইরে খোলা জায়গায় বেরিয়ে আসতে হবে, আর ওপরতলায় থাকলে কক্ষের নিরাপদ স্থান যেমন শক্ত খাট, টেবিলের নিচে, বিম বা কলামের পাশে অথবা রুমের এক পাশে আশ্রয় নিতে হবে। বসে পড়ে বালিশ, কুশন, হেলমেট বা নিজের দুহাত মাথার উপর দিয়ে মাথা সুরক্ষিত রাখার চেষ্টা করতে হবে। ভূমিকম্পের প্রথম ঝাঁকুনির পর পুনরায় ঝাঁকুনি হওয়ার আশঙ্কা থাকে, যেটিকে আফটার শক বলা হয়। সুতরাং একবার বাইরে বেরিয়ে এলে নিরাপদ অবস্থায় ফিরে না আসা পর্যন্ত ভবনে পুনরায় প্রবেশ না করাই ভালো। বাংলাদেশ বেতার খুলনা। স্থানীয় খবর শুনবেন বাংলায়।
1: আসসালামু আলাইকুম। সন্ধে সাতটা, বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি ইফাত সানিয়া ন্যান্সি। নৌ পরিবহন প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব আহসান বলেছেন, দেশের সব বন্দরকে রাজনৈতিক বলয়মুক্ত করে সুস্থ ও ব্যবসা বান্ধব পরিবেশ ফিরিয়ে আনা হবে। বন্দর পরিচালনায় কোন ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। প্রকৃত ব্যবসায়ী ও সংশ্লিষ্ট অংশীজনদের স্বার্থকে প্রাধান্য দিয়ে বন্দরের কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি আজ আকস্মিক বেনাপোল স্থলবন্দর পরিদর্শনকালে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বন্দর কোন রাজনৈতিক বলয় জায়গা নয়, দেশের অর্থনীতিতে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমদানি রপ্তানি কার্যক্রমকে গতিশীল করতে বন্দরে ব্যবসা পরিবেশ নিশ্চিত করতে হবে। ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারেন সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বেনাপোল বন্দরের উন্নয়ন প্রসঙ্গে নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে এই স্থলবন্দরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রতিবেশী দেশের সঙ্গে আমদানি রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে বন্দরের কার্যক্রম গতিশীল করতে হবে। তিনি আরও বলেন, শুধু অবকাঠামোর উন্নয়ন করলেই হবে না, বন্দরের সেবার মান, পণ্য খালাসের গতি, ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। ব্যবসায়ীরা যাতে দ্রুত ও হয়রানিমুক্তভাবে সেবা পান বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। বন্দরের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বন্দরের বিভিন্ন শেড ঘুরে দেখেন এবং পণ্য সংরক্ষণ ও খালাস কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন। বাংলাদেশ স্থলবন্দর চেয়ারম্যান মানজারুল মান্নান, যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, বেনাপোল স্থলবন্দরের পরিচালক মোহাম্মদ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা খান মাসুম বিল্লাহ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে কেসিসির ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সাথে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক 3 মাসের বিশেষ কর্মসূচিও বাস্তবায়ন করা হচ্ছে। তারপরও ডেঙ্গু সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, অফিস এবং বাড়ির মালিকদের নিজ নিজ আঙিনা নিজ নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখা এবং অব্যবহৃত জায়গায় প্রয়োজন মতো বৃক্ষরোপণ করতে হবে। তিনি আজ নগরীর পল্লীমঙ্গল উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচির আওতায় স্কুল কর্তৃপক্ষ এই কর্মসূচির আয়োজন করে। প্রশাসক বলেন, মহানগরীর শিক্ষা প্রতিষ্ঠান সমূহের সুন্দর পরিবেশ নিশ্চিত করতে নতুন ভবন তৈরি করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের যে কোনো সমস্যা যথাসময়ে অবহিত করা এবং মহানগরীর শিক্ষার পরিবেশ উন্নত করার সাথে সকলে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। স্কুল পরিচালনা কমিটির সভাপতি, সভাপতিতে স্কুলের প্রধান শিক্ষক সহ শিক্ষক শিক্ষার্থীগণ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর নগরীর 7 নম্বর ওয়ার্ডের কাশীপুর যমুনা রোড সংলগ্ন এলাকায় কেসিসি কর্তৃক চলমান ক্রাশ প্রোগ্রাম পরিদর্শন করেন। জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা আজ মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জানানো হয়, আগামী 2 অক্টোবর মাগুরা জেলা স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হবে এবং আগামী 9 অক্টোবর ফাইনাল অনুষ্ঠিত হবে। এতে আরও জানানো হয়, টুর্নামেন্টে মাগুরা সদর, মোহাম্মদপুর, শ্রীপুর ও শালিখা উপজেলা, মাগুরা পৌরসভা এবং জেলা পুলিশ সহ 6টি দল অংশ নেবে। জেলা প্রশাসকের সভাপতিতে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও জেলা ক্রীড়া অফিসার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। নজরুল বর্ষ উপলক্ষে তালা উপজেলার নগরঘাটা বিথি আইডিয়াল স্কুলে আজ 300 শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়। জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব প্রধান অতিথি হিসেবে এসব চারা বিতরণ করেন। এর আগে স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপ আঞ্চলিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে দুদিনব্যাপী 53তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা আজ খুলনা জেলা স্কুল মাঠে শুরু হয়েছে। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ হারুন অনুষ্ঠানে প্রধান অতিথি এবং জেলা প্রশাসক হুরে জান্নাত, জেলা শিক্ষা অফিসার এস এম সাইদুর রহমান ও জেলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুকুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন। মাধ্যমিক উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে খুলনা বিভাগের 10 জেলার জেলা শিক্ষা অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার ও বিভিন্ন স্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে রয়েছে হ্যান্ডবল, কাবাডি, দাবা ও সাঁতার। বিভাগের 10 জেলার বিভিন্ন মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় থেকে বাছাইকৃত শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। মিয়ানমার ও তৎসংলগ্ন উত্তর পূর্ব এবং বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত স্থল ও নিম্নচাপটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে আজ উত্তর মিয়ানমার, দক্ষিণ পূর্ব বাংলাদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোমলা ও পায়রা সমুদ্র বন্দর সম্মুখী সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। এদিকে আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
0: বাংলাদেশ বেতার খুলনা, পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।
2: শুরু হচ্ছে কৃষি বিষয় কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
3: একদিনে
4: পাইছিলাম,
5: তাই হবে। বিশেষ করে কৃষি প্রধান বাংলাদেশের কৃষকদের পুরাপুরি কল্যাণ এবং নিরাপত্তার স্বার্থে কৃষক কার্ড প্রবর্তন করা হয়েছে, বর্তমান সরকার করেছে। তো কৃষক কার্ডের মাধ্যমে বিভিন্ন রকমের সেবা কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে, হ্যাঁ বা হচ্ছে। এই সেবাগুলো শোনো, যেমন ধরো ন্যায্য মূল্যে কৃষি উপকরণ বিতরণ,
3: হ্যাঁ,
5: তারপরে সরকারি ভর্তুকি প্রণোদনা প্রদান, ধরো স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি এগুলো পাওয়া যাবে, এরকম অনেকগুলো
4: সুবিধা
5: পাওয়া যাবে। এটা কিন্তু খুব বড় কাজ হয়েছে,
4: অনেক সুবিধা। তো
5: যাই হোক, আমরা যে কাজ করি আর গল্প করি আর যে আসার বসাই না কেন, একটা ব্যাপার কিন্তু মাথায় রাখতে হবে, নিয়মিত মাঠ পরিচর্যা করা ছাড়া ভাবি বলো
4: উপায় নাই। হ্যাঁ, প্রতিদিন ওই যে মাথার গাম পায়ে পড়ে, এই জন্যই তো ফলন ভালো হয়। মাঠ পরিচর্যা না করলে তো লোকসান হয়ে যায়।
5: নিয়মিত মাঠ পরিচর্যা করতে হবে, বিশেষ করে পোকামাকড় দমনের ক্ষেত্রে। কোন কোন পদ্ধতি কোন ক্ষেত্রে যে কার্যকরী হবে সেটা কিন্তু নিয়মিত ক্ষেত পর্যবেক্ষণের মধ্যে নির্বাচন করতে হয়। তো শুধু একটি মাত্র পদ্ধতি হয়তো কোনো কোনো ক্ষেত্রে পোকা দমনের ব্যাপারে যথেষ্ট নাও হতে পারে, তাই প্রয়োজনে একটির বেশি পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। সুতরাং আমাদের মনে রাখতে হবে, সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে ধানের পোকামাকড় দমন করা সম্ভব
4: সবাই মিলে।
5: কেন বলছি জানো, আজকের আমাদের আসরের শুরুতে আমন ধানের বাদামি গাছ ফড়িং এর আক্রমণ এবং প্রতিকার, এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে বক্তব্য রাখবেন কৃষিবিদ মোহাম্মদ মতিউর রহমান, কৃষি অর্থনীতিবিদ, পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন আইসিটি উইং, খামার বাড়ি। তো আমরা চলো তার কাছ থেকে শুনি।
4: আচ্ছা শুনি, ঠিক আছে।
6: বাংলাদেশে 175 প্রজাতির ক্ষতিকর পোকা ধান ফসলের ক্ষতি করে থাকে বলে জানা গেছে। তার মধ্যে 20-30 জাতের পোকা সচরাচর ধান খেতে দেখা যায়। ক্ষতিকর পোকার আক্রমণের জন্য রোপা আমন মৌসুমে শতকরা প্রায় 18% ধানের ফলন নষ্ট হয়। অবস্থা ও আবহাওয়াভেদে এর প্রতিটি পোকার মারাত্মক ক্ষতি করার প্রচ্ছন্ন ক্ষমতা রয়েছে। মাজরা, পামরি, বাদামী গাছ ফড়িং একক বা যৌথভাবে ধান ফসলের মারাত্মক ক্ষতি করে থাকে। অন্যান্য প্রধান ক্ষতিকর পোকার মধ্যে রয়েছে পাতা মোড়ানো, চুঙ্গি, সবুজ পাতা ফড়িং, গান্ধি, পাতামাছি, নলিমাছি, ঘাস ফড়িং, উড়চুঙ্গা, ছাত্রা পোকা, লেদা পোকা, থ্রিপস, শিসকাটা, লেদা পোকা, এসব বিভিন্ন পদ্ধতিতে ক্ষতিকর পোকা দমন করা যায়। যেমন রাসায়নিক পদ্ধতি, যান্ত্রিক পদ্ধতি, জৈবিক পদ্ধতি ও আধুনিক চাষাবাদ পদ্ধতি। ধান ফসলের একটি মারাত্মক কাণ্ড শোষক পোকা হচ্ছে বাদামি গাছফড়িং। বাদামি গাছফড়িং বা কারেন্ট পোকা আমন ধানের গাছের গোড়ায় ও কাণ্ডে দলবদ্ধ হয়ে আক্রমণ করে, গাছের কোষে রস শুষে নেয়। এই পোকার আক্রমণের ফলে গাছের খাদ্য ও পানি পরিবহন প্রক্রিয়া ব্যাহত হয়, ফলে পুরো গাছ পুড়িয়ে যাওয়ার মতো শুকিয়ে মারা যায়। এই পোকার আক্রমণ ধান গাছের চারা অবস্থা থেকে শুরু করে ধান পাকার পূর্ব পর্যন্ত সকল পর্যায়ে হতে পারে। এই পোকা বিভিন্ন ক্ষতিকর ভাইরাস রোগ বহন করে থাকে, বহন করে গাছকে সম্পূর্ণ নষ্ট করে ফেলে। আউশ, আমন ও বোরো এই তিন মৌসুমেই কিন্তু এই পোকার আক্রমণ দেখা যায়। বাদামি গাছফড়িং বা কারেন্ট পোকা আমন ধানের গাছের গোড়ায় ও কাণ্ডে দলবদ্ধ হয়ে আক্রমণ করে এবং গাছের কোষে রস শুষে নেয়, ফলে পুরো গাছ পুড়ে যাওয়ার মতো শুকিয়ে মারা যায়। আক্রান্ত ক্ষেতের ধান গাছ প্রথমে হলুদ ও পরে বাদামি হয়ে যায় এবং কড়া রোদে পুড়ে যাওয়ার মতো পুরো ক্ষেত বৃত্তাকার ভাবে শুকিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্ত্রী পোকা গাছের কাণ্ড ও পাতার মধ্যশিরায় ডিম পাড়ায়, গাছের স্বাভাবিক বৃদ্ধি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়। পোকা ও তার বাচ্চারা গাছের গোড়ার পাতার খোল থেকে দলে দলে গাছের রস শুষায়। আক্রমণের শুরুতে গাছের পাতা হলুদ বা কমলা রঙের হয়ে থাকে, পরবর্তীতে পুরো গাছ বাদামি হয়ে শুকিয়ে যায়, যাকে হপার বার্ন বলে। ক্ষেতের নির্দিষ্ট কিছু অংশে ধান পুড়ে যাওয়ার মতো গোল হয়ে শুয়ে যায়। যেসব কারণে ধানে বাদামি গাছফড়িং এর আক্রমণ হয় তা হচ্ছে, জমিতে অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করলে গাছ নরম ও রসালো হয়, ফলে পোকার আক্রমণ বাড়িয়ে দেয়। ঘন রোপণ, অতিরিক্ত জলাবদ্ধতা এবং বাতাসে আর্দ্রতা বেশি থাকলে এই পোকার বংশবৃদ্ধি দ্রুত হয়। অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে উপকারী পোকা এবং মাকড়সা মারা গেলে এই গাছ ফড়িং এর উপদ্রব বেড়ে যায়। ফড়িং এর আক্রমণ দেখা দিলে দ্রুত জমি থেকে সেচের পানি বের করে শুকিয়ে ফেলতে হবে। 5-7 দিন পরপর জমি শুকানো ভেজানো পদ্ধতি বেশ ফলদায়ক হয়। এক্ষেত্রে সুষম মাত্রায় ইউরিয়া সার প্রয়োগ করতে হবে, অতিরিক্ত ইউরিয়া প্রয়োগ থেকে বিরতও থাকতে হবে। রাতে আলোর ফাঁদ ব্যবহার করে বাদামি গাছ ফড়িং আকৃষ্ট করে দমন করা যায়। মাকড়সার মতো উপকারী পোকা সংরক্ষণ করতে হবে, বিনা কারণে কীটনাশক প্রয়োগ করা যাবে না। আক্রমণ তীব্র হলে বা জমির অধিকাংশ গাছে যদি 3-4 পেট মোটা ডিমওয়ালা পূর্ণবয়স্ক বাদামি গাছ ফড়িং বা 8-10 নিম্ফ অথবা উভয়ই দেখতে পাওয়া যায়, তাহলে যে কোনো একটি অনুমোদিত কীটনাশক ব্যবহার করা যেতে পারে। কীটনাশক অবশ্যই গাছের গোড়ায় ভালো করে স্প্রে করে দিতে হবে, চারা রোপণের দূরত্ব বাড়িয়ে দিতে হবে। থোরাশার আগ পর্যন্ত আক্রান্ত জমিতে হাঁস ছেড়ে দিলে পোকা কিছুটা দমন করা যায়। লাইন ও লঘু পদ্ধতিতে ধানের চারা রোপণ করতে হবে, জমি আগাছা মুক্ত রাখতে হবে। পোকামাকড় দমনের ক্ষেত্রে কোন পদ্ধতি কোন ক্ষেত্রে কার্যকরী হবে সেটি নিয়মিতভাবে ক্ষেত পর্যবেক্ষণের মাধ্যমে নির্বাচন করতে হবে। শুধু একটি মাত্র পদ্ধতি কোন ক্ষেত্রে পোকা দমনের ব্যাপারে যথেষ্ট নাও হতে পারে, প্রয়োজনে একটির বেশি পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। সুতরাং সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে ধানের পোকামাকড় দমন করা সম্ভব।
5: শুনলাম আমরা আমন ধানের বাদামি গাছফড়িং এর আক্রমণ প্রতিকার নিয়ে বললেন কৃষিবিদ মোহাম্মদ মতিউর রহমান। তো দেখো, আমরা উত্তম কৃষি চর্চা বলে একটা কথা কিন্তু শুনে আসছি, সেটা হচ্ছে যে কিভাবে কত আধুনিক ভাবে যদি আমরা চাষ করতে পারি তাহলে আমাদের ফসলটা আমাদের কাছে খুব সহজে এবং সুন্দরভাবে আসতে পারে, আমাদের কৃষকও দাম পেতে পারে।
4: শতভাগ ফসল গড়ে ওঠে।
5: একটু পরে রয়েছে একটা আলোচনা, কিন্তু তার আগে চলো একটা গান শুনি আমরা। কৃষি বিষয়ক গান, শিল্পী শহীদুল ইসলাম রাজু, আর গানটি লিখেছেন মোজাম্মেল হক পুরু, শুরু করেছেন এস এম আব্দুল আউয়াল। গানটা শুনে নি।
4: আচ্ছা শুনি।

0: দেখলেতো
1: এত গুণ
0: পুঁইশাকের মজা
2: মেলা গুণ আছে,
0: মেলা গুণ আছে।
3: গান তো শুনেলা সকালবেলা দুপুরবেলা যে তোমার আমার
0: এত সুস্বাদু এইসব শাক এবং আমাদের শরীরের জন্য যে কি পরিমাণ প্রয়োজন তা আমরা সকলেই বুঝি, কিন্তু অনেকে আবার বুঝেও ওটা ঠিক মূল্যায়ন করে না। যাই হোক, আমরা কিন্তু শাক সবজি খাবো, এটা কিন্তু আমাদের মাথার মধ্যে রাখতে হবে,
3: প্রতিদিন কিন্তু শাকসবজি রাখা উচিত।
0: গানটি গেয়েছেন শাহিদুল ইসলাম রাজু, আর গীতিকার ছিলেন মোজাম্মেলক পুরু, সুর করেছেন এস এম আব্দুল আউয়াল। এবারে দেখো, এই একটু আগে বলছেন উত্তম কৃষি চর্চা, এই উত্তম কৃষি চর্চা অনুসরণ করে এই যে আমরা ফল সংগ্রহ করব, ফসল সংগ্রহ করব, তারপরে করে কি করব, আমরা নিজেরা খাবো না বাজার ব্যবস্থাপনার দিকে চিন্তা করব, হ্যাঁ বাজারে কিভাবে আমরা এগুলোকে নিয়ে যাব, এই বিষয় নিয়ে কিন্তু এখন আমাদের চিন্তা ভাবনা চলছে, বিজ্ঞানীরা চিন্তা ভাবনা করছেন। তো উত্তম কৃষি চর্চা অনুসরণে ফল সংগ্রহ ও সংগ্রহের পর ব্যবস্থাপনা, এ নিয়ে এখন বলবেন আবু নুমান ফারুক আহমেদ, অধ্যাপক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা। আর তার সাথে এই বিষয় নিয়ে কথা বলেছেন নওশিন ফারহান নূর, আমরা শুনি।
2: আচ্ছা শুন, প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা? আশা করি যে যেখান থেকে শুনছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং সবুজ কৃষির সাথেই রয়েছেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই আমাদের আজকের আসরে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমরা কথা বলব উত্তম কৃষি চর্চা অনুসরণে ফল সংগ্রহ এবং সংগ্রহোত্তর ব্যবস্থাপনা নিয়ে। আর গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন প্রফেসর আবু নুমান ফারুক আহমেদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা। আপনাকে স্বাগত জানাই।
4: অনেক ধন্যবাদ আপনাকে।
2: প্রথমে আপনার কাছে জানতে চাই, উত্তম কৃষি চর্চা অনুসরণে ফল সংগ্রহ ও সংগ্রহ উত্তর ব্যবস্থাপনা বলতে আসলে কি বোঝায়?
4: উত্তম কৃষি চর্চা হলো এমন কিছু নিয়ম কানুন যেগুলো যদি আমরা অনুসরণ করি তাহলে আমাদের উৎপাদিত ফল ফসলগুলো নিরাপদ থাকে, এবং সেই উত্তম কৃষি চর্চার ক্ষেত্রে উৎপাদন যেমন গুরুত্বপূর্ণ, এই ফলগুলো সংগ্রহ এবং সংগ্রহ উত্তর যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো কিন্তু সমভাবেই গুরুত্বপূর্ণ। আমরা জানি ফলগুলো সংগ্রহ করার পরে এটাকে পরিষ্কার করতে হয়, এটাকে সর্টিং করতে হয়, এটাকে গ্রেডিং করতে হয়, এটার বোটা কাটতে হয় যেটাকে আমরা ট্রিমিং বলি, এরপরে এটাকে প্যাকেজিং করতে হয়, লেবেলিং করতে হয়, কুলিং করতে হয়। এই যে ব্যবস্থাপনাগুলো এগুলো কি কিন্তু আমরা ফসলের অথবা ফলের সংগ্রহ উত্তর কার্যক্রম বলি, এবং এগুলো যদি আপনি ভালোভাবে করেন তাহলে ফলের গুণগত মান যেমন ভালো থাকবে তেমনি ফলের সতেজতা, এটার শেলফ লাইফ, আমরা সংরক্ষণ কাল যেটা বলি, এবং বাজার মূল্য কিন্তু আপনি ভালো পাবেন।
2: ফল সংগ্রহের সঠিক সময় নির্ধারণ করা কেন এত গুরুত্বপূর্ণ?
4: জি, ফল আমরা যে সংগ্রহ করি সেটা যদি আমরা সঠিক সময়ে না করি তাহলে কিন্তু আমরা আর্থিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হব। আমরা দেখি যে আমাদের যে ফলগুলো উৎপাদিত হয় তার 20-40% কিন্তু সংগ্রহোত্তর পর্যায়ে কিন্তু নষ্ট হয়ে যায়, এটা সঠিক সময়ে সংগ্রহ করা না করার কারণে। আপনি যদি অনেক কাঁচা অবস্থায় ফলটা সংগ্রহ করে ফেলেন তাহলে কিন্তু এটা পরিপক্ক হবে না এবং এটার মিষ্টতা আসবে না। আবার যদি অতি পরিপক্ক অবস্থায় আপনি ফলটা সংগ্রহ করেন তাহলে কি হবে, যখন আপনি এটা পরিবহন করবেন তখন কিন্তু ফলগুলো নষ্ট হয়ে যাবে। তার মানে হলো এটাকে আমরা বলি হারভেস্টিং ইন্ডেক্স, মানে প্রতিটা ফলের ক্ষেত্রে একটা সুনির্দিষ্ট হারভেস্টিং ইন্ডেক্স আছে, ঠিক সে সময়ে কিন্তু আপনাকে ফলগুলো সংগ্রহ করতে হবে।
2: আমাদের কৃষিজীবী ভাই বোনেরা কি কি লক্ষণ দেখে বুঝবেন যে এখন ফল সংগ্রহের উপযুক্ত সময়?
4: ফল বেদে কিন্তু পরিপক্কতার যে লক্ষণ বা হারভেস্টিং ইন্ডেক্স এটা কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে। সাধারণত ফলের আকার, তার গায়ের রং, তার সুগন্ধ আসা, বোটা শক্ত হওয়া, বিভিন্ন ধরনের লক্ষণ দেখে কিন্তু আমরা ঠিক করতে পারি। যেমন আমি যদি কাঁঠালের কথা আপনাকে বলি, কাঁঠালের ক্ষেত্রে কাঁঠাল যখন পরিপক্ক হয় তখন কিন্তু তার যে উপরে যে কাঁটাগুলো রয়েছে এগুলো একটু ছড়িয়ে যায়, এবং আমরা দেখি আমাদের কৃষকরা কিন্তু একটা কাঠি দিয়ে ওটাকে আঘাত করে এবং ওই শব্দ হয়, ওই শব্দ দেখে কিন্তু সে বুঝতে পারে কোন কাঁঠালটা পরিপক্ক হয়েছে কোনটা হয় নাই। তেমনি আমের ক্ষেত্রে আমরা যখন দেখি একটা আম বাগানে হয়তো একটা দুটো আম পাকা শুরু করেছে, সেগুলো হয়তো গাছ থেকে ঝরে পড়েছে, তখনই কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে ওই গাছের আমগুলো পরিপক্ক হয়েছে।
2: ফল সংগ্রহের সময় কি ধরনের সরঞ্জাম এবং পদ্ধতি ব্যবহার করা উচিত?
4: ফল সংগ্রহটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি যে সংগ্রহের সময় আমরা এমন কোন যন্ত্রপাতি ব্যবহার করব না যেটা ফলকে আঘাত করে অথবা ফল ইঞ্জুরি হয়, তাহলে ইঞ্জুরি হলে কি হবে, ফলটা পচন শুরু হবে এবং ফলটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এবং আরেকটি বিষয়, আপনাকে উত্তম কৃষি চর্চা অবশ্যই খেয়াল করতে হবে। আপনি যখন ফল সংগ্রহ করবেন, বোটা সহ সংগ্রহ করবেন, আর এটা কোন অবস্থায় এটা কিন্তু মাটিতে পড়তে পারবে না, এটাকে কোন তেরপাল অথবা কোনো একটা কিছুর উপরে কিন্তু আপনাকে ফলটা রাখতে হবে। সরাসরি যদি মাটিতে আপনি ফলটাকে রাখেন অথবা গাছ থেকে ফলটা পড়ে, তাহলে কিন্তু সেটা আর নিরাপদ থাকবে না। অনেক সময় কিন্তু আমরা দেখি যে গাছকে ঝাঁকি দিয়ে অথবা টেনে হেঁচড়ে অথবা ঢাল ভেঙে কিন্তু ফল পাড়ে, এটা কিন্তু খুব ভালো পরিচর্যা নয়।
2: আচ্ছা, দিনের কোন সময় ফল সংগ্রহ করা সবচেয়ে ভালো?
4: আমরা সাধারণত ফল সংগ্রহের ক্ষেত্রে সকালবেলা অথবা বিকেলবেলা, মানে ঠান্ডা সময়টাকে আমরা অনেক প্রেফার করি। আমরা বলি যে ঠান্ডা সময়ে ফল সংগ্রহ করলে এটা সংরক্ষণকাল ভালো থাকে, ফলে সতেজতা বজায় থাকে। আরেকটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, কোনো অবস্থায় ভেজা অবস্থায় কিন্তু ফল সংগ্রহ করা যাবে না। তার মানে বৃষ্টি বাদল হলে আপনি ফল সংগ্রহ করা যাবে না, যেদিন শুকনো রৌদ্রোজ্জ্বল শুকনো সময় তখন ফল সংগ্রহ করতে হবে। ভেজা অবস্থায় ফল যদি সংগ্রহ করা হয় তাহলে ফলগুলোতে খুব দ্রুতই সংক্রমণ ঘটে এবং ফলগুলো পচে যায়।
2: আর ফল সংগ্রহের পর প্রথমেই কি কাজ করতে হবে?
4: ফল সংগ্রহের পরে আমরা যেটা বলেছিলাম একটু আগে, যে একটা তেরপালের উপরে আপনি ফলগুলোকে রেখে দিবেন এবং আপনি বোটাটাকে এমনভাবে রাখবেন যাতে সেটা কর ঝরে যেতে পারে। আমরা যখন আমের বোটা থেকেও কর ঝরে, কাঁঠালের বোটা থেকেও কিন্তু কর ঝরে, এবং এই কষগুলো যদি ফলের গায়ে লাগে সেখানেও কিন্তু পচন শুরু হয়। তার মানে আমি এমনভাবে উল্টায় রাখবো যাতে কষগুলো ঝরে যায়, সেটা হলো প্রথম কাজ এবং একটি গুরুত্বপূর্ণ কাজ।
2: সর্টিং, গ্রেডিং এবং প্যাকেজিং কেন এত জরুরি ফলের ক্ষেত্রে?
4: হ্যাঁ, ফলের যে সংগ্রহোত্তর কার্যক্রম সেগুলোর মধ্যে আমরা বলেছি, ফল সংগ্রহের পরে যদি সেখানে ধুলোবালি ময়লা থাকে সেটা পরিষ্কার করার বিষয় থাকে। এর পাশাপাশি কিন্তু সর্টিং, মানে আমার সব ফল যে ভালো হবে এমন কোনো কথা নাই। কোনো ফল রোগাক্রান্ত হতে পারে, কোনো ফলে পোকা থাকতে পারে, সেগুলো কিন্তু আমাকে আলাদা করে ফেলতে হবে। এরপরে আমি আম সংগ্রহ করলাম, আমার কিন্তু আমি যদি এটাকে গ্রেডিং করি, ধরেন আমি 4টাতে 1 কেজি অথবা 6টাতে 1 কেজি অথবা 8টাতে 1 কেজি আমি একটা গ্রেডিং করলাম, প্রিমিয়াম একটা করলাম, স্ট্যান্ডার্ড একটা, সাব স্ট্যান্ডার্ড, তাহলে কিন্তু বাজার মূল্যটা ভালো পাওয়া যায়। আর প্যাকেজিং যদি আমি ভালো না করি, অবশ্যই কিন্তু পরিবহন অথবা অন্যান্য পর্যায়ে কিন্তু এই ফলগুলো নষ্ট হয়ে যাবে। তার মানে প্যাকেজিংটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ।
2: অবশ্যই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
4: আপনাকে অনেক।
0: শুনলে তো
5: মাস্টার ভাই,
0: উত্তম কৃষি চর্চা অনুসরণ করে কিভাবে আমরা ফল সংগ্রহ করব এবং সংগ্রহের পর তার ব্যবস্থাপনা কিভাবে করব, এই গুরুত্বপূর্ণ কথাগুলো বললেন অধ্যাপক আবু নোমান ফারুক আহমেদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা। আর তার সাথে কথা বললেন নওশিন ফারহান নূর।
5: অনেক কিছু কিন্তু জানলাম,
0: গুরুত্বপূর্ণ কথাগুলো শুনলাম
5: মাস্টার ভাই। কথায় কোন আগেছে দর্শনদারি, তারপরে গুণ বিচারি, দেখার মধ্যে
0: আর কত কত আদর করে এগুলোকে নামাতে হবে সেসব নিয়ে।
1: আচ্ছা,
0: আমরা একটু বিরতি নেব আজানের। হ্যাঁ, আল কোরআনে বলা হয়েছে তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব, এবং আমার প্রতি কৃতজ্ঞ হও আর অকৃতজ্ঞ হও না। সূরা বাকারা। একটু পরেই শুনবেন পবিত্র ইশার নামাজের আজান।
6: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
4: এতক্ষণ পবিত্র ইশার নামাজের আজান এবং দোয়া শুনছিলেন। এই সাথেই প্রিয় শ্রোতা, কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার আজকের মতো শেষ হচ্ছে। তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন, প্রযোজনায় ছিলেন হর বিলাস রায়। সকলকে শুভেচ্ছা জানিয়ে চলো আমরা আজকের মতো উঠি।
5: চলো।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবাণী।

0: আসসালামু আলাইকুম সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, শারদীয় সন্ধ্যার শুভেচ্ছা আপনাদের সবার জন্য। স্বাগত জানাচ্ছি দুর্বারের আজকের আয়োজনে।
1: আজকের দুর্বারে রয়েছে রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। প্রিয় শ্রোতা বন্ধু, আজ চাওয়া পাওয়ায় প্রথমে রয়েছে একটি দেশের গান, আমাকে একটি দোয়েল বলেছে। শিল্পী রুনা লায়লার কণ্ঠে এই গানটির কথা সাজিয়েছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন খন্দকার নুরুল আলম।

0: সোনিক ভাই ও বোনেরা, দুর্বারে আজ আপনারা শুনছেন রকমারি গানের আয়োজন চাওয়া পাওয়া।
1: এবারে রয়েছে একটি পল্লীগীতি, শিল্পী আব্দুল আলীম, পিঞ্জিরার পাখির মতো আমি তারে উইরা চাইয়া দেখি। গানের কথা ও সুর কানাইলাল শীল।

তুমি যে আমার কবিতা, আমারও পাশে ডাকেনি। দর্পণচূর্ণ ছায়াছবির গান শোনাবো আপনাদের মাহমুদ নবী ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে।

0: এই গানটির সাথেই শেষ হল আজকের দুর্বার।
1: সেনানু ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা, আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই শুভকামনায় দুর্বার অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় চাইছি।
2: দুর্বার অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: আল্লাহ হাফেজ।
3: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
0: বাংলাদেশ বেতার কিছুক্ষণের মধ্যেই প্রচারিত হবে খেলাধুলার সংবাদ।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি ইমতিয়াজ মাশরাফি। এশিয়ান গেমস ক্রিকেটে আগামীকাল প্রথম সেমিফাইনালে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে খেলবে। জাপানের নিশিনের কোরোগি স্পোর্টস পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ছটায় ম্যাচটি শুরু হবে। একই স্টেডিয়ামে সকাল সাড়ে দশটায় দ্বিতীয় সেমিফাইনালে ভারত শ্রীলঙ্কার মুখোমুখি হবে। উল্লেখ্য, বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যকার চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় আইসিসির র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশ মালয়েশিয়াকে টপকে গেমসের সেমিফাইনালে উন্নীত হয়। শ্রীলঙ্কা ও নেপালের মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও বৃষ্টির কারণে মাতিল হওয়ায় র্যাঙ্কিং এগিয়ে থেকে শ্রীলঙ্কা সেমিফাইনাল খেলা নিশ্চিত করে। চলমান বিশতম এশিয়ান গেমসে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইভেন্টের ফাইনাল ও সেমিফাইনাল আজ অনুষ্ঠিত হয়েছে। আজকের প্রধান প্রধান ইভেন্টের মধ্যে নারী আর্চারি কম্পাউন্ড ইভেন্টে ভারত চীনকে পরাজিত করে স্বর্ণপদক জয় করে। পুরুষ কম্পাউন্ড দলগত ফাইনালেও ভারত শ্বাসরুদ্ধ ম্যাচে চীনকে পরাজিত করে স্বর্ণপদক অর্জন করেছে। শুটিং মিশ্র দলগত ফাইনালে ভারতের নিরু ধন্দা ও কাইনান চেনাই জুটি দুর্দান্ত পারফর্ম করে স্বর্ণপদক অর্জন করেছেন। নারীদের 75 কেজি বক্সিং ইভেন্টে ভারতের লভলিনা বরগোহাই কাজাখস্তানের নাতালিয়া বোগদাধানোভাকে পরাজিত করে ফাইনালে উঠেছেন। আজ থেকে কুস্তি ইভেন্ট শুরু হয়েছে। পুরুষদের 87 কেজি ক্যাটাগরি ওজন শ্রেণীতে ভারতের সুনীল কুমার ব্রোঞ্জ পদক জয় করেছেন। এ পর্যন্ত এশিয়ান গেমসে চীন 150টি স্বর্ণ, 66টি রৌপ্য ও 59টি ব্রোঞ্জ সহ 275টি পদক নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে। এছাড়া স্বাগতিক জাপান 49টি স্বর্ণ, 76টি রৌপ্য এবং 73টি ব্রোঞ্জ সহ 199টি পদক নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে এবং দক্ষিণ কোরিয়া 24টি স্বর্ণ, 30টি রৌপ্য এবং 48টি ব্রোঞ্জ নিয়ে পদক তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে। জাকার্তায় ফিফা আসিয়ান কাপ ফুটবলে আগামীকাল বাংলাদেশ নিজেদের তৃতীয় শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছটায় ম্যাচটি শুরু হবে। এর আগে বাংলাদেশ গ্রুপ পর্বে এক ম্যাচে জয়লাভ করে এবং অপর ম্যাচে পরাজিত হয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 ম্যাচ নারী একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আজ নিগার সুলতানার নেতৃত্বে 16 সদস্যের দলের নাম ঘোষণা করেছে। আগামী 9 অক্টোবর বাংলাদেশ ও স্বাগতিক অস্ট্রেলিয়া নারী দলের মধ্যে সিরিজের প্রথম একদিনের, 11 অক্টোবর দ্বিতীয় একদিনের এবং 14 অক্টোবর দুদলের মধ্যে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হবে। ব্রিসবেনে 3টি ম্যাচই বাংলাদেশ সময় সকাল 9:50 শুরু হবে। গুয়াহাটিতে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্বাগতিক ভারত জয়ের জন্য 406 রানে বিশাল টার্গেটে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 11 ওভারে বিনা উইকেটে 98 রান করেছে। এর আগে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 7 উইকেট হারিয়ে 405 রানের শক্ত ইনিংস গড়ে। আগামী শনিবার নিউ চণ্ডীগড়ে বাংলাদেশ সময় বেলা 2:30 দুদলের মধ্যে সিরিজের তৃতীয় শেষ একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে। 3 ম্যাচ সিরিজে ভারত 1-0 এগিয়ে রয়েছে। এদিকে পচেফস্ট্রুমে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সফররত অস্ট্রেলিয়া এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 24 ওভারে 3 উইকেটে 153 রান করেছে। হোয়াইট ওয়াশের হাত থেকে রক্ষা পেতে হলে এই ম্যাচে অস্ট্রেলিয়ার জয় ছাড়া বিকল্প নেই। 3 ম্যাচ সিরিজে দক্ষিণ আফ্রিকা 2-0 এগিয়ে থেকে ইতোমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে। উল্লেখ্য, একদিনের সিরিজের পর অস্ট্রেলিয়া স্বাগতিকদের বিপক্ষে 3 ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেবে। আগামী 9-13 অক্টোবর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। এদিকে একমাত্র টেস্টে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ইতোমধ্যে 15 সদস্যের দলের নাম ঘোষণা করেছে। উল্লেখ্য, টেস্ট ম্যাচের পর বাংলাদেশ আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজে অংশ নিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল আগামী 18 অক্টোবর ঢাকা আসার কথা রয়েছে। 28 অক্টোবর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টেস্ট শুরু হবে।
টেস্ট সিরিজে অংশ নেওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশের মধ্যে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। 22 থেকে 24 অক্টোবর পর্যন্ত ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। খেলাধুলার খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচার করা হবে রাত 8:30।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুখী সংসার অনুষ্ঠানে শ্রোতাদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে পর্ব। আপনি কেমন আছেন? আমাদের আজকের বিষয় ব্রেইন স্ট্রোকের কারণ, লক্ষণ, প্রতিকার ও করণীয়। বিশেষজ্ঞ মতামত দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শফিউল আলম, নিউরোসার্জন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস ও হাসপাতাল, ঢাকা। সাথে আছি আমি নাসিমা রাস্তার চৌধুরী।

0: আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে।
1: ধন্যবাদ।
0: শুরুতেই আপনার কাছে জানতে চাই যে ব্রেন স্ট্রোক বলতে আমরা কি বুঝি?
1: ব্রেন স্ট্রোক বলতে আমরা যেটা বুঝি সেটা হলো ব্রেনের এক ধরনের ভাস্কুলার ডিজিজ। এখানে ব্রেনের কোন অংশে রক্ত চলাচল কমে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়া অথবা রক্তক্ষরণ হওয়াকে আমরা ব্রেন স্ট্রোক বলে থাকি। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, আমাদের শ্রোতারা অনেকেই মনে করেন স্ট্রোক হলো হার্টের রোগ। আসলে স্ট্রোক হার্টের রোগ নয়, এটা একটা ব্রেনের রোগ, এবং ব্রেন স্ট্রোককে আমরা এই জন্য ব্রেন অ্যাটাকও বলে থাকি।
0: এরপরে আপনার কাছে জানতে চাই যে এই যে ব্রেন স্ট্রোক হয় এর কারণগুলো কি বা কেন হয়ে থাকে?
1: ব্রেন স্ট্রোক কেন হয় এটা আসলে সুনিশ্চিত ভাবে জানা যায়নি। বিভিন্ন ধরনের ফ্যাক্টর রয়েছে যেগুলো কারণে ব্রেন স্ট্রোক হতে পারে। এর মধ্যে প্রথম যেটা আসে সেটা হলো উচ্চ রক্তচাপ, এছাড়া ডায়াবেটিস, যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকে, ওবেসিটি বা স্থূলতা, যাদের ওজন বেশি তাদের হয়ে থাকে, এছাড়াও রক্তে কোলেস্টেরলের পরিমাণ যাদের বেশি থাকে, ডিসলিপিডেমিয়া আমরা বলে থাকি এগুলো, এবং চা কফি অতিরিক্ত লবণ খান, এ ধরনের ব্যক্তিদের ব্রেন স্ট্রোক হতে পারে।
0: এরপরে আপনার কাছে জানতে চাই যে ব্রেন স্ট্রোক কত প্রকার বা কয় ধরনের হয়ে থাকে?
1: ব্রেন স্ট্রোক প্রধানত দুই ধরনের হয়ে থাকে। আমরা একটাকে বলি ইসকেমিক ব্রেন স্ট্রোক, যেখানে ব্রেনের রক্ত নালীতে রক্ত চলাচল কমে যায়। এই রক্ত চলাচল কমে যাওয়ার কারণ হলো ওখানে রক্ত ক্লট ফরমেশন করে অথবা অতিরিক্ত কোলেস্টেরলের জন্য রক্ত নালী সরু হয়ে যায়। এ ধরনের ব্রেন স্ট্রোককে আমরা বলি ইসকেমিক ব্রেন স্ট্রোক। আরেক ধরনের ব্রেন স্ট্রোক আছে, সেটা হলো রক্তক্ষরণ হয়, অর্থাৎ ব্রেনের মধ্যে যে ছোট ছোট রক্ত নালীগুলো থাকে এগুলো ছিঁড়ে যেয়ে বা ফেটে যেয়ে ব্রেনের ভিতরে রক্তক্ষরণ বা রক্ত জমাট বেঁধে যায়, এটাকে হিমোরেজিক ব্রেন স্ট্রোক বলা হয়ে থাকে। এছাড়া আরেকটি ব্রেন স্ট্রোক আছে যেটাকে বলা হয় ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক। এখানে সাধারণত রোগীদের অল্প সময়ের জন্য অজ্ঞান হয়ে যান বা অজ্ঞানের মতো হয়ে যান, একটু পরেই আবার জ্ঞান ফিরে আসে এবং স্বাভাবিক হয়ে যান। এটা একটা বিশেষ ধরনের মিনি স্ট্রোকও বলা হয়, মেডিকেল ভাষায় আমরা এটাকে ইসকেমিক ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক বলে থাকি।
0: এরপরে আপনার কাছে জানতে চাই যে কোন রোগীর যদি ব্রেন স্ট্রোক হয়ে থাকে তাহলে কি ধরনের লক্ষণ প্রকাশ পাবে?
1: এটা খুবই গুরুত্বপূর্ণ যে আসলে আমাদের রোগীরা কিভাবে বুঝবেন যে তারা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন অথবা হতে যাচ্ছেন। ব্রেন স্ট্রোকের অনেকগুলো সিমটম থাকে, এর মধ্যে সবই যে সব রোগীর ক্ষেত্রে থাকবে তাও না, তবে সাধারণত যে সমস্যাগুলো থাকে এর মধ্যে এক নম্বর হলো হঠাৎ করে তীব্র মাথা ব্যথা শুরু হওয়া, দুই নম্বর চোখে ঝাপসা দেখা বা চোখে না দেখা, মুখ বেঁকে যাওয়া, যে কোনো হাত বা পা অবশ অবশ ভাব বা অবশ হয়ে যাওয়া, এরপরে বমি বা বমি বমি ভাব হওয়া, জ্ঞানের মাত্রা কমে যাওয়া, কনসাস লেভেল কমে যাওয়া অথবা পুরোপুরি অজ্ঞান হয়ে যাওয়া, মাথা ঘোরানো, এ ধরনের বিভিন্ন ধরনের সিমটম থাকে যেটা সব রোগীর ক্ষেত্রে সব সিমটম নাও থাকতে পারে।
0: এখন একজন রোগী বাসায় বসে তার ব্রেন স্ট্রোক হলো, তার রোগীর আত্মীয় স্বজন বা বাসায় যারা থাকবে তারা আসলে কি করে বুঝবে যে এই মুহূর্তে এই রোগীটাকে সাথে সাথে একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে বা হাসপাতালে ভর্তি করা প্রয়োজন?
1: এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে রোগী নিজে বা বাসার লোকজন অথবা তার চারপাশে যারা আছে কিভাবে বুঝবেন যে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। এটা ওয়ার্ল্ড স্ট্রোক অ্যাসোসিয়েশন থেকে সুন্দর একটা ফর্মুলা তারা দিয়েছেন, সেটাকে ইংরেজিতে বলা হয় ফাস্ট, FAST। এফ হলো ফেস, ফেসিয়াল ডিফর্মিটি, অর্থাৎ মুখ একদিকে বেঁকে যাওয়া বা মুখ ঝুলে যাওয়া, এটা সহজেই অন্যরা খেয়াল বুঝতে পারেন। এ হলো আর্ম, আর্ম বলতে আমরা হাত এবং পাকে বুঝে থাকি। এই আর্মের যদি কোনো দুর্বলতা শুরু হয় সেটা এক হাত পা হতে পারে বা এক হাত অথবা পা এরকম হতে পারে, দুই হাত পাও হতে পারে। তিন নম্বর হলো এস, এস মানে স্পিচ, অর্থাৎ তার যদি কথা জড়িয়ে যায় অথবা কথা বলতে না পারে। এই তিনটা জিনিস দেখলেই যে কেউ মনে করতে পারেন উনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন বা হতে যাচ্ছেন। এবং এখানে টিটা হলো টাইম, অর্থাৎ ব্রেন স্ট্রোকের ট্রিটমেন্ট খুব টাইমলি বা আর্লি যদি শুরু করা যায় তাহলে তার কোনো পরবর্তী ইফেক্ট থাকে না। এই জন্য বলা হয়েছে টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং তারা এই অল্প সময়ের মধ্যেই যদি রোগীকে হাসপাতালে নিতে পারে তাহলে আউটকামটা অনেক ভালো হয়। এই জন্য ফাস্ট যদি আমরা খেয়াল রাখতে পারি তাহলে সহজেই ব্রেন স্ট্রোকের রোগীগুলোকে আমরা শনাক্ত করতে পারবো।
0: বাসায় বসে কি ব্রেন স্ট্রোকের রোগীকে প্রাথমিকভাবে কোনো চিকিৎসা দেওয়া সম্ভব?
1: ব্রেন স্ট্রোকের চিকিৎসা আসলে বাসায় বসে করা যায় না। রোগী ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে বা সন্দেহ হলে দ্রুত তাকে হাসপাতালে নিতে হবে এবং হাসপাতালেই তার মেইন চিকিৎসা শুরু হবে। তবে কোনো রোগী যদি অচেতন বা অজ্ঞান হয়ে যান সেক্ষেত্রে রোগীকে শুয়ে দিয়ে ঘাড়টাকে সোজা করে শ্বাস প্রশ্বাস নিতে পারে এরকম পর্যায়ে এনে অ্যাম্বুলেন্সে দ্রুত হাসপাতালে নিতে হবে।
0: ব্রেন স্ট্রোকের রোগীকে আপনারা বিশেষজ্ঞ চিকিৎসকগণ কি করে চিকিৎসা দিয়ে থাকেন, এই ব্যাপারে একটু আমরা জানতে চাই।
1: ব্রেন স্ট্রোকের একটা রোগী যখন হাসপাতালে আসেন বা আমাদের চেম্বারে আসেন, তখন আমরা প্রথমেই রোগীর কি ধরনের স্ট্রোক হয়েছে এটা শনাক্ত করার চেষ্টা করি। প্রথমত আমরা রোগীকে ক্লিনিক্যালি দেখলেই বুঝতে পারি যেটা হিমোরাজিক ইসকেমিক স্ট্রোক বা স্ট্রোক হলেও তার সিভিয়ারিটি বা স্ট্রোকের মাত্রাটা কতটুকু, এর উপর ভিত্তি করে আমরা চিকিৎসা শুরু করি। অনেক রোগী আছে যে আমরা কিছু ওষুধপত্র লিখে বাসায় পাঠিয়ে দিই এবং অবজারভেশন করে বা ওষুধ খেয়েই চিকিৎসা সম্ভব। তবে কিছু কিছু ক্ষেত্রে রোগীর হাসপাতালে ভর্তির প্রয়োজন হতে পারে। ভর্তি হলে সেই রোগীকে আমরা সিটি স্ক্যান অথবা এমআরআই বা কোনো কোনো ক্ষেত্রে দুটোই পরীক্ষা করে থাকি। এছাড়াও কিছু আনুষঙ্গিক পরীক্ষা নিরীক্ষা, যেমন তার ডায়াবেটিস আছে কিনা, প্রেশারটা কেমন, রক্তে কোলেস্টেরলের পরিমাণ, এগুলো পরীক্ষা নিরীক্ষা করে থাকি, করে আমরা ট্রিটমেন্ট শুরু করি। সাধারণত ইসকেমিক স্ট্রোক যদি হয় তাহলে রক্ত নালি যাতে প্রসারিত হয় এ ধরনের ওষুধ আমরা দিয়ে থাকি। কোন রক্ত ব্লক যদি হয়ে যায় এই ব্লকটা ছুটানোর জন্য কিছু মেডিসিন আছে, এগুলো আমরা ব্যবহার করে থাকি। আর যে ফ্যাক্টরগুলো রয়েছে যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, এগুলোকে আমরা নিয়ন্ত্রণ করি। আর হিমোরাজিক স্ট্রোকের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অপারেশনেরও প্রয়োজন হতে পারে।
0: এরপরে আপনার কাছে জানতে চাই যে ব্রেন স্ট্রোকের চিকিৎসা পরবর্তী বা ব্রেন স্ট্রোক হওয়ার পরে আপনারা কি ধরনের পুনর্বাসন পদ্ধতি ব্যবহার করে থাকেন বা কিভাবে সেই রোগীকে পুনর্বাসন করা উচিত?
1: ব্রেন স্ট্রোকের ক্ষেত্রে শুধু প্রাথমিক চিকিৎসাটাই মেইন না, এই রোগীর ক্ষেত্রে পুনর্বাসন বা রিহ্যাবিলিটেশন খুবই জরুরি। এর মূল কারণ হল ব্রেন স্ট্রোকের ফলে আমরা যে প্রথমে চিকিৎসা দিই, দেওয়ার পরেও কিছু কিছু রোগীর ক্ষেত্রে কিছু পার্মানেন্ট ডিসএবিলিটি থেকে যেতে পারে। যেমন অনেক রোগীর প্যারালাইসিস অথবা হেমিপ্যারেসিস, একদিকে হাত পা অবশ থাকতে পারে, সেই ক্ষেত্রে ব্রেনের যে অংশে স্ট্রোক হয়েছে সেখানে হয়তো ব্রেনের পার্মানেন্ট কিছু ড্যামেজ হয়েছে। এই ধরনের রোগী পরবর্তীতে ফিজিওথেরাপি অর্থাৎ ফিজিক্যাল ব্যায়াম খুবই ইম্পর্টেন্ট, ব্যায়াম করা যেতে পারে, এটাকে আমরা ফিজিওথেরাপি বলে থাকি। এছাড়াও কিছু কিছু রোগীর ক্ষেত্রে যারা কথা বলতে পারে না বা কথা অস্পষ্ট, উনাদের জন্য স্পিচ থেরাপির ব্যবস্থা আমরা করতে পারি। স্পিচ থেরাপি দিলে আস্তে আস্তে সে স্বাভাবিক কথা বলতে পারে। এছাড়াও আছে অকুপেশনাল থেরাপি। অকুপেশনাল থেরাপি হলো এই যে ব্রেন স্ট্রোকে আক্রান্ত ব্যক্তি অনেকদিন পর যাতে উনি স্বাভাবিক জীবনে ফেরত যেতে পারেন বা কিছু কাজ করতে পারেন, স্পেসিফিক কিছু কাজ আমরা সূক্ষ্ম কাজ তাকে শিখিয়ে দিতে পারি যেটাতে সে পরবর্তীতে তার জীবিকা নির্বাহ করতে পারে, এটাকে আমরা অকুপেশনাল থেরাপি বলি। এছাড়াও কগনিটিভ থেরাপি নামে থেরাপি আছে, যেখানে মেমোরি, ইন্টেলেকচুয়াল ফাংশন এগুলোকে আমরা ইম্প্রুভ করতে পারি। কাজেই ব্রেন স্ট্রোকের চিকিৎসা শুধু হাসপাতাল থেকে বাড়িতে গেল এতেই শেষ না, সঠিক এবং সময় মতো এবং প্রয়োজনীয় সময় পরিমাণ পুনর্বাসন খুবই জরুরি।
0: ব্রেন স্ট্রোক কিভাবে প্রতিরোধ করা যায়?
1: ব্রেন স্ট্রোকের ক্ষেত্রে আসলে প্রতিরোধ খুবই গুরুত্বপূর্ণ, কারণ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে ম্যাক্সিমাম রোগীর কিছু না কিছু ডিসএবিলিটি থেকে যায়। এই ডিসএবিলিটি যদি না হয় তাহলে ব্রেন স্ট্রোকের ক্ষেত্রে প্রতিরোধই আমি মনে করি সবচেয়ে বড় উপায়। এবং এই প্রতিরোধ করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো, এর আগেও বলেছি, যেগুলো ফ্যাক্টর ব্রেন স্ট্রোক করে সেই ফ্যাক্টরগুলোকে আমরা কন্ট্রোল করব। যেমন কোনো ব্যক্তির যদি উচ্চ রক্তচাপ থাকে তাহলে উনি নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রেশারের ওষুধ খাবেন এবং রক্তচাপটা নিয়ন্ত্রণ করবেন। দুই নম্বর, যদি কারো ডায়াবেটিস থাকে তাহলে উনি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবেন। তিন নম্বর, তার রক্তে যদি কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকে বা ডিসলিপিডিমিয়া থাকে তাহলে কোলেস্টেরল লোয়ারিং এজেন্ট বা মেডিসিন পাওয়া যায় সেগুলো খাবে, সঙ্গে সঙ্গে তার খাদ্য তালিকা থেকে অতিরিক্ত চর্বিযুক্ত খাবার অ্যাভয়েড করবে। যদি কারো প্রেশার বেশি থাকে তাহলে উনি লবণ অ্যাভয়েড করবেন অথবা কম খাবেন। এছাড়া মডিফিকেশন অব লাইফস্টাইল, যেমন আমাদের যাদের ওজন বেশি তারা ওজন কমিয়ে ফেলতে পারি, রেগুলার এক্সারসাইজ, সকাল এবং বিকালে হাঁটা অথবা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারি, এগুলোর মাধ্যমে ব্রেন স্ট্রোক প্রতিরোধ সম্ভব।
0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের শ্রোতা বন্ধুদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর পর্বে। আমাদেরকে শুরুতে লিখেছেন জুবায়ের আল ফাহাদ গফরগাঁও ময়মনসিংহ থেকে। উনি জানতে চেয়েছেন যে ব্রেন স্ট্রোক হতে পারে এটা বোঝার কি ধরনের লক্ষণ বা উপায়গুলো রয়েছে।
1: ধন্যবাদ। জুবায়ের আল ফাহাদ যেটা জানতে চেয়েছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ ব্রেন স্ট্রোক কিভাবে বোঝা যাবে। আমি আগেই বলেছি ফাস্ট, FAST, এফ মানে ফেস, রোগীর মুখের দিকে তাকালে তার মুখ যদি বেঁকে যায় বা একদিকে ঝুলে পড়ে তাহলে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হতে পারেন তিনি। এ হলো আর্ম অর্থাৎ হাত এবং পা, কোনো হাত পা যদি অবশ অথবা দুর্বলতা থাকে তাহলে ব্রেন স্ট্রোকের লক্ষণ এটা। আর এস হলো স্পিচ, স্পিচ মানে রোগীর কথা বন্ধ হয়ে যাওয়া বা জড়িয়ে যাওয়া, কথা জড়িয়ে গেলে এটা ব্রেন স্ট্রোকের লক্ষণ হতে পারে। আর টি হলো টাইম, টাইম মানে যত তাড়াতাড়ি রোগীকে ডাক্তারের কাছে নেওয়া যায় তত ভালো।
0: এরপরে আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছে করেছেন মোহাম্মদ সাদাত হোসেন, তিনি আমাদেরকে লিখেছেন কিশোরগঞ্জ থেকে। তিনি লিখেছেন, আমার একজন কাজিন যার নাম জিল্লুর রহমান ও বয়স প্রায় 57 বছর, 2 বছর আগে তার ব্রেন স্ট্রোক হয়। তবে দ্রুত চিকিৎসার ফলে তিনি কিছুটা সুস্থ হয়ে ওঠেন। বিশেষ করে তিনি ঠিকমতো কথাবার্তা বলতে পারেন, চিন্তা ভাবনা করতে পারেন, কিন্তু হাঁটতে পারেন না। ব্রেন স্ট্রোকের পর ডাক্তার তাকে কিছু থেরাপি সাজেস্ট করেছিলেন, কিন্তু তিনি সেগুলো যথাযথভাবে করতে পারেননি। এখন প্রায় 2 বছর অতিক্রান্ত হয়েছে। আমার প্রশ্ন হলো, কি করলে তিনি পুরোপুরি হাঁটাচলা করতে পারবেন, বা থেরাপিগুলো যদি তিনি এখন কন্টিনিউ করেন তাহলে হাঁটতে পারবেন কিনা?
1: ধন্যবাদ, সুন্দর প্রশ্ন। এই প্রশ্নের মধ্যেই উত্তর রয়ে গেছে। আমরা একটু আগে আলোচনা করলাম, ব্রেন স্ট্রোকের ট্রিটমেন্ট শুধু মেডিসিন বা অপারেশন নয়, এর পরবর্তীতে রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন খুবই জরুরি। এই রোগীর যেহেতু কথাবার্তা বলতে পারেন, তার মানে তার লিম্ব উইকনেস বা পায়ের দুর্বলতা রয়ে গেছে। এটা যদি উনি নিয়মিত ব্যায়াম করতেন তাহলে অলমোস্ট নিয়ার নর্মাল হয়ে যেতেন, অর্থাৎ স্বাভাবিক হাঁটাচলা করতে পারতেন। যেহেতু নিয়মিত ব্যায়াম করেননি বা ফিজিওথেরাপি নেননি, এজন্যই উনি হাঁটতে পাচ্ছেন না। তবে 2 বছর হয়ে গেল, এখনো যদি তিনি নিয়মিত অ্যাডিকুয়েট ফিজিওথেরাপি নেন এবং ব্যায়াম কন্টিনিউ করেন, আমি মনে করি উনি অনেকটাই সুস্থ হবেন এবং নিজে নিজে হেঁটে তার প্রয়োজনীয় কাজগুলো সারতে পারবেন।
0: এরপরে আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন সাবরিন সুলতানা, তিনি মাদারীপুর থেকে আমাদেরকে লিখেছেন যে, যার একবার ব্রেন স্ট্রোক হয়ে গেছে তার পরবর্তীতে কিভাবে জীবনযাপন করা উচিত?
1: এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ যার একবার ব্রেন স্ট্রোক হয়ে গেছে পরবর্তীতে তার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা স্বাভাবিক মানুষের চেয়ে অনেক বেশি। কাজেই তাকে যে মেডিকেশনগুলো দেওয়া হয়েছে, যে ওষুধগুলো দেওয়া হয়েছে, এগুলো উনি কন্টিনিউ করবেন, এবং তার যদি কোনো কোমরবিডিটি থেকে থাকে, যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, এগুলো নিয়ন্ত্রণ করবেন, ওজন বেশি হলে ওজন কমিয়ে ফেলবেন, নিয়মিত ব্যায়াম করবেন, সকাল এবং বিকেলে হাঁটাহাঁটি করবেন, অর্থাৎ লাইফস্টাইলটাকে মডিফাই করবেন, এবং আরো যদি লবণ খাওয়ার অভ্যাস বেশি থাকে লবণ কম খাবেন, তাহলেই তার পরবর্তীতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে।
0: ডাক্তার শফিল আলম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আমাদের শ্রোতা বন্ধুদেরকে ব্রেন স্ট্রোক সম্পর্কিত এত গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানানোর জন্য, সেই সাথে শ্রোতা বন্ধুদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবারও কথা হবে অন্য কোন বিষয় নিয়ে।
2: জুন জুন জুন জুন জুন সুন সুন সুন সুন সুন জিগ জিগ জিগ জিগ জিগ শিক শিক শিক শিক শিক জুন জুন জুন জুন জুন।
3: নিরালে বয়ে কি করেন দুলা ভাই?
2: কুস্তি খেলি, দেখো না কি করি।
3: দেহি তো অনেক কিছুই।
2: হায় হায়, অনেক কিছু মানে? অমনি অনেক কিছু কি দেখছো, কও না।
3: বলা যাবে না, আইসা বাদ দেন। এই ঝুনঝুনি পাইলেন কই?
2: পাইলাম কই মানে, কিন্না আনছি।
3: এই বয়সে বাচ্চা গো ঝুনঝুনি দিয়ে খেলাধুলা শুরু করলেন যে?
2: খেলার কোনো বয়স নাই, অহন আমি খেলতাছি, কদিন পরে খেলা করব আমার সন্তান, তাই জিনিসটারে বাজাইয়া আপডেট করে রাখতাছি।
3: ঝুনঝুনির আবার আপডেট?
2: এই সব কথার মধ্যে আপনি হি হি হি করো কেন মনি? তুমি
3: ভালো লাগে তাই করি। আপনার কোনো সমস্যা আছে?
2: আছে।
3: কি সমস্যা?
2: বুঝো না কি সমস্যা।
3: বুঝলে কি আর জিগাই?
2: তোমার আফা তো ব্যাক ডেটেড হইয়াছি তো এর হইছে, এমনি মেজাজ ভালো না, খালি মনেরে ভাড়াইয়া থুইছি ঝুনঝুনি বাজাইয়া। কবে সে সন্তান জন্ম দিবে, কবে আবার আমি তারে নিয়ে ইয়া
3: তারে নিয়ে?
2: এত প্রশ্ন করি না তো, বউরে নিয়ে মানছে কি করে জানো না, বুঝো না।
3: আমি কেমনে জানো বুঝো, আমার কি বিয়ে হয়েছে নাকি? আমার একটু বুঝাই দিবেন দুলা ভাই।
2: আরে দূর, যে কথা বললে থাকতে চাই, বুঝো না, খালি বাড়ি পুড়ে রয়েছে, পুরো সংসারটার মধ্যে ব্যাঙ্গের ছাতা গজাইছে।
3: আসলে আপনার মাথার ভিতরে ব্যাঙ্গের ছাতা গজাইছে, বুঝলেন?
2: কেন এই মনি, এই কথা কইলা কেন?
4: মনি,
3: ওই যে আফাই ডাক্তারছে, আমি যাই দুলা ভাই।
2: শোনো শোনো শোনো মনি শোনো, আর দৌড় দিও না, দৌড় দিও, দৌড় দিও না।
3: কি কইবেন কোন?
2: আমার কথা জিগেলে কইও আমি নাই।
3: মিশা কথা আমি কইতে পারুম না, গেলাম।
2: নিজের কপালে নিজের বাড়ি মারতে মনে কয়, কি যে একটা বেড়াইমে বিয়ে করলাম আমি, বিয়ার পর থেকে খালি একটার পর একটা মেয়েলি সমস্যা, এই ঝরঝরা ভাঙ্গা গাড়ি লইয়ে কি পাড়ি দাউন লাগবো বাকি জীবন আমার। আরে
5: কিরে মনি, তোর দুলা ভাই এখনো আসে না কেন?
6: গেলে তো আইব, যে যায় নাই সে আসে কেমনে?
5: কি সে যায় নাই? অহন কই, কি করে?
6: পুষ্কনির ধারে বইয়া ঝুনঝুনিয়ার পুতুল লয়ে খেলতাছে।
5: ঝুনঝুনিয়ার পুতুল?
6: বলে অনাগত সন্তানের খেলনা।
5: খেলনা? অনাগত সন্তানের খেলনা? আমার জন্য তার একটু মায়া নাই।
6: এইটা তো তুমি ভালো জানো, তুমি ক বুবু তার মায়া আছে কি নাই?
5: আমি সুস্থ থাকলে মায়া শেষ নাই, অসুস্থ থাকলেই বেগা।
6: তো জানোই তো,
4: ডাক্তার সাসারে খবরটা দিতে পর্যন্ত যায় নাই।
6: সে যে যাবে না সেটা আমি জানতাম, তাই আমি ডাক্তার সাসারে খবর দিয়ে আইছি। একজন রোগী দেখা, ফিরার সময় আয়সা তোমারে দেখা যাইব।
7: এই যে রনি, মনি, তোমরা কই?
4: ওই ডাক্তার সাসারে ঘরে আইতে কো।
6: সাসা ঘরে আসেন, বুবু এখানে।
4: মনি রে, আমার কাপড়টা একটু ঠিক কইরা দে রে।
6: হ নিতেছি।
7: কই কি হইছে? আসি, ঘরে আসি।
4: আসেন আসেন ডাক্তার সাসা, আসেন।
7: এই সমস্যাটা কি? গত মাসে তো সব ঠিকঠাক আছিল।
6: জ্বরে কাঁপতাছে।
7: আরে কপাল তো ফুইরা যাওয়ানোর দশা, দেখি দেখি প্রেশারটা একটু দেখি।
6: বুবুরে কি হাসপাতালে নেওয়া লাগবো ডাক্তার সাসা?
7: বিপদ, জ্বর তো অনেক
4: যন্ত্রণা, মাথা ফাইটা যাইতাছে আমার।
7: মনি মনি যাও, ওই জামাই রে বলো একটা রিক্সা ভ্যান আনতে, হাসপাতালে নেওয়া খুব জরুরি। যাও যাও যাও।
6: আইসা যাইতাছি সাসা।
7: তোমার ঘরে আগেই কইছিলাম, গর্ভাবস্থায় প্রধান পাঁচটা বিপদ চিহ্ন দেখা গেলে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া দরকার। এক, প্রচন্ড জ্বরে। দুই, তীব্র মাথা ব্যথায় বা চোখে ঝাপসা দেখলে। তিন, হঠাৎ রক্ত যাওয়া শুরু করলে। চার, গর্ভাবস্থায় বা প্রসবের আগে পরে খিঁচুনি উঠলে। আর পাঁচ নম্বর হইল প্রসব ব্যথা বিলম্বিত হইলে, মানে প্রসব ব্যথা উঠার ১২ ঘন্টার মধ্যে যদি বাচ্চা না হয়, অথবা মাথা ছাড়া বাচ্চার হাত পাও বাইরে আসে। তাইলে এই পাঁচটা বিপদ দেখলে আমরা তাড়াতাড়ি কোথায় যাবো?
8: ডাক্তার সাসা, ডাক্তার সাসা, আমি ভ্যানান্সি, নিজে চালাইয়া লইয়া যাবো। চলেন, আপনি সহ চলেন।
7: বাহ, দুলামিয়া, চল চল চল, ধরো।
9: সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।
10: আজকের অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন এবং সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরি।
11: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হলো, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মাহবুবা চৌধুরী। শুরুতেই শিরোনাম। নানা কর্মসূচিতে যোগ দিতে দিনব্যাপী সফরে আগামীকাল ফেনি যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত ফেনীবাসী। প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয়ে গুরুত্ব পেয়েছে, প্রেস ব্রিফিংয়ে বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির। দেশে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা পালনের জন্য সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রয়োজনীয় যাচাই বাছাই ছাড়া ভোজ্য তেলের দাম বাড়ানোর অনুমতি দেওয়া হবে না, বললেন বাণিজ্যমন্ত্রী। জেলা পর্যায়ের হাসপাতালে 10টি এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে 50টি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এক দশকেরও বেশি সময় পর ইরাক থেকে সর্বশেষ মার্কিন ও ব্রিটিশ সেনা প্রত্যাহার। এবং আগামীকাল জাপানে এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেট ইভেন্টের প্রথম সেমিফাইনালে পাকিস্তানের মোকাবেলা করবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল দিনব্যাপী সফরে ফেনী যাচ্ছেন। সফরকালে তিনি পরশুরাম ও ফুলগাজী উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মসূচিতে যোগ দেবেন। প্রধানমন্ত্রীর সফর ঘিরে জেলায় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত ফেনীবাসী। আরও শুনুন প্রতিবেদনে।
2: প্রধানমন্ত্রী সফরে আসবেন, তাই ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলা জুড়ে সাজ সাজ রব, নিরাপত্তা ও আনুষঙ্গিক কার্যক্রম নিয়ে ব্যস্ত প্রশাসন। সফরের সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে বুহুরি কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন প্রকল্প। 1542 কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়িত হলে বন্যা ও নদী ভাঙনের দুর্ভোগ কমবে, এমন প্রত্যাশার কথা বাংলাদেশ বেতারকে জানালেন স্থানীয়রা।
3: এলাকার সমস্যা সম্পর্কে আমরা বলার আগে প্রধানমন্ত্রী অবহিত আছেন, তিনি সেভাবে এলাকার মানুষের প্রত্যাশা পূরণ করবে বলে আমাদের বিশ্বাস।
4: এই ওনার আশাকে উপলক্ষ করে আমাদের পুরো পরশুরাম একটা সাজ সাজ রবে উন্নীত হয়েছে। আমাদের রাস্তাঘাট সহ বিভিন্ন অবকাঠামো গুলো খুবই দ্রুতভাবে উন্নয়ন হচ্ছে।
2: পরশুরামের খেয়াঘাটে প্রকল্পের উদ্বোধন স্থলে মঞ্চ নির্মাণ করা হয়েছে। ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠ ও ডাক বাংলোর প্রস্তুতিও সম্পন্ন। প্রধানমন্ত্রীর সফর ঘিরে সার্বিক প্রস্তুতির বিষয়ে বাংলাদেশ বেতারকে জানালেন ফেনী জেলা প্রশাসক মাহবুবুল করিম।
5: পুলিশের প্রায় 3000 সহকর্মী থাকবেন, বিভিন্ন জায়গায় ডাবলোড থাকবেন, বিজিবি থাকবেন, যেহেতু সীমান্তবর্তী 4টা জেলা রয়েছে ফেনীতে 102 কিলোমিটার, সেখানে আমাদের প্রায় 9 প্লাটুন বিজিবি ডাবলোড থাকবে, আমাদের PGR থাকবে, র‍্যাব থাকবে, কোস্টগার্ড থাকবে, সবাই মোটামুটি প্রস্তুত রয়েছে আমাদের 1 তারিখের প্রোগ্রামের জন্য।
2: মুহুরি কহুয়া প্রকল্পের উদ্বোধনের মধ্য দিয়ে দীর্ঘদিনের বন্যা সমস্যার সমাধানের পথ তৈরি হবে আশা করছেন এলাকার সংসদ সদস্য। উদ্বোধনের জায়গায় সর্বশেষ প্রস্তুতি তদারকি করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রীও।
6: আমরা আশা করি এই এলাকার মানুষের যে দীর্ঘদিনের প্রত্যাশা, ইনশাল্লাহ 1 তারিখের উদ্বোধনের মাধ্যমে সেটা পূরণ সম্ভব।
7: আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় এখানকার স্থানে MP এবং DC মহোদয়ের নেতৃত্বে আমরা সমস্ত কিছু ইনশাল্লাহ এখানকার অবস্থা আমরা সবকিছু আমরা ঠিক রেখেছি।
2: দুপুরে পরশুরামের মুহুরি কহুয়া প্রকল্প উদ্বোধনের পর ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম উদ্বোধন করবেন তিনি। বিকেল 3:30 ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ইমাম ও মুয়াজ্জিন সহ ধর্মীয় ব্যক্তিদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার। বিকেলে একই মাঠে জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। বিগত 17 বছর উন্নয়ন বঞ্চনা থেকে তারেক রহমানের হাত ধরে মুক্তির প্রহর গুনছে ফেনীবাসী। আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ বেতার, ফেনী।
0: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউ ইয়র্ক সফর আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে অংশীদারিত্ব, বিনিয়োগ, বাণিজ্য ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বাংলাদেশের আকাঙ্ক্ষার পাশাপাশি জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে তুলে ধরেছে। তিনি আজ রাজধানীর তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এম সালে শিবলি, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও প্রধানমন্ত্রীর স্ক্রিপ্ট রাইটার মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
8: প্রধানমন্ত্রী যখন জাতিসংঘের ব্যস্ত কর্মসূচিতে নিউ ইয়র্কে, তখন দেশে একের পর এক ঘটতে থাকে সহিংসতা ও ভাঙচুরের ঘটনা। মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর, চাঁদ উদ্যানের একটি অফিসে তাণ্ডব, শ্যামলী হাউজিংয়ে হামলা এবং সবশেষ কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় উদ্বেগ তৈরি হয় আইন শৃঙ্খলা নিয়ে। জাতিসংঘ সফরের বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন বলেন, এ সফরে প্রধানমন্ত্রী অংশ নিয়েছেন 30টি ইভেন্টে, করেছেন 11টি দ্বিপক্ষীয় বৈঠক, যেখানে আলোচনায় ছিল রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা, শান্তিরক্ষা ও ফিলিস্তিন ইস্যু।
9: মাননীয় প্রধানমন্ত্রী, 4 দিনের 30টা কর্মসূচির ভিতরে 8টা ছিল সরাসরি জাতিসংঘের সাথে রিলেটেড, যেটা জাতিসংঘের প্ল্যাটফর্মের ভেতরেই হয়েছিল। প্রথম যেটা, সেটা জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধনী পর্বে।

0: বহুমত্বকে প্রাধান্য দিয়েছিলেন এবং কিভাবে নতুন গণতান্ত্রিক সরকারের বিভিন্ন পলিসি এবং প্রোগ্রাম উপস্থাপন করেছিলেন।
1: তবে দেশের অস্থিতিশীলতার বিষয়ে তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান তুলে ধরা আর দেশে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা দুদিকেই এখন গুরুত্ব দিচ্ছে সরকার। এদিকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি বলেন, নাগরিকদের ক্ষমতাহীন রেখে রাষ্ট্র পরিচালনা করা যায় না। তার ভাষায়, ফ্যাসিবাদী শাসন থেকে আলোর পথে বাংলাদেশের যে যাত্রা শুরু হয়েছে তাতে জনগণকে আরেকটু ধৈর্য ধরতে হবে।
2: বাংলাদেশের যে সুযোগ তিনি কথা বলেছেন, যে বাংলাদেশে উনি যে কথাটা বারবার বলতে চান, জাতিসংঘ গিয়েও বলেছেন, উনি বিশ্বাস করেন যে দেশের নাগরিকদেরকে ক্ষমতাহীন রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না।
1: তাওহিদ আহমেদ, বাংলাদেশ বেতার।
3: বাংলাদেশি বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে সহায়তা আরও বাড়ানোর জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান। এ সময় রোহিঙ্গা সংকটে চীনের গঠনমূলক ভূমিকার প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, সংকট সমাধান ও টেকসই প্রত্যাবাসনে চীনের উদ্যোগ সহায়ক হবে। তিনি তৈরি পোশাক, বৈদ্যুতিক যান, লাইট ইঞ্জিনিয়ারিং, উচ্চ প্রযুক্তির ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর ও সৌরশক্তি সহ বিভিন্ন খাতে আরও সহযোগিতা ও বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান। কুনমিং চট্টগ্রাম করিডোর এবং চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর সহ বহুপাক্ষিক আঞ্চলিক যোগাযোগের উদ্যোগে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ চীন ও সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে পারস্পরিক স্বার্থে কাজ করতে প্রস্তুত। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান সরকার দেশের স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে বদ্ধপরিকর। এ লক্ষ্যে সরকার চিকিৎসক নিয়োগ সহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তিনি আজ রাজধানীর মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবাকে মানুষের আরও কাছাকাছি নিয়ে যেতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
4: আমরা সারা বাংলাদেশে প্রত্যেকটা উপজেলাকে 50 শয্যা থেকে 151 শয্যায় রূপান্তরিত করতে যাচ্ছি। আমাদের ডিপিপি কমপ্লিট, এই সপ্তাহে পিইসি হবে, নেক্সট উইকের লাস্টে আপনারা দেখবেন পত্রিকায়। আমরা সকল উপজেলা 3টা পর্যায়ে টেন্ডার দিচ্ছি। ফার্স্টে যে উপজেলাগুলিতে খালি জায়গা আছে ওগুলিকে আমরা মাল্টিস্টোরেজ করতেছি 151 শয্যা বিশিষ্ট।
3: সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, একই সঙ্গে জেলা পর্যায়ের হাসপাতালে 10টি এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে 85টি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে আজ রাজধানীর তেজগাঁয়ে জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট ও হাসপাতাল 250 শয্যায় উন্নীতকরণ বিষয়ে এক আলোচনা সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বলেছেন, হাম ও ডেঙ্গু রোগে মৃত্যুরোধে চিকিৎসক ও নার্সদের সব রকম প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ব্যাপকতা রোধে হামের ভ্যাকসিন দেওয়া অব্যাহত থাকবে। এই সময় ফ্যাসিস্ট শক্তি যেন এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ওপর আর আঘাত হানতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে চিকিৎসক সমাজসহ সকলের প্রতি আহ্বান জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা পালনের জন্য সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করেছে পার মন্ত্রণালয়। তিনি আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষা ও প্রাসঙ্গিক বিষয়ে সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন।
5: বিভিন্ন বিষয়ে আমরা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য, সামাজিক সম্প্রীতি বজায় রাখার জন্য সকল প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আগে দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি ছিল একদিন, এইবার মাননীয় প্রধানমন্ত্রী সেটা সনাতন ধর্মাবলম্বীদের দাবির প্রেক্ষিতে আরও একদিন বৃদ্ধি করে 3 দিন করেছেন।
3: স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোন ঝুঁকি ছাড়াই উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তিনি জানান, এবার সারাদেশে প্রায় 33,851টি পূজা মণ্ডপে পূজা উদযাপন করবে সনাতন ধর্মাবলম্বীরা। এবার পূজা মণ্ডপের সংখ্যা গতবারের চেয়ে প্রায় 1,500 বেশি। বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রয়োজনীয় যাচাই বাছাই ছাড়া ভোজ্য তেলের দাম বাড়ানোর অনুমতি দেওয়া হবে না। তিনি আজ সিলেট সদর উপজেলার কানিশাইলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সুরমা কুশিয়ারা নদী অববাহিকার উন্নয়ন এবং বন্যা ও সমন্বিত পানি ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সুরমা নদীর ডানতীরের নদীটির রক্ষা কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীরা ভোজ্য তেলের দাম বাড়ানোর দাবি জানালেও সরকার বিষয়টি যাচাই বাছাই করে সঠিকভাবে সিদ্ধান্ত নেবে।

0: হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
2: খবরের বাকি অংশ পড়ছি নাজনীন নাহার। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বাংলাদেশের সঙ্গে জাপানের উন্নয়ন সহযোগিতা আরও জোরদার হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন। আজ সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই প্রত্যাশা ব্যক্ত করেন। সাক্ষাৎকালে স্থানীয় সরকার মন্ত্রী মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন। একই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে উন্নয়ন কর্মকাণ্ডে জাপানের অব্যাহত সহযোগিতার জন্য দেশটির সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। বৈঠকে জাপানের সহযোগিতা ও অংশগ্রহণে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পাশাপাশি পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা ও টেকসই সমাজ বিনির্মাণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এসব খাতে ভবিষ্যতে সহযোগিতার সুযোগ নিয়েও মত বিনিময় করেন তারা। এ সময় গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেয়া হবে না। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য সম্ভব সবকিছু করবে সরকার, সরকারকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। তিনি আজ রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ওলামা দলকে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন। চিফ হুইপ বলেন, খতিব পুরোহিতদের জন্য সরকার ভাতার ব্যবস্থা করেছে। বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো পুনরায় চালু করে প্রায় 50,000 মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে 17টি মিলের ইজারা প্রক্রিয়া শেষে 9টিতে শুরু হয়েছে উৎপাদন। প্রাণ, আরএফএল ও হ্যামকো গ্রুপের মতো বৃহৎ শিল্পগোষ্ঠীর বিনিয়োগে সিরাজগঞ্জ ও খুলনায় নতুন করে কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে 11,000-এর বেশি মানুষের। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: দীর্ঘদিনের নীরবতা ভেঙে আবারও মুখর হয়ে উঠেছে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো। 2020 সালে বন্ধ হয়ে যাওয়া বিজেএমসির কারখানাগুলোতে ফিরতে শুরু করেছে কাজের তাগিদ ও নতুন প্রাণ। লিজ দেওয়া 17টি পাটকলের মধ্যে 9টিতেই ইতোমধ্যে শুরু হয়েছে উৎপাদন, যেখানে কাজ পেয়েছেন প্রায় 9,500 মানুষ। লোকসান আর অব্যবস্থাপনায় স্থবির হয়ে পড়া পাটখাতকে বেসরকারি ব্যবস্থাপনায় চালুর এই পদক্ষেপ কর্মসংস্থানের পাশাপাশি ফিরিয়ে আনবে সোনালী আঁশের নতুন সম্ভাবনা, এমনটি জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান রাজীব।
4: যেহেতু এগুলো অনেক বছর ধরে পড়ে আছে, এগুলো আসলে সরকারের একটা অলস সম্পদ এবং দায়ে পরিণত হয়েছে। তো এখন সরকার চিন্তা করতেছে যে সম্পদগুলো ফেলে না রেখে এগুলো কাজে লাগানোর জন্য। সরকারিভাবে তো আসলে অনেকদিন চেষ্টা করা হয়েছে, যেহেতু এগুলো আলোর মুখ দেখে নাই, এই জন্য হচ্ছে এইভাবে নতুন সরকারের যে নির্বাচনী ইস্তেহার ছিল, নির্বাচনী ইস্তেহার অনুযায়ী এগুলো চালু করে যাতে কর্মসংস্থান তৈরি হয়।
3: তিনি আরো জানান, চট্টগ্রামের সীতাকুণ্ডু, রাঙ্গুনিয়া ও নরসিংদীর আরো 3টি মিলের হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। অন্যদিকে ঢাকার ডেমরার করিম ও লতিফ বাওয়ানি জুট মিল দুটিকে বেজার কাছে হস্তান্তর করে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা করা হচ্ছে।
4: এমএম জুট মিল, কেএফডি জুট মিল আর হচ্ছে কোঅপারেটিভ জুট মিল। এমএম আর কেএফডি হচ্ছে চট্টগ্রামে, আর কোঅপারেটিভ হচ্ছে আপনার নরসিংদী আছে।
3: পরিবেশ বান্ধব পাটজাত পণ্যের প্রসারে জুট ডাইভার্সিফিকেশন প্রমোট সেন্টার JDPC-র মাধ্যমে দেওয়া হচ্ছে প্রণোদনা ও প্রশিক্ষণ। ঋণের সুবিধা ও প্রদর্শনী বাড়ানোর মাধ্যমে প্লাস্টিক পলিথিনের বিকল্প হিসেবে পাট পণ্যের বাজার তৈরির লক্ষ্য সরকারের। তাওহিদ আহমেদ, বাংলাদেশ বেতার।
2: বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আগামীকাল আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হবে। দিবসটির এবারের প্রতিপাদ্য দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা। জাতিসংঘ সাধারণ পরিষদে 1990 সালের 14 ডিসেম্বর প্রতিবছর বিশ্বব্যাপী 1 অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালনের সিদ্ধান্ত হয়। যুগান্তকারী সিদ্ধান্তের আলোকে বাংলাদেশেও 1991 সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারিক রহমান দেশের প্রবীণ নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন। বাণীতে তারা বলেন, একটি কল্যাণমূলক, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে প্রবীণ জনগোষ্ঠীর প্রতি যত্নশীল দৃষ্টিভঙ্গি অপরিহার্য। তারা সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও জনহিতৈষী সংগঠন, বিত্তবান ব্যক্তিবর্গ ও প্রতিটি পরিবারকে প্রবীণদের কল্যাণে আরও সক্রিয় ভূমিকা পালনে এগিয়ে আসার আহ্বান জানান। সমাজকল্যাণ মন্ত্রণালয়ধীন সমাজসেবা অধিদপ্তর দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
5: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
2: এবারে আন্তর্জাতিক সংবাদ। এক দশকেরও বেশি সময় ধরে সামরিক উপস্থিতির পর ব্রিটিশ ও আমেরিকার সকল সৈন্য ইরাক ত্যাগ করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন বাহিনীর সাথে সমন্বয় করে ব্রিটিশ সামরিক বাহিনীও আজ উত্তর কুর্দিস্তান অঞ্চলের ইরবিল থেকে চলে যায়। দুই বছর আগে যুক্তরাষ্ট্র ও ইরাকি সরকারের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তি অনুযায়ী চলতি মাসের শেষ নাগাদ বিদেশি সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। গাজায় ইসরায়েলি হামলায় অন্তত পাঁচজন ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী গাজা সিটির পার্শ্ববর্তী তেলাল হাওয়া এলাকায় একটি গাড়ি লক্ষ্য করে এই হামলা চালায়। গাজার স্বাস্থ্য বিভাগ সূত্র আজ একথা জানায়। সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইসরায়েলগামী একটি বাণিজ্যিক বিমান সৌদি আরবে জরুরি অবতরণে বাধ্য হয়েছে। আজ উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি জরুরি সতর্কবার্তা পাঠায়। যাত্রীরা ইসরায়েলি গণমাধ্যমকে জানান, তেল আবিব অভিমুখী ওই ফ্লাইটের পাইলটকে ছুরিকাঘাত করা হলে বিমানটি সৌদি আরবে নেওয়া হয়। এশিয়ান গেমসের খবর। এশিয়ান গেমস ক্রিকেটে আগামীকাল প্রথম সেমিফাইনালে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে খেলবে। জাপানের নিশিনের কোরোগি স্পোর্টস পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৬টায় ম্যাচটি শুরু হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ নারী একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আজ নিগার সুলতানার নেতৃত্বে ১৬ সদস্যের দলের নাম ঘোষণা করেছে। আগামী ৯ অক্টোবর বাংলাদেশ ও স্বাগতিক অস্ট্রেলিয়া নারী দলের মধ্যে সিরিজের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হবে। ফুটবল। জাকার্তায় ফিফা আসিয়ান কাপ ফুটবলে আগামীকাল বাংলাদেশ নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। বাংলাদেশ সময় সন্ধে ৬:৩০টায় ম্যাচটি শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। নানা কর্মসূচিতে যোগ দিতে দিনব্যাপী সফরে আগামীকাল ফেনি যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত ফেনীবাসী। প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয়ে গুরুত্ব পেয়েছে প্রেস ব্রিফিংয়ে বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির। দেশে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা পালনের জন্য সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রয়োজনীয় যাচাই বাছাই ছাড়া ভোজ্য তেলের দাম বাড়ানোর অনুমতি দেয়া হবে না বললেন বাণিজ্যমন্ত্রী। জেলা পর্যায়ের হাসপাতালে ১০টি এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ৫০টি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এক দশকেরও বেশি সময়ের পর ইরাক থেকে সর্বশেষ মার্কিন ও ব্রিটিশ সেনা প্রত্যাহার। এবং আগামীকাল জাপানে এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেট ইভেন্টের প্রথম সেমিফাইনালে পাকিস্তানের মোকাবেলা করবে বাংলাদেশ। খবর শেষ হল।
6: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি মোহাম্মদ শাহজালাল চৌধুরী। এটি বাস্তব যে উন্নত বিশ্ব যেখানে বিজ্ঞান ও প্রযুক্তির হাত ধরে এগিয়ে যাচ্ছে, কম্পিউটার ভিত্তিক প্রযুক্তির চরম উৎকর্ষতার চতুর্থ শিল্প বিপ্লবকে দুনিয়ায় স্বাগত জানাচ্ছে। মানুষের জ্ঞান, চিন্তাশক্তি ও বুদ্ধিমত্তা যন্ত্র বা কম্পিউটারের মাধ্যমে কাজে লাগানো হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নামে। সেখানে বাংলাদেশের পিছিয়ে থাকার সুযোগ নেই। প্রযুক্তি ও বিজ্ঞানের সঙ্গে তাল মেলাতে হলে এদেশের শিক্ষার্থী তরুণদেরকে এগিয়ে আসতে হবে। আধুনিক গণমুখী গবেষণা ও নতুন নতুন উদ্ভাবনায় নিজেদেরকে নিয়োজিত করার মাধ্যমে এই বাস্তবতায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনকল্যাণে আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, ন্যানো ও জৈব প্রযুক্তি এবং সেমিকন্ডাক্টর খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। বঙ্গভবনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এআই যাতে নিয়ন্ত্রণহীন ও যথেচ্ছভাবে ব্যবহৃত না হয় সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান, কারণ এআই এর অনিয়ন্ত্রিত ব্যবহার মানুষের চিন্তাশক্তি ও সৃজনশীল প্রতিভাকে হ্রাস করছে। তাই জনকল্যাণে ও পরিমিত মাত্রায় এর ব্যবহার নিশ্চিত করা জরুরি বলে তিনি উল্লেখ করেন। দেশকে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে এগিয়ে নিতে গবেষণার বিকল্প নেই। গবেষণার মাধ্যমে নতুন নতুন জ্ঞান আয়ত্ত করা যায়, গবেষণার শিক্ষার মান উন্নত করে, বাস্তব জীবনের সমস্যা সমাধান করে। সহজ অর্থে বাস্তব সমস্যার কার্যকর সমাধান খোঁজার একটি সুসংবদ্ধ ও বৈজ্ঞানিক প্রক্রিয়া হচ্ছে গবেষণা। অন্যদিকে ইনোভেশন বা উদ্ভাবন হচ্ছে চিন্তা বা কল্পনাকে কাজে লাগিয়ে নতুন কিছু সৃষ্টি করা বা পুরনো কোনো প্রক্রিয়াকে আরও উন্নত রূপ দেয়া, আরও বেশি কার্যকর করা। উদ্ভাবন নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে অগ্রগতিকে ত্বরান্বিত করে, একটি নিরাপদ এবং স্বাস্থ্যকর জনজীবন তৈরি করে। সার্বিকভাবে বলা যায়, পরিবর্তনশীল বিশ্বে গবেষণা এবং উদ্ভাবন বা ইনোভেশন একটি দেশের অগ্রগতির অবিচ্ছেদ্য অংশ। গবেষণা ও উদ্ভাবন প্রযুক্তিগত উন্নয়ন, অর্থনৈতিক বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নের চালিকাশক্তি হিসেবে কাজ করে। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলার বাংলাদেশকে বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। কেবল এর মাধ্যমেই নতুন ধারণাগুলোকে কার্যকর সমাধানে রূপান্তর করে মানুষের দৈনন্দিন জীবন, স্বাস্থ্য এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। এই বিষয়টি বিবেচনায় নিয়েই রাষ্ট্রপতি ফখরুল ইসলাম বিশেষত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, ন্যানো প্রযুক্তি, জৈব প্রযুক্তি এবং সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহীর মতো উন্নত বিজ্ঞান ও প্রযুক্তির উপর গবেষণা এবং উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেছেন, যেগুলি আধুনিক সমাজের অগ্রগতির ভিত্তিস্তম্ভ। এতে কোনো সন্দেহ নেই, চতুর্থ শিল্প বিপ্লব আমাদের তরুণ বিজ্ঞানী গবেষকদের জন্য যে অবারিত সুযোগ বয়ে নিয়ে আসছে, তাদেরকে সেগুলো কাজে লাগাতে এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পথে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। উদাহরণস্বরূপ, রাষ্ট্রপতি বিশেষভাবে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার যথেচ্ছ ব্যবহারের ঝুঁকি এবং এর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, কারণ এই প্রযুক্তি ব্যক্তিগত ব্যবহারকারীর তথ্য ফাঁস করতে পারে বা অনুমোদন ছাড়া লেনদেন করতে পারে। এটি স্বচ্ছতা ও নজরদারির অভাব নিয়েও প্রশ্ন আছে। বর্তমান সরকার গবেষণা লব্ধ জ্ঞানকে দেশের আর্থসামাজিক উন্নয়নে কিভাবে ব্যবহার করা যায় তার উপর গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও প্রযুক্তির উন্নয়নে তরুণদের উপর ভরসা রাখছেন। তিনি তথ্য প্রযুক্তি খাতে বিশেষ জোর দিচ্ছেন এবং একটি আধুনিক, প্রযুক্তি নির্ভর ও জ্ঞান ভিত্তিক দেশ গড়ার লক্ষ্যে কাজ করার কথা বলছেন। তরুণদেরকে যাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ও আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে তোলা যায় এবং তারা যাতে বিশ্ববাজারে নিজেদের মেলে ধরতে পারে, কর্মসংস্থান তৈরি করতে পারে, সে বিষয়ে বিশেষ পরিকল্পনা রয়েছে বিএনপি সরকারের। সরকার মনে করে, গবেষণা, আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন বা ইনোভেশনের সমন্বয়ে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব। রাষ্ট্রপতি উন্নত শিক্ষা ব্যবস্থাকে শুধু রাজধানী কেন্দ্রিক না রেখে আরও বিকেন্দ্রীকরণ করার উপর জোর দিয়েছেন। তিনি জাতীয় পর্যায়ে গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও সম্পৃক্ত করার উপর গুরুত্ব আরোপ করেন, যেটি খুবই বাস্তবসম্মত ও সময় উপযোগী। যারা দেশের বিভিন্ন স্থানে নিজেদের এআই, ন্যানো, জৈব প্রযুক্তি এবং সেমিকন্ডাক্টর খাতে বিভিন্ন ক্ষেত্রে বিকশিত করার সাধনায় ব্যপ্ত, তাদেরকে খুঁজে বের করে সঠিক রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়ে তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে। তাহলে দেশ এগিয়ে যাবে, নির্মিত হবে একটি আধুনিক, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
7: এতক্ষণ বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হলো। এ অনুষ্ঠান আপনারা শুনছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, মুন্সি ওয়াদুদের সাজানো কথায় এখন একটি দেশাত্মবোধক গান মনির খানের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, মনির খানের কণ্ঠে দেশাত্মবোধক গানটির ভেতর দিয়েই শেষ করছি মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে আমাদের আজকের অধিবেশন। তবে থাকব রাত 9:30 পর্যন্ত FM 88.8 মেগাহার্সে। বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে FM 88.8 মেগাহার্সে।

শ্রোতা বন্ধুরা, মনির খানের কণ্ঠে দেশাত্মবোধক গানটির ভেতর দিয়েই শেষ করছি মিডিয়ামওয়ে 537.63 মিটারে আমাদের আজকের অধিবেশন। তবে থাকব রাত 9:30 পর্যন্ত FM 88.8 মেগাহার্সে। বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে FM 88.8 মেগাহার্সে।

শ্রোতা বন্ধুরা, মনির খানের কণ্ঠে দেশাত্মবোধক গানটির ভেতর দিয়েই শেষ করছি মিডিয়ামওয়ে 537.63 মিটারে আমাদের আজকের অধিবেশন। তবে থাকব রাত 9:30 পর্যন্ত FM 88.8 মেগাহার্সে। বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে FM 88.8 মেগাহার্সে। 8 মেগাহার্স বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন ফরিদা পারভিনের কণ্ঠে একটি দেশাত্মবোধক গান শুনবেন গীতিকার আবু জাফর।

0: ফরিদা পারভিনের কণ্ঠে দেশাত্মবোধক গানটি শুনলেন। এফএম 88.8 মেগাহার্স বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে শুনতে পাচ্ছেন আমাদেরকে। এখন জানাব আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ফেনী জেলা সফর করবেন। তিনি সেখানে একাধিক অনুষ্ঠানে যোগ দেবেন। তার এ সকল অনুষ্ঠান ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে মিডিয়ামওয়ে 537.63 মিটারে 558 কিলোহার্সে, একই সাথে এফএম 88.8 মেগাহার্স এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপের মাধ্যমে দুপুর 12:30 থেকে। এবারে জানাবো আমাদের নিয়মিত অনুষ্ঠানের সময়সূচি। আন্তর্জাতিক প্রবীণ দিবসের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ক কথিকা শুনবেন দুপুর 12:15। সবার আগে বাংলাদেশ, সরকারের গৃহীত পরিকল্পনা ও অগ্রগতি বিষয়ক প্রামাণ্য অনুষ্ঠান প্রচারিত হবে বেলা 3:30। দৃষ্টিপাত প্রাত্যহিক ম্যাগাজিন অনুষ্ঠান সকাল 8:30। বেলা 1:05 প্রচারিত হবে বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান। এবারে জানাবো আমাদের আগামীকালের সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান প্রচারিত হবে সকাল 8:15, দুপুর 12:10, সন্ধ্যে 6:40, সন্ধ্যে 6:55, রাত 8:55 এবং রাত 9:20। আধুনিক গান শুনবেন শেখ আব্দুস সালাম এবং আফরোজ আরা রেনুর কণ্ঠে দুপুর 12:30। এছাড়াও আধুনিক গান বেলা 2:40 শিল্পী গাজী মিজানুর রহমান এবং মাহবুবা রওশন রাখি। রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল 9:05। এছাড়া ছায়াছবির গানের অনুষ্ঠান বেলা 3:05 এবং বিকেল 4:05। নজরুল সঙ্গীত পরিবেশন করবেন ঝর্ণা দেবনাথ দুপুর 12:20। রবীন্দ্রসঙ্গীত বেলা 2:30, শিল্পী শামীম বুলবুল এবং প্রমোদ দত্ত। পল্লীগীতি শিরিন সুলতানা ও মুখলেসুর রহমানের কণ্ঠে দুপুর 12:40 এবং বেলা 2:50 পল্লীগীতি গাইবেন বিপ্লব রায়। এছাড়াও সন্ধ্যে 6:00 শুনবেন পল্লীগীতির অনুষ্ঠান রাখালিয়া। উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগরং, শিল্পী চিত্রা বিশ্বাস, প্রচারিত হবে সকাল 9:45। এছাড়াও এফএম 88.8 মেগাহার্সে এনএইচকে ওয়ার্ল্ড রেডিও জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে প্রতিদিনের মতোই রাত 9:00। জানালাম আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। এফএম 88.8 মেগাহার্স বাংলাদেশ বেতার খুলনা, তেলাওয়াতে কালামে পাক ও বাংলা তর্জমা।
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

الأرض فاحكم بين الناس بالحق

0: صدق الله العظيم.
1: হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি, অতএব তুমি মানুষের মাঝে ন্যায়সঙ্গতভাবে রাজত্ব করো এবং খেয়াল খুশির অনুসরণ করো না, তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। নিশ্চয়ই যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয় তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি, এ কারণে যে তারা হিসাব দিবসকে ভুলে যায়।
2: সুপ্রিয় শ্রোতা, একে একে ফুরিয়ে এলো আমাদের আজকের সমস্ত আয়োজন। অধিবেশন তত্ত্বাবধানে আবু সাইদজান কাদরি, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আল আমিন এবং প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ সাইফুজ্জামান, অভিজিৎ মণ্ডল। আমি শেখ ইমরান সাইদ আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের অধিবেশনের সমাপ্তি টানছি। আল্লাহ হাফেজ।